0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা। আজ বৃহস্পতিবার এগারোই আষাঢ়, নয় মহরম, পঁচিশে জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। তারেক রহমানের সঙ্গে কাজাকস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে মতৈক্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আসন্ন অর্থবছরের বাজেটে প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে, সংসদে জানালেন অর্থমন্ত্রী। আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হবে বললেন শিক্ষামন্ত্রী। পশ্চিম ইউরোপে প্রচণ্ড তাপদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে রেকর্ড তাপমাত্রা, ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট। এবং বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল 3-0 গোলে হারাল স্কটল্যান্ডকে। মরক্কো, সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা নিজ নিজ খেলায় জয়ী। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে সেদেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী গতকাল চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বিকেল 5:35 বেইজিং এর চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এই সময় চাওমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সম্বর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এই সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এর আগে তারেক রহমান স্থানীয় সময় দুপুর 1:58 দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে দ্রুত গতির বুলেট ট্রেনে করে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হন। এছাড়া গতকাল সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও CEO অ্যালিস জুইংলির সভাপতিত্বে দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী উলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসরিন উচরাল, মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইচ ও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা অধিবেশনে যোগ দেন। 90টিরও বেশি দেশ থেকে 1,700 বেশি প্রতিনিধি, নীতি নির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে গত সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দালিয়ানে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী উলজাস বেকতেনভ। গতকাল স্থানীয় সময় সকালে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী উভয় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন বলে জানান। বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন দেশটির প্রধানমন্ত্রী ওলসাস বেক্তেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রাতে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার 2026-27 অর্থ বছরের বাজেটে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। তিনি গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থমন্ত্রী জানান, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা 23.16 লাখ মেট্রিক টন থেকে 24.50 লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা 38.19 লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে 41.29 লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, সর্বজনীন পেনশন স্কিম গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে। সংসদের বৈঠক আজ বেলা 11টায় আবার বসবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তিনি গতকাল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা জানান।
2: আপনার টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে দেখুন, আপনারা আলাদা হয়ে আছেন। যেমন এইচএসসি ভোকেশনাল তারা দেয় ইংরেজি বাংলা ফার্স্ট ইয়ারে 100, সেকেন্ড ইয়ারে 100, বাট কমন, সবার সাথে কোন রকম ভিন্ন প্রশ্ন হবে না।
0: শিক্ষামন্ত্রী আরও বলেন, 2022 সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী 2 বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে এগিয়ে আসছে। তিনি গতকাল মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করেন ও খালপাড়ে একটি তাল গাছের চারা রোপণ করেন। এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 137 কোটি টাকা মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। এই সহায়তার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ার দেয়া এই তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় করবে ইউনিসেফ। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ সরকার। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। 2050 সালের মধ্যে এই হার 50% উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের ছাদে স্থাপিত একটি রুফটপ সোলার প্ল্যান্ট দেখিয়ে দিয়েছে কিভাবে অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদন, আয় এবং পরিবেশ সুরক্ষার উৎসে পরিণত করা যায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: একসময় ভবনের ছাদ ছিল কেবল অব্যবহৃত খোলা জায়গা, কিন্তু এখন সেই ছাদই হয়ে উঠছে পরিচ্ছন্ন জ্বালানির নতুন উৎস। রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ ভবনের ছাদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কোর যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে 150 কিলোওয়াট পিক ক্ষমতার একটি রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 500 থেকে 600 ইউনিট এবং মাসে প্রায় 15,000 ইউনিট পরিচ্ছন্ন বিদ্যুৎ। বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুহানি বাংলাদেশ বেতারকে বলেন, বিনিয়োগ ভবনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে কিভাবে টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে অর্জন করা সম্ভব।
4: বিনিয়োগ ভবনের ছাদ আজ শুধু একটি ভবনের অংশ নয়, এটি বাংলাদেশের সবুজ জ্বালানি রূপান্তরের একটি সফল উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো অতিরিক্ত সরকারি বিনিয়োগ ছাড়াই অব্যবহৃত ছাদকে আয় ও জ্বালানি উৎপাদনের উৎসে পরিণত করা হয়েছে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ বিডা ব্যবহার করছে আর বাকি অংশ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হচ্ছে। বিনিয়োগ ভবনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে কিভাবে টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে অর্জন করা সম্ভব।
3: শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশ সুরক্ষাতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান এই প্রকল্প। প্রতি বছর প্রায় 150 থেকে 180 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করছে এটি। এদিকে জলবায়ু বাজেট প্রতিবেদন 2026-2027 অনুযায়ী প্রায় 50 লাখ টাকার বিনিয়োগে নির্মিত এই প্রকল্প থেকে বছরে আয় হতে পারে 14-15 লাখ টাকা। ফলে 3.5 বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগে প্রশংসা করে বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুতের বিকল্প নেই। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি
5: করা যেতে পারে এবং সরকার যে উদ্যোগ দিচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়, তবে আমাদের এটাকে এক্সপিডাইট করতে হবে।
3: বিশেষজ্ঞদের মতে অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে দেশে। ফলে প্রতিটি নতুন সৌর প্যানেল শুধু বিদ্যুতের উৎস নয়, বরং একটি সবুজ টেকসই ও জ্বালানি নিরাপদ বাংলাদেশের প্রতীক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি গতকাল সচিবালয়ে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে, তবে ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটি নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এ সময় উপস্থিত ছিলেন। বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল রাজধানীর গুলশানে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটি পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শনকালে একথা বলেন। প্রবাসে কর্মরত বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষকদের মেধা এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ফার্মাসিউটিক্যালস খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নতি সাধন করছে। বায়োটেক ও বায়োসিমিলার ঔষধ মতো উচ্চ প্রযুক্তি নির্ভর খাতে প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানীদের সম্পৃক্ততা দেশীয় ঔষধ শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। আগামী রবিবার দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ওই দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। প্রায় 68,000 ফরাসি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফ্রান্সের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, চলতি সপ্তাহান্ত পর্যন্ত দেশটিতে তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় ফ্রান্সের তাপমাত্রার পারও 40 থেকে
8: যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। প্রায় 68,000 ফরাসি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফ্রান্সের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, চলতি সপ্তাহান্ত পর্যন্ত দেশটিতে তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় ফ্রান্সের তাপমাত্রার পারও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফ্রান্সে ফ্যান

রেকর্ড ভেঙে তাপমাত্রা 36.1 ডিগ্রিতে পৌঁছায়। ব্রিটেনে আজকের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। স্পেনেও বিগত কয়েকদিনে রেকর্ড তাপদাহ অনুভূত হয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া ইতালির উত্তর ও মধ্যাঞ্চলে 16টি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, ইউরোপের এই তীব্র তাপদাহের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। WHO এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, বিশ্ব নেতাদের অবশ্যই জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে 7.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় পার্শ্ববর্তী দেশ কলম্বিয়াতেও কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGC জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 13.2 কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওস ডাডো কাবেল্লো রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কারাকাসের কয়েকটি ভবন ধসে পড়েছে। এ সময় তিনি সম্ভাব্য পরবর্তী কম্প কারণে ভবনগুলো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের খোলা জায়গায় অবস্থানের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের প্রেক্ষাপটে ভেনেজুয়েলা, আরুবা ও বুরাইন অঞ্চলের জন্য সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পুয়ের্তো রিকো এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

0: খবর বিশ্বকাপ ফুটবল। আটলান্টায় ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের পক্ষে 2টি গোল করেন এবং ফ্লোরিডায় মরক্কো 4-2 গোলে হাইতির বিপক্ষে জয়লাভ করে। এছাড়া ভ্যাঙ্কুভারে গতরাত 1টায় সুইজারল্যান্ড 2-1 গোলে কানাডাকে ও ওয়াশিংটনে বসনিয়া হার্জেগোভিনা 3-1 গোলে কাতারকে পরাজিত করে। এদিকে এখন দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়ার এবং চেক প্রজাতন্ত্র মেক্সিকোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি খেলায় গোলশূন্যতে সমতা বিরাজ করছে। ক্রিকেট। ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ। ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে মতৈক্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আসন্ন অর্থবছরের বাজেটে প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে, সংসদে জানালেন অর্থমন্ত্রী। আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্র হবে বললেন শিক্ষামন্ত্রী। পশ্চিম ইউরোপে প্রচণ্ড তাপদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনের রেকর্ড তাপমাত্রা। ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট। এবং বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল 3-0 গোলে হারাল স্কটল্যান্ডকে। মরক্কো, সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা নিজ নিজ খেলায় জয়ী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে একটা সুন্দর সকাল শুরু হয়েছে, আরো একটি নতুন সকাল, নতুন একটি দিনের শুরু, আর সেই সাথে কিন্তু আরো একটি সপ্তাহের শেষ। মানে আজ তো বৃহস্পতিবার, তো বুঝতেই পারছেন সপ্তাহের শেষ, এবং আমারও কিন্তু এই সপ্তাহের শেষ মর্নিং মাইক, এবং আবার ঠিক রবিবার আমি চলে আসবো। তো বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। আই হোপ আপনারা সবাই জয়েন হয়ে গেছেন, এবং অনেক বেশি ধন্যবাদ সবাইকে যারা যারা জয়েন হয়ে গেছেন ঠিক টাইম মতো, এবং যারা এখনো জয়েন হননি তাদেরকে বলবো একটা সুন্দর সকাল উপভোগ করুন এবং মর্নিং মাইক উপভোগ করুন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এবং জয়েন করে ফেলুন আমাদের সাথে। এবং আজকে কিন্তু সেই রকম একটা জম্পেশ আড্ডা হবে, কারণ গতকাল রাতেই কিন্তু, সরি গতকাল না মানে ভোরবেলা আর কি, ভোর 4টা বাজে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল কিন্তু ফাইনালি জিতে গেছে, এবং ব্রাজিল কিন্তু 3টে গোল দিয়েছে। তো এই উপলক্ষে ব্রাজিল ভক্তরা কিন্তু মহা খুশি, এবং হয়তো সারা রাত হচ্ছে মিছিলও করেছে এবং আনন্দ করেছে, পার্টি করেছে। তো এই বিষয় নিয়ে আজকে গল্প করব, এবং আজকে আমরা কিন্তু ব্রাজিল সম্পর্কে অনেক ইতিহাস এবং হিস্টোরি জানবো। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত, এবং আপনারা কতটা খুশি সেটা কিন্তু জানিয়ে দিবেন। ওকে, তো চলুন এখন আবারও একটা সুন্দর ব্রেকে যাই, এবং আজকে আমি একটা এই মর্নিং মাইক শুরু করব আমার খুবই পছন্দের একটি গান দিয়ে, যদিও একটু পুরনো দিনের গান। আমি কিন্তু নর্মালি সকালবেলা পুরনো দিনের গান ছাড়ি না, কারণ প্রতি শনিবার রেট্রো রিলেটেড নিয়ে পিঙ্কি আপু কিন্তু পুরনো দিনের সকল গান নিয়ে কিন্তু থাকে। তো সেই জন্য আমি দেখা যায় যে একটু নতুন বা একটু চিল মুডের গানগুলো প্লে করি। বাট আজকে আমার সকাল থেকে কেন জানি না এই গানটা খুব শুনতে ইচ্ছে করছে, তো আমি ভাবলাম যে আমি একা কেন শুনবো, আপনাদেরকে নিয়ে শুনি। ওকে, তো চলুন এই গানটি শুনে আসি, এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি এপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড ও মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। আপনারা শুনছিলেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এবং এখন আমরা কিন্তু অনেক মজার মজার গল্প, আড্ডা এবং অনেক মজার মজার স্টোরি শেয়ার করছি, তো আমাদের সাথেই থাকবেন পুরোটা সময় জুড়ে। এবং এছাড়াও ফেসবুকে কিন্তু একটা সুন্দর পোস্ট আপলোড করা হয়েছে মর্নিং মাইক, সেখানে যেয়ে কমেন্ট করে আসতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর এছাড়াও আমাদেরকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আপনারা শুনতে থাকুন ঢাকা এফ এম 90.4 এবং মর্নিং মাইকের সাথে থাকুন। আবার একটু পরে ফিরে আসবো, মানে পরের ঘন্টায় ফিরে আসবো একটা বিরতি নিয়ে, তো সাথেই থাকুন, আসছি একটু পরে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার দিনও থাকি, যেমন আজকে আছি, কারণ আজকে রাতে ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকবে পিঙ্কি আপু। যেদিন আমি থাকি সেদিন সকালবেলা পিঙ্কি আপু চলে আসে মর্নিং মাইকে। তো বুঝতেই পারছেন যে এটা একটা টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় এবং এটা একটা শিডিউল বলা যায়। তো সেই আপডেটটা জানতে হলে কিন্তু ফেসবুক পেজটাকে অলওয়েজ ফলো করে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো চলুন এখন আবারও গল্পে ফিরে যাই। আপনাদেরকে কিন্তু কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে সালমান খান কিন্তু লাগান সিনেমার 30 বছর পূর্তি উপলক্ষে যেই একটা পার্টি দিয়েছিলেন আমির খান, সেই পার্টিতে একটা নতুন ভিন্ন ধর্মী লুকে এসে কিন্তু খুব একদম মানে দর্শকদেরকে মাতিয়ে দিয়েছিলেন এবং খুব জনপ্রিয় হয়েছিলেন। এবং তার সেই লুকের সাথে কিন্তু তেরে নাম খ্যাত রাধে চরিত্রের সাথে অনেকটাই ম্যাচ করা যাচ্ছে। এবং দর্শকদের একটা ছিল যে একটা আগ্রহ ছিল বা একটা কৌতূহল ছিল যে মনে হয় ওই তেরে নামের কোনো সিকুয়েল আসতে চলেছে বা রাধে ক্যারেক্টারটাকে হয়তো বা নতুন কোনো সিকুয়েলের দ্বারা করাবে সালমান খান, অথবা এমন কোনো একটা ক্যারেক্টারে অভিনয় করতে যাচ্ছেন, এমন একটা সিনেমা আমাদের জন্য উপহার দিতে যাচ্ছেন যেখানে এরকম একটা ক্যারেক্টার সে প্লে করছে যেখানে তার চুলের স্টাইলটা এরকম হবে। কিন্তু কিন্তু কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যে ফাইনালি তার এই লুকের রহস্য কিন্তু মানে বের হয়ে এসেছে। কোনো সিনেমা বা কোনো ভাইরাল লুকের জন্য কিন্তু সে এই লুকটি করেননি। জানা গেছে যে শারীরিক কিছু জটিলতার কারণে সালমানকে নিয়মিত স্টেরয়েড নিতে হতে পারে, মানে তার একটা শারীরিক সমস্যার কারণে, যেটা মানে ধারণা করা হচ্ছে যে তার এই চুলের মানে চুলের প্রতি তার একটা এফেক্ট পড়ছে, যেই রোগটা তার ধরা পড়েছে সেই রোগের কারণে তার মধ্যে চুলের একটা এফেক্ট পড়ছে এবং তার চুল পড়ে যাওয়া এবং চুল সাদা হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি হচ্ছে। যদিও তার বয়স কিন্তু এখন ঠিক তেমনই, চুল সাদা হওয়ার মতোই বয়স, কিন্তু ভক্তরাও কিন্তু সালমান খানকে কখনোই বুড়ো হিসেবে দেখতে চান না এবং তাকে কখনোই কিন্তু ওল্ড হিসেবে দেখতে চান না। তারা সবসময় জানে সালমান খান মানে সুপারস্টার। তো সেই জিনিসটাকে ধরে রাখার জন্যই সালমান খান কিন্তু আসলে সেই চুলটাকে ফেলে দিয়েছেন এবং নতুন একটা লুকে হাজির হয়েছেন। কিন্তু এর পেছনের আসল রহস্য হচ্ছে তার এই শারীরিক সমস্যা, এবং যতটুকু ধারণাও করা যাচ্ছে যে অনেকে বলছেন তার এই শারীরিক সমস্যা নাকি মাথা কেন্দ্রিক, মানে হয়তো বা ব্রেনে কোনো প্রবলেম হয়েছে বা হেয়ারে কোনো প্রবলেম হয়েছে বা মাথায় কোনো প্রবলেম হয়েছে। মাথায় প্রবলেম বলতে লাইক পাগল হয়ে যাওয়া না, মানে ব্রেক লাইক ব্রেন বা মাথার যেই অংশগুলো থাকে, যেমন হতে পারে সেটা কপাল, হতে পারে সেটা নাক, হতে পারে সেটা হেয়ার লাইনে, সো এরকম কোনো রোগে তাকে মানে ধরেছে এবং যে কারণে তার এই চুলের স্টাইল, এবং এটাই কিন্তু এখন বোঝা মানে রুমার ছড়াচ্ছে। সো দেখা যাক কি হয়, এবং আমরা অবশ্যই সালমান খানের সুস্থতা কামনা করব, কারণ আমরা কখনোই চাইবো না আমাদের এই জনপ্রিয় নায়কেরা কোনোদিন বুড়ো হোক এবং কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যাক। তো আমরা অবশ্যই তার জন্য অনেক দোয়া করব, শুভকামনা রইল, এবং তার আপকামিং সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো চলুন এখন আবারও আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

0: মর্নিং মাইক।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইডি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। ambarit আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো আমরা চলেন আবারও গল্পে ফিরে যাব এবং অনেক আড্ডা দিব, গল্প করব। তবে তার আগে আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট আপলোড হয়েছে, সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন এবং চাইলে এখনও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। মাঝে মাঝে আমার যে কি হয় আমি বুঝি না। যাই হোক, মোহাম্মদ আতিকুল ইসলাম কমেন্ট করেছেন, আর্জেন্টিনার ফ্যান হয়ে ব্রাজিলকে শুভকামনা জানানো, বাহ, বাট থ্যাংক ইউ শুভকামনা জানানোর জন্য আপু। আর্জেন্টিনার ফ্যান আমি কে বলেছি আপনাকে, আমি সবার ফ্যান, আমি আর্জেন্টিনা ব্রাজিল সব দলের ফ্যান এবং সব দলের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। সুমাইয়া শেফা, এটা আবার কোথাকার গুন্ডা এসে পড়লো, ভালো একটা নাম দিয়েছেন গুন্ডা। ফারাবি হাসান, সামনে আসেন দেখবো আপনাকে। ওকে, সামনে তো আমি আছি সবসময় আপনাদের, যে কোনো সময় ঠাস করে একদিন দেখবেন আপনার সামনে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, শুভ সকাল। জুবের আহমেদ, আজ দিছে আপুদেরকে, মানে কি দিছে, কি হয়েছে, কি আমি বুঝলাম না, কি নিয়ে কথা বলছেন আপনি। ফারাবি হাসান, কেমন আছেন, কি করেন, গুড মর্নিং। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আশা করি আপনি অনেক ভালো আছেন, আর গুড মর্নিং। মোহাম্মদ আতিকুল ইসলাম, গ্যাংস্টার তানহাপু, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, নামটা পছন্দ হয়েছে। ফারাবি হাসান, ফ্রান্স থেকে ফারাবি হাসান, ওকে থ্যাংক ইউ সো মাচ এটা দূর থেকে শোনার জন্য আমাদেরকে। উম্মে রায়হান, হ্যালো তানহাপু, উপস্থিত, আমি আপনাকে চিনতে পারবো শুধু কারটা ঝুলায়। ওকে ওকে, কার তো অলওয়েজ ঝুলানো থাকে আমার, তো দেখি চিনতে পারেন কিনা। আজ পর্যন্ত একজনকেও কিন্তু আমি পাইনি যে আমাকে চিনতে পেরে রাস্তার মধ্যে আমাকে জড়িয়ে ধরেছে বা আমার সাথে কথা বলতে এসেছে। ওকে, মোহাম্মদ শহীদ মিয়া, শুভ সকাল, শুভ সকাল। উমেরাহেন আবার লিখেছে, রাবি বয়দের ডুব গানটি প্লে করে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্লে হয়ে যাবে, টিউন থাকুন। ওকে, ঢাকা এফএম এ শহীদ মিয়া আমি চিনবো, জামাল মিয়া আসসালাম আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলামিন সর্দার কমেন্ট করে, গলায় কার্ড ঝুলাইলে বুঝবো 90.4 এফএম এর কেউ না কেউ হবে। ওকে, কার্ডের জন্য চিনবেন, এমনিতে কিন্তু চিনবেন না, তার মানে বোঝা গেল। যাই হোক, ভালোই হয়েছে, একদিক দিয়ে বেশি চেনার দরকারও নেই, কারণ দেখা গেল ওটা কাজের জন্য গিয়েছি, কিন্তু সেখানে যদি আপনারা আমাকে ঘিরে ধরেন তখন ব্যাপারটা কেমন হবে, তাই না? এবং ওইখানকার মানুষও কিন্তু বিরক্ত হবে, সো তার থেকে ভালো নাচি নাই। যাই হোক, আমি এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: When the sun

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আশা করি আপনাদের ভালো লাগছে আজকের মর্নিং মাইক, কারণ অনেক মজার মজার স্টোরি কিন্তু শেয়ার করছি, গল্প শেয়ার করছি। তো কেমন লাগছে মর্নিং মাইক সেটা জানিয়ে দিবেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করে, অথবা ফেসবুকে কমেন্ট করে বা ইনবক্স করে। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ আই লাভ ঢাকা এফএম। এবং ফেসবুকে কিন্তু অলরেডি একটা পোস্ট আপলোড হয়েছে, আর সেখানেও চাইলে কমেন্ট করতে পারেন। এবং খুব মজার একটা পোস্ট কিন্তু আমি করেছি। আর আজকে সকালটা কিন্তু একটু মেঘলা, একটু রোদ হালকা হালকা, এবং গরম একটু কম আজকে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, গতকালকের আগের দিনও মেবি বৃষ্টি হয়েছে, তো সেই কারণে কিন্তু এখন ওয়েদারটা খুবই ঠান্ডা। এবং যেহেতু আজ বৃহস্পতিবার, এবং আরেকটা মজার কথা আমার মাত্রই মনে পড়ছিল এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কার কার বৃহস্পতিবার দিন আসলে অনেক বেশি খুশি লাগে? আমার কিন্তু বৃহস্পতিবার দিন আসলে অনেক খুশি লাগে, কারণ বুঝতেই পারছেন যেহেতু পরের দিন শুক্রবার থাকে, তো এই শুক্রবারের আমেজটা, শুক্রবারের খুশিটাই কিন্তু বৃহস্পতিবার দিন থেকেই শুরু হয়ে যায়। যে মনে হয় যে এই আজকের অফিসটা শেষ হলেই তারপর শুক্রবার শুরু, তারপর রিল্যাক্স আর রিল্যাক্স। কিন্তু বাস্তবতা কিন্তু অন্যরকম। বাস্তবতা কিন্তু দেখা যায় যে শুক্রবার দিন কিন্তু পুরো সপ্তাহে যত জমানো কাজ আছে সেগুলোই কিন্তু করতে হয়, মানে বাসার কাজ বা অন্যান্য লাইক সবকিছু, মানে ঘরের কাজ করতে হয়। তো এটা কিন্তু আসলে আমরা যতই খুশি হই না কেন, দিন শেষে কিন্তু আবার সেই কষ্টের কাজই করতে হয়। তারপর মনে হয় যে আবার অফিস শুরু হয়ে গেলে ভালো, আবার সপ্তাহ শুরু হয়ে গেলে ভালো, কারণ তাহলে আর এই ঘরের কাজগুলোতে টাইম দিতে হবে না। তো যাই হোক, আপনাদেরকে এমন মনে হয় কি না? আমার কিন্তু আজকে অনেক বেশি হ্যাপি লাগছে, একটু মন খারাপও হচ্ছে, কারণ যেহেতু আগামী দুই দিন কিন্তু আপনাদের সাথে আমার তেমন একটা কথা হবে না, কারণ যেহেতু শুক্রবার এবং শনিবার মর্নিং মাইক থাকে না। কিন্তু ফেসবুকের ভিডিওতে বা পোস্টে কিন্তু আমাকে পেয়ে যাবেন, তো সেখানে কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে। বাই দ্য ওয়ে, এই খুশির খবর, মানে যেহেতু বলছি খুশির দিন আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আরও একটি খুশির খবর আপনাদেরকে দিয়ে দিই। গতকালকে আপনাদের, মানে আমাদের সবার, ভারতের তামিলনাড়ু জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং সুপারস্টার থালাপতি বিজয়ের কিন্তু জন্মদিন ছিল, এবং সেই নিয়ে তার কথিত প্রেমিকা, মানে ত্রিশা কৃষ্ণান কিন্তু হচ্ছে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন এবং উইশ করে লিখেছেন যে যে যে আমার জন্য সবকিছু করেছে তার জন্য এটি মূল্যহীন। মানে খুব বড় সড়ো করে কিন্তু একটা খুব ডিপ একটা মেসেজ কিন্তু সে দিয়েছে। তো এমনিতেও তো বিজয়ের সাথে ত্রিশার একটা প্রেমের একটা রুমার কিন্তু অনেক বছর ধরেই ছড়াচ্ছিল, এবং বিশেষ করে এটা আরও সামনে আসে যখন বিজয় তার স্ত্রীকে ডিভোর্স দেন। তো এখন কিন্তু মনে হচ্ছে যারা ওপেন, মানে খুললাম খুল্লা প্রেম করছেন এবং সবাইকে জানিয়েই দিচ্ছেন যে সে কিন্তু প্রেমিকা বিজয়ে। তো এই ব্যাপার নিয়ে আপনাদের কি মতামত এবং কি কোনো কমেন্ট আছে কিনা সেটা কিন্তু চাইলে জানিয়ে দিতে পারেন। তাছাড়া বিজয়কে কিন্তু অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। মানে উনি কিন্তু একই সাথে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং একই সাথে কিন্তু তামিল সুপারস্টার। তো এবং তার জন্মদিন, সুপারস্টার সরি, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম জন্মদিন। তো আশা করি তার জন্মদিন অনেক বেশি ভালো কেটেছে এবং সে অনেক বেশি হ্যাপি আছে। দেখলেই বোঝা যায়, ছবি দেখলেই বোঝা যায় যে সে হ্যাপি আছে। যাই হোক, আমরা এখন আবারও ব্রেকে যাব, গান শুনবো দুজনে মিলে। আই থিঙ্ক এই গানটা আমি বিজয় এবং ত্রিশাকে ডেডিকেট করছি এই গানটি। তো দেখা যাক, তো আমরা গানটি শুনি এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: Beach.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট কার্ড সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আমার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং সবার ভালো লাগছে। তো চলুন এখন আবারও একটা গান শুনে আসি, অযথা এই গানটি শুনবো এবং একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মগর কি হলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

0: 90.4.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। 11টা পর্যন্ত আছি, মানে প্রায় শেষ হয়ে গেছে, সময় যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনই বিদায় নিচ্ছি না। যেহেতু আজকে ভোর 4টায় ব্রাজিল এবং স্কটল্যান্ডের খেলা হয়েছে, আমি কিন্তু বলেছি যে ব্রাজিলকে নিয়ে মজার মজার অনেক স্টোরি এবং ইনফরমেশন আপনাদেরকে দিব। তো তার আগে যেটা সব থেকে কমন ইনফরমেশন সেটা আগে একটু দিয়ে নিই, সেটা হচ্ছে যে ব্রাজিল কিন্তু আজকের ম্যাচে 3টে গোল করেছেন। তবে মজার বিষয় হচ্ছে নেইমার, মানে ব্রাজিলের সব থেকে পছন্দের জনপ্রিয় খেলোয়াড় নেইমার, কিন্তু একটি গোলও দিতে পারেননি। কিন্তু নেইমারকে ছাড়াই যে দুইজন গোল দিয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র 7 মিনিটে একটা গোল দিয়েছেন এবং 45 মিনিট প্লাস 3, মানে যখন 45 মিনিট হয়ে যায় তারপর আবার 3 মিনিটের একটা এক্সট্রা সময় দেওয়া হয়, সেই সময়ে কিন্তু একটি গোল করেছেন, এবং এম কুনহা 60 মিনিটের সময় আরেকটি গোল দিয়েছেন। কিন্তু নেইমার গোল দিতে না পারলেও মেসি এবং রোনাল্ডোর পর নতুন করে সেও কিন্তু রেকর্ডের খাতায় নাম লিখেছেন। সেই রেকর্ডটা কিভাবে করেছেন সেটা কি আপনি জানেন? চলো না আপনাকে আমি সেই ইনফরমেশনটাই দিয়ে দেই। ইঞ্জুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম 2 ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেন এই তারকা ফরওয়ার্ড। 2023 সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেললেন তিনি, আর মাঠে নেমে কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অন্যান্য রেকর্ডে ভাগ বসালেন নেইমার। সেলেসাওদের ফুটবল ইতিহাসে এই 3 খেলোয়াড়ই ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ 10 নম্বর জার্সি পরে বিশ্বকাপে সবচেয়ে বেশি 14টি ম্যাচ খেলার কৃতিত্ব গড়লেন। 4 বিশ্বকাপে অংশ নিয়ে পেলে 14টি ম্যাচে 10 নম্বর জার্সি পরেছিলেন, রিভালদো 2টি বিশ্বকাপে আসরে, এবং নেইমার তার ক্যারিয়ারের 4র্থ বিশ্বকাপে এসে এই মাইল ফলক স্পর্শ করলেন। নেইমার 2014 বিশ্বকাপে 5টি, 2018 বিশ্বকাপে 5টি এবং 2022 বিশ্বকাপে 3টি এবং চলমান 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত 1টি ম্যাচ খেলেছেন। মানে বুঝতে পেরেছেন, আর্জেন্টিনার মেসি যেমন সর্বকালে সর্বশ্রেষ্ঠ গোল দাতার রেকর্ড নিয়েছেন এবং রোনাল্ডো কিন্তু একটা রেকর্ড নিয়েছেন সব থেকে কি বলে এটাকে ভালো খেলোয়াড়ের, এবং এছাড়াও আরো কিছু রেকর্ড কিন্তু তার আছে, এবং তার পরপরই কিন্তু নেইমারও রেকর্ড নিয়ে নিয়েছেন। তো আপনাদের মানে মন খারাপ করার কোনো কারণ নেই, যেই দল করেন না কেন, এই রেকর্ডের আনন্দ কিন্তু আমরা সবাই ভাগাভাগি করে নিব, এবং তাদের জন্য কিন্তু আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং ব্রাজিলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এবং ধারণা করা হচ্ছে প্রায় 36 বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হতে পারে, মানে এটা একটা ধারণা করা হচ্ছে, কারণ ম্যাচগুলোর পর এখন কিন্তু প্রায় গ্রুপ পর্ব থেকে বাছাই হয়ে গেছে এবং সেইখান থেকে হিসাব মিলিয়ে দেখা হচ্ছে যে যদি এর পরের ম্যাচে ব্রাজিল জিতে যায় এবং এর পরের ম্যাচে আর্জেন্টিনা এই পরের গ্রুপে মানে পরের পর্বে জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালের মুখোমুখি হতে পারেন আর্জেন্টিনা এবং ব্রাজিল, আর সেটা হতে পারে 36 বছর পর। তো আপনার এই বিষয়ে মতামত কি জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা গান শুনে আসি, ম্যাজিক গানটি শুনবো এবং একটু পর ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Tarka FM 90.4.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি?
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার দিনে চলে আসি সকালবেলার সময়টাতে, আবার রাতেও কিন্তু ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঠিক 11টা বাজে থাকি। আর এছাড়াও রেডিও আম্বার 102.4 FM এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি থাকি। তো আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে এবং আপনারা এনজয় করতে পেরেছেন, আমার গল্পগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো চলুন এখন বিদায় নিব, মানে আমি বিদায় নিব আর কি, কিন্তু ঢাকা FM তো সবসময় থাকবে, সবসময় কানে বাজবে। তো ঢাকা FM টিউন করে থাকুন এবং চাইলে আপনি ঢাকা FM এর অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। ঢাকা FM এর অ্যাপটি আপনি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুক পেজে বা আমাদের পোস্টে কমেন্ট এবং ইনবক্স করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। চাইলে আমাদেরকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আজকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অনেক বেশি মিস করবেন। আবারও রবিবার আর দেখা হবে, মানে কথা হবে রবিবারে মর্নিং মাইক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমার জন্য ওয়েট করবেন এবং আমাকে অনেক বেশি বেশি করে মিস করতে হবে, ওকে? সো সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আপনাদের দিনটি অনেক বেশি ভালো কাটুক। তো চলুন বিদায় নিচ্ছি, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: সম্ভাবনা, তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Che?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

একা থাকা, আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা, একসাথে আমাদের এই একা থাকা।

আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাইটি আইপি ফোন অ্যাপ। আম্বারাইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4.
1: সারাদেশে
0: সবার সাথে
2: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: ফিল করেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
0: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে
4: আচ্ছা
3: সব থাকবে তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে
4: এই কথা তো চলো এখনই
3: কিভাবে
4: টিউন ঢাকা FM 90.4 আমি আর বাকি সব তো আছেই তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই
5: ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Act Nation, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 0961199966। সবার সাথে 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, সবাইকে শুভ বিকেল। বিকেলের এই সুন্দর মুহূর্তে, সুন্দর ওয়েদারে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজে রিদম। বন্ধুরা, পুরো সপ্তাহ জুড়ে যারা আমার সাথে যুক্ত হতে পারেননি, যুক্ত থাকতে পারেননি আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে, রিল্যাক্স, গেট সাম চিল, রিদম ইজ হিয়ার। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। হ্যাঁ লিসেনার্স, আছি বিকাল 5টা থেকে একদম সন্ধ্যা 8টা পর্যন্ত। আশা করছি পুরো সময় জুড়ে সবাই আমার সাথেই থাকবেন। আজকে জমিয়ে কিন্তু আড্ডা হবে, গল্প হবে, তাছাড়া সুন্দর সুন্দর গান তো আছে অবশ্যই। পুরো সপ্তাহ জুড়ে যারা আমাদের সাথে থাকতে পারছেন না আপনাদের পছন্দের স্টেশনের সাথে, আপনারা আপনাদের হয়তোবা বিভিন্ন ধরনের ট্রেন্ডি নিউজ মিস করে যাচ্ছেন, বিভিন্ন মুভিজ, বিভিন্ন গেম, খেলাধুলা সবকিছু মিস করে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, সবকিছুর আপডেট নিয়েই কিন্তু রিদম হাজির হয়ে গেছে উইকেন্ড বাজ নিয়ে। সব নিয়েই কিন্তু আজকে গল্প হবে, আড্ডা হবে। তাছাড়া বন্ধুরা, আজকে কিন্তু রিদমের সাথে দুজন গেস্টও থাকছে, যারা কিনা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আসছে। সো যারা সেই আড্ডাটা মিস করতে না চান, অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমরা কিন্তু আজকে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আগত যে দুজন বন্ধু আছে, তারা যখন আসবে আমরা কিন্তু তাদেরকে নিয়ে ফেসবুক লাইভে চলে আসবো। এবং হচ্ছে আমরা কিন্তু মার্কসিলেন্স 2026 অর্থাৎ তাদের একটি ইভেন্ট নিয়ে কিন্তু আজকে আমরা গল্প করবো, আড্ডা দিব। সো আশা করছি অবশ্যই যারা এই সুন্দর সেশনটা মিস করতে না চান শেষ পর্যন্ত থাকবেন। আমরা হয়তো বা 6টা সাড়ে 6টার মধ্যেই কিন্তু চলে আসবো ফেসবুক লাইভে। সো যারা আমাকে দেখতে চাচ্ছেন বা দেখতে চান, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক লাইভে চলে আসতে পারেন। ফেসবুক লাইভে যুক্ত হয়ে গেলেই কিন্তু সেখানে আমাকে পেয়ে যাবেন, এবং হচ্ছে আমার কমেন্ট সেকশনে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার অলরেডি কিন্তু ফেসবুকে পোস্ট চলে এসেছে ঢাকা FM 90.4 এর পেজে, অর্থাৎ অফিসিয়াল পেজে। এই মুহূর্তে একটু বলে দিব, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার্স, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসলে কিন্তু সেখানে আমার পোস্ট পেয়ে যাবেন, এবং সেখানে যদি আপনারা কমেন্ট করে ফেলেন, কমেন্ট সেকশন থেকে কিন্তু আমি আপনাকে খুঁজে নিব, এবং হচ্ছে আপনার সাথে কিন্তু আমরা আড্ডায় জমে উঠবো। তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে, আপনাদের মেসেজের অপেক্ষায়। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে জানিয়ে দিন কোত্থেকে আমার সাথে যুক্ত আছেন। আর বন্ধুরা, আমি আরও একটু বলে দিব যে আমাদের কিন্তু একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর যদি একটু কষ্ট করে সার্চ করে ফেলেন, খুব ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবেন, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, আছি আপনাদের সাথে একদম সন্ধ্যা 8টা পর্যন্ত। আর মাঝখানে যেটা বললাম যে হ্যাঁ, আমাদের ফ্রেন্ড যখন চলে আসবে নর্থ সাউথ থেকে, আমরা কিন্তু তাদেরকে নিয়ে ফেসবুক লাইভে চলে আসবো। সো সবাই আশা করছি ফেসবুক লাইভেও যুক্ত হয়ে যাবেন, এবং অবশ্যই কিন্তু আমাকে দেখতে পারবেন। আর হচ্ছে পুরো সময় জুড়ে কিন্তু আজকে আমরা গল্প করবো, আড্ডা দিব, আমরা সুন্দর সুন্দর গান শুনবো, আমরা গতকালকে খেলা নিয়ে কথা বলবো, সরি গতকালকে না, আজকের খেলা নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে সকালবেলা কিন্তু ব্রাজিলের খেলা গিয়েছে, এবং ব্রাজিলের যে একটা দুর্দান্ত জয় ছিল এইটা নিয়ে কিন্তু আমরা গল্প করবো। ব্রাজিল কিন্তু আজকে খুব অসাধারণ খেলেছে, সো সেই বিষয়টা নিয়েও গল্প হবে, সেই বিষয়টা নিয়েও আড্ডা হবে। আর পরবর্তীতে আসলে কোন কোন টিমের খেলা আছে এবং কোন কোন টিমের খেলার পসিবিলিটি কতটুকু, সব নিয়ে কিন্তু আমরা গল্প করবো। তো যাই হোক, আমার মনে হয় এখনের এই সুন্দর বিকালটা, বাহিরে এত সুন্দর একটা বাতাস দেখা যাচ্ছে, আমি বসে বসে দেখছি গাছপালা কিন্তু খুব নড়ছে, এবং মানে খুব সুন্দর একটা বাতাস দেখা যাচ্ছে। তো আমার মনে হয় এই সুন্দর বিকালটা, এই সুন্দর ওয়েদারটা আমাদের সুন্দর একটা গান দিয়ে শুরু করে দেওয়া উচিত। সো আমরা এখন একটা গানে চলে যাব, আমরা এখন ঈশান মজুমদার আর শুভেন্দু দাসের করা একটা গান শুনবো, গুলবাহার। হ্যাঁ বন্ধুরা, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, বেশ সুন্দর একটা গান। তো কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation X Station.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

লিসেনার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, ঘড়ি কাটা দেখতে দেখতে কিন্তু 5:24 চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বরাবর 5টা বাজি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন। বন্ধুরা, আজ হচ্ছে পবিত্র বৃহস্পতিবার, আর পবিত্র বৃহস্পতিবার মানেই কিন্তু রিদম আর হচ্ছে উইকেন্ড বাস। পুরো সপ্তাহ জুড়ে যারা আমাদের সাথে থাকতে পারেননি, কোনো সমস্যা নেই, আজ কিন্তু চলে এসেছি আমরা। 8টা পর্যন্ত আছি, বিন্দাস আড্ডা হবে, জমিয়ে আমরা গল্প করব, তাছাড়া অসাধারণ সব গান তো আছেই। বন্ধুরা, আমার সাথে যারা এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই শুরুর মুহূর্তে, অর্থাৎ 5টার আগে থেকেই কিন্তু মোটামুটি আমার ফ্রেন্ড যারা আছে সবাই কিন্তু চলে এসেছে, সবাই কিন্তু মেসেজ করছে, লিখছে, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা যে সবাই আসলে আমি আসার আগে সবাই চলে আসছেন। এই ব্যাপারটা দেখলেও খুব ভালো লাগে এবং মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম শান্তি কাজ করে। যাই হোক, তখন যেটা বলছিলাম যে আজ কিন্তু আমাদের জমি আড্ডা হবে এবং হচ্ছে আজকে আমাদের একটা স্পেশাল একটা সেশন কিন্তু থাকছে, যেখানে হচ্ছে আমাদের দুইজন গেস্ট আসবে, আমাদের দুইজন বন্ধু আসবে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তাদের সাথে হচ্ছে আমরা একটা ইভেন্ট নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে মার্কসেলেন্স 2026। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, এটা একটা মার্কেটিংয়ের একটা যে কোনো একটা ইভেন্ট হবে। সো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমরা জমিয়ে গল্প করবো, আড্ডা দিব, তাদের মুখ থেকে শুনবো। অবশ্যই তারা যখনই চলে আসবে আমরা অবশ্যই ফেসবুক লাইভে চলে আসবো এবং ফেসবুক লাইভে কিন্তু আপনারা খুব ইজিলি যুক্ত হয়ে যেতে পারবেন, facebook.com/ilovedhakaFM এই পেজে চলে আসলেই হচ্ছে। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমরা বিস্তারিত কথা বলবো, আমরা অন্যান্য বিষয় নিয়ে গল্প করবো, তবে এই মুহূর্তে এখন একটু দেখে আসতে চাই যে শুরুর এই মুহূর্তে কে কে আমার সাথে যুক্ত হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি মুত্তারিনা ইসলাম সুমনা কিন্তু আছে আমার সাথে রংপুর থেকে, যুক্ত হয়ে গেছে আমার সাথে। তোমার হাসি এত এত সুন্দর যে আমার মন ভরে যায়, একটু হাসেন প্লিজ। ঠিক আছে, হাসলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার পুরো নাম ফেরদৌসি আমিন রাফিয়া, কিন্তু আমার এই নাম ধরে কেউ ডাকে না, আমার বাসা রংপুর। ও রাফিয়া, বেশ সুন্দর নাম, রাফিয়া নামটি কিউট, এই নামটাই থাকুক, আমি এই নামেই না হয় ডাকলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি লালমনি হাট থেকে কিন্তু তাসিন যুক্ত হয়ে গেছে আমার সাথে। আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন, কে যুক্ত হয়েছেন আমার সাথে, কোথায় কোথায় কোথায়, আচ্ছা আমি মেসেজটা পড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আজ প্রথম মেসেজ দিলাম, বাট আমি কিন্তু 2 বছর পুরনো। আচ্ছা হাই, আপনার শোগুলো শুনি, আমার নাম আশিক। আচ্ছা আচ্ছা, আশিক আমাদের সাথে কিন্তু আছে, দেখতে পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আশিক আমাদের সাথে সবসময় থাকার জন্য, যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু আমাদের সবার ফ্রেন্ড জিনিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে। আর যে কাউকে জোর করে ভুলতে গেলে তাকে বেশি করে মনে পড়ে, তাই সে না চাইলেও নিজে তাকে মনে রাখতে তো পারি। আর যে রাতের আকাশের চাঁদ তুমি, চাঁদের চারিদিকে তারা, সেই তারার মাঝে আমি তোমার সুক্তারা। বেশ বেশ বেশ, তো জিনিয়া, আপনার কাছে কি উইশ করলে আমার সেই উইশটা পূরণ হবে একটু জানাবেন। শুনেছি ছোটবেলা থেকে যে সুক্তারার কাছে নাকি কোনো উইশ করলে সেই উইশটা ফুলফিল হয়, তো আমি একটা উইশ করতে চাই, দেখি আপনি আমার উইশ ফুলফিল করতে পারেন কিনা। আচ্ছা, জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি। ভাইয়া, অভিমান গানটা প্লিজ প্লে করো। জান্নাতুল হীরা আশা করছি শেষ পর্যন্ত থাকবে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, দেখি যদি পারি অবশ্যই শোনাবো। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমি আপনার কোথায় বিগ বস, সরি বিগ ফ্যান। আচ্ছা, আমাদের তো স্মার্টফোন নেই, আচ্ছা তাই ওভাবে মেসেজ করতে পারি না। রবিউল, আচ্ছা রবিউল, ইটস ওকে, কোনো সমস্যা নেই, আছি নাম্বারে, টেক্সট করলেও হচ্ছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কিন্তু হাতিবান্ধা থেকে রানী যুক্ত হয়ে গেছে অনেকদিন পর। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইস্পিতা চলে এসেছে, মোস্ট প্রবাবলি। রিদ ভাই, 7টার দিকে উইশ করেন, কারণ আমরা ইফতারি করবো, মনে আছে তো আমার ছোট ভাই শানের বার্থডে এর কথা, আজকে উইশ করবেন বলেছেন। হ্যাঁ অবশ্যই আমার মনে আছে, আশা করছি অবশ্যই থাকবেন, আপনার সাথে গল্প হবে, কথা হবে, আমি উইশও করে দেবো, কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু একদম আপনাদের সাথে 8টা পর্যন্ত, অনেক অনেক কথা হবে, অনেক গল্প হবে, আড্ডা হবে, মাঝখানে আমরা বললাম একটা ছোট সেশনে কিন্তু আছে, সব কিছু নিয়েই গল্প করবো, সব কিছু নিয়ে আড্ডা দিব, তবে এখন আমরা একটা গানে চলে

যে বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অঙ্কনের করা একটা গান, বড়াই করে। হ্যাঁ বন্ধুরা, বেশ সুন্দর একটা গান, আমার পার্সোনালি পছন্দের একটা গান। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই, বেশ সুন্দর একটা গান। গানের লাইনগুলো শুনলেও কিন্তু শরীরে একটা গুজবাম দিয়ে দেয়। যাই হোক, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু বরাবর 5টা বাজে হাজির হয়ে গেছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ দিয়ে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে। আমি একটু দেখে আসি আমাদের সাথে কে কে যুক্ত আছে এখন পর্যন্ত, যুক্ত হয়ে গেছে এখন। প্রথমেই দেখতে পাচ্ছি অমৃত বোস কিন্তু চলে এসেছেন। দাদা কি অবস্থা? কলকাতা ইন্ডিয়া থেকে শুভ বিকেল। আচ্ছা, দাদা লিখেছেন দুপুর থেকে যা ঝড় বৃষ্টি হচ্ছে আর জোরে জোরে মেঘ ডাকছে। আচ্ছা, অর্থাৎ কলকাতায় কিন্তু একটা ঝড়ো আবহাওয়া বইছে বোঝা যাচ্ছে। দাদা আপনি একটা কাজ করেন, আমার জন্য কিছুটা প্যাকেট করে পালে পাঠিয়ে দেন। তারপর দেখতে পাচ্ছি আব্দুল আজিজ শাহ কিন্তু কমেন্ট করেছেন, হেই ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম। দেখতে পাচ্ছি তাসনোবা কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমার সাথে। ওই রিদম, জানো আজকে আমার 11-এর ফার্স্ট এক্সাম হলো, যেটা কোথায় এক্সপেক্ট করেছি সেটা হয় নাই, মনটা ভালো নেই, কিছু একটা জোকস বলো আমি একটু ফ্রি হই। তাসনোবা ফ্রম রংপুর। আচ্ছা, জোকস কি জোক শুনতে চান? জোকস জোকস জোকস, এই তো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেল। আচ্ছা, একটা জোক বলি আপনাকে। হ্যাঁ, কি বলা যায়, রিদম ঘুম থেকে উঠে দেখলো রিদম অনেক ফর্সা হয়ে গেছে। ও জানি না, এটা জোক ছিল না, সরি সরি, এটা তো আমি নিজেকে আসলে পচিয়ে ফেললাম। যাই হোক, মানে এটাও একটা জোক বলা যায়, এটাও একটা ফান ফ্যাক্ট বলা যায়, কজ এটা আসলে কখনো পসিবল না। আচ্ছা যাই হোক, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, আমি একটু দেখি আর কে কে আছে আমার সাথে। তাহিদুল কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি আছি তোমার সঙ্গে পুরোটা সময় জুড়ে বস বস, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন, কে আছেন, রাজটুলি মোগল্লা থেকে আছে আমার সাথে, নাম হচ্ছে গোলাপ্রু। গোলাপ্রু, আচ্ছা একটা চাকমা গান শোনালে খুশি হব। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব একটা চাকমা গান শোনানোর জন্য আপনাকে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সঞ্জিদা যুক্ত হয়ে গেছে। সঞ্জিদা লিখেছে, আমরা ভাবি যে আমাদের কাছের মানুষকে অনেক জানি, তারপর এমন কিছু হয় যার কারণে মনে হয় যে তাকে আসলে আমরা কোনোদিন জানতেই পারিনি। হ্যাঁ, এইটা দেখেন সঞ্জিদা, আমি বলি শুধু যে কাছের মানুষ তা কিন্তু না, এটা প্রতিটা ক্ষেত্রে সেম এই বিষয়টা আসলে হয়। আপনি যে মানুষটাকে ভাবছেন যে আপনি সেই মানুষটাকে অনেক বেশি জানেন, অনেক বেশি বুঝেন, বাট আনফর্চুনেটলি পরবর্তীতে দেখতে পারবেন যে আসলে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে জলকড়িয়া রংপুর থেকে আছে আমার সাথে, আবির আছে, আবির অনেক অনেক ধন্যবাদ আবির যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু এখনো আছে, জিনিয়া লিখেছে আরজে সুক্তারার কাছে বলো তোমার ইচ্ছে যদি পূরণ করতে পারে। সুক্তারা বেশিক্ষণ থাকতে পারবে না, আজ আপুর বাসায় যেতে হবে, মনে হয় শোটা দেখতে পারবো কিন্তু কমেন্ট করবো না, আমি ভেবেছি আমার ফোন থেকে প্রথম কমেন্ট করব। আচ্ছা সুক্তারা, সুক্তারার কাছে কি উইশ করা যায় বলেন তো বন্ধুরা। আচ্ছা, আমি জিনিয়াকে বলেছিলাম যে সুক্তারার কাছে একটা উইশ করব, বাট আনফর্চুনেটলি আসলে আমার তেমন কোনো উইশ নেই। এই যে আমার লাইফটা যাচ্ছে জিনিয়া, এটাই আমার লাইফ, এই ফ্লোতেই, যেই ফ্লোতে যাচ্ছে সেই ফ্লোটাই থাকুক। উইশ বলতে আসলে কিছু নেই জিনিয়া, দোয়া করতে পারেন আমার জন্য যাতে আসলে আমি আমার লাইফের গোলে একটু পৌঁছাতে পারি, আমার লাইফের যে গোলটা আছে সেই গোল অবধি যাতে আমি যেতে পারি এবং হচ্ছে আমি আমার লাইফটাতে কি বলে এটাকে একটা একটা ভালো পজিশনে আসলে যাতে যেতে পারি, সেই দোয়াটুকু করেন, এটাই না। আমি জানি এই দোয়া আপনারা সবাই করেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর জিনিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি আজকে লাইভে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভাইয়া আপনি খুব পচা পচা পচা, আর আমার খুব মন খারাপ অনেকগুলো টপিক নিয়ে, আমার টেক্সটটা পড়লেন না কেন? আচ্ছা রানী ফ্রম হাতিবান্ধা, রানী আই এম সো সরি, আশা করছি রাগ করবেন না, অবশ্যই সবার টেক্সট পড়বো, সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। তবে এখন আমরা একটা গানে চলে যাই, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে শুভর করা একটা গান, অনেক কিছু অ্যালবামের। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, বেশ সুন্দর একটা গান, এত কথা না বাড়িয়ে
সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম কিন্তু সেই পাঁচটা থেকেই আপনাদের সাথে আছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে। দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টায় চলে আসলাম। দ্বিতীয় ঘন্টার ঘড়িতে দেখতে পাচ্ছি 6:01। দ্বিতীয় ঘন্টার এই শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাত্র যারা আমাকে শুনছেন, মোস্ট ওয়েলকাম। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আর বন্ধুরা, আরও একবার একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক যে পেজটা আছে, facebook.com/ILoveDhakaFM, সেখানে যদি চলে আসেন, আমার পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললেই কিন্তু খুব ইজিলি আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন সুন্দর এই বিকালের মুহূর্তে, যদিও আসলে সন্ধ্যার দিকে কিন্তু আমরা আগাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই সুন্দর আলোটা অন্ধকারে ছেয়ে যাবে এবং হচ্ছে সন্ধ্যা কিন্তু নেমে আসবে। তো আশা করছি অবশ্যই এই সুন্দর সন্ধ্যা জুড়ে সবাই আমার সাথে থাকবেন এবং সবাই আছেন আমার সাথে। আচ্ছা বন্ধুরা, চলেন আমরা একটা বিষয় নিয়ে একটু গল্প করি। বিষয়টা হচ্ছে দুঃখ বিলাস। হ্যাঁ বন্ধুরা, দুঃখ বিলাসের কথা কেন বললাম, দুঃখ বিলাস গানটা কে কে শুনেছেন? ও আমায় ভালোবাসেনি, তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা। এই গানটা, আসলে গানটার কথা কি বলবো, গানটার মানে গানটা যখনই মুখে আনি তখনই মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দুঃখ বিলাস আমার খুব পছন্দের একটা গান, ভালো লাগার একটা গান। যে গানটা করেছি কিন্তু মূলত আর্টসেলের অন্যতম একজন কারিগর, যে যিনি হচ্ছেন লিঙ্কন ভাই, কিন্তু বিরতিতে গিয়েছেন এবং আর্টসেলের নতুন কণ্ঠ হতে যাচ্ছে কিন্তু বক্তিয়ার। কয়েক প্রজন্মের এই যে রক সঙ্গীত বা রক মিউজিক বলতে আমরা যেটা বলছি, রক মিউজিক প্রেমী যারা আছে তাদের কাছেই আর্টসেল মানেই হচ্ছে কিন্তু এই লিঙ্কন। আর দুঃখ বিলাস, অনুভূতি কিংবা অনিকেত প্রান্তর, এই যে গানগুলো আছে এই গানগুলো জুড়েই কিন্তু আসলে এই ব্যান্ডটা মুখরিত ছিল 27 বছর ধরে। সেই লিঙ্কনই কিন্তু এবার ব্যক্তিগত কারণে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডের নিয়মিত কার্যক্রম থেকে। তার অনুপস্থিতিতে আর্টসেলের মঞ্চযাত্রা সচল রাখতে টুরিং ভোকাল হিসেবে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী বক্তিয়ার হোসেন। বক্তিয়ার ভাইয়ের কথা যদি বলি, হি ইজ অলসো আ গ্রেট মিউজিশিয়ান অ্যান্ড আমার যেটা মনে হয় যে মানে আসলে তার ভোকালও কিন্তু একদম খুবই ইনসেন লেভেলের একটা ভোকাল। যাই হোক, সাম্প্রতিক আসলে যত সোশ্যাল সাইট আছে এবং যত আমরা নিউজ পোর্টাল আছে সবগুলোতে কিন্তু আসলে এই একটা ব্যাপার বা এই একটা ভিডিও বার্তায় কিন্তু আসলে প্রকাশিত ভিডিও বার্তায় কিন্তু সেই বিষয়টা জানিয়েছে ব্যান্ডের সদস্যরা, অর্থাৎ আর্টসেলের সদস্য যারা আছেন। আশা করছি অবশ্যই আর্টসেলের পরবর্তী পরচলা এরকমই সুন্দর হবে এবং অবশ্যই আমরা আরও সুন্দর সুন্দর গান পাবো। আর আমি চাই যাতে আর্টসেলের লিঙ্কন হচ্ছে আবার খুব জলদি ব্যাক করে এবং হচ্ছে আমাদেরকে আরও সুন্দর সুন্দর গান উপহার দেয়। যাই হোক বন্ধুরা, এই ব্যাপারটা আসলে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। যারা যারা কে কে আছেন আর্টসেলের ফ্যান এবং হচ্ছে লিঙ্কনের ফ্যান, অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর এই দুঃখ বিলাস গানটা যেটা মানে আসলে শুরুতে বললাম যে এই গানটা আসলে এইসব গানের উপরে আমার মনে হয় কিছু হয় না, মানে বর্তমানে যদি আমি রক মিউজিকের কথা বলি, রক মিউজিকে এইসব গান আসলে ইনসেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ফারজানা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে। কোথায়, কেমন আছো তুমি? আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি, তোমার কথা এত যে ভালো, আই লাভ ইউ, লাভ ইউ টু মাই ফ্রেন্ড, লাভ ইউ টু। হাই রিদম, কেমন আছো? আজকে আমার অনেক খানে ফাইট করে ফোন হাতে নিয়েছি, আমি রংপুর থেকে। আচ্ছা, নামটা তো লিখলেন না, নামটা লিখলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছেন, কে আছেন আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? বলি যে আমি তানজিলা, আজকে মনটা অনেক খারাপ কারণ আমার বাবা আমার ফোন আমাকে টিফিনের জন্য টাকা দিত, আমি খেয়ে খেয়ে জমিয়ে 1420 টাকা হয়েছিল,
সেটা নিখোঁজ হয়ে গেছে, তাই ফোনে টাকা ভরতে পারিনি, মার ফোন থেকে মেসেজ দিলাম। ও হো, ইটস ওকে ইটস ওকে, কি বলবো আর, আসলে আমি বুঝতে পারছি এরকম ব্যাপারটা। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি নাবিল আছে আমার সাথে, কিন্তু রংপুর থেকে আমার সাথে কিন্তু সুভা যুক্ত হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সবাই যারা যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে আমার সাথে, আর যারা এখন পর্যন্ত যুক্ত হননি আশা করছি খুব জলদি ফোনটা হাতে নিন এবং যুক্ত হয়ে জানিয়ে দিন আমার সাথে কে কে শুনছেন, কোত্থেকে শুনছেন। আর আমি একটু বলবো, যারা আমাকে নাম্বার লিখছেন কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন, সেখানে কমেন্ট করলে আর একটু ইজি হবে আমার জন্য। যাই হোক, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা, আমরা দীপ্তর করার রসায়ন অ্যালবামের একটা গান শুনবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আশা করছি গানটা অবশ্যই সবার ভালো লাগবে। তো এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আর আমরা যেটা বলছিলাম তখন যে আমাদের যে একটা লাইভের কথা আছে, সো সেই বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো, আমি খুব জলদি আবারও আসছি। তো দেখা যাক কখন আসি আমরা, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: Rock FM 90.4.
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে এখন পর্যন্ত, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আছি কিন্তু বন্ধুরা একদম 8টা পর্যন্ত। আর আমাদের যেটা কথা ছিল, আপনারা যারা ফেসবুকের পোস্ট এখন পর্যন্ত দেখে ফেলেছেন হয়তো সবাই জানেন যে আমি শুধু পোস্টে যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি না, যারা শুরুতে ছিলেন আমি সবাইকেই বলেছি যে আজ কিন্তু আমাদের একটা লাইভও থাকছে, যে লাইভে হচ্ছে আমাদের কিন্তু দুজন স্টুডেন্ট বন্ধু থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, এবং আমরা কিন্তু তাদের ইউনিভার্সিটিতে করা একটা সুন্দর ইভেন্ট নিয়ে কিন্তু আমরা আজকে একটা আড্ডা দিব, যেটা হচ্ছে মার্কসিলেন্স 2026। তো আশা করছি অবশ্যই যা আমাদের ফ্রেন্ডসরা যখন চলে আসবে আমরা কিন্তু লাইভে চলে আসবো, আমরা মোস্ট প্রবলি 7টা বাজে চলে আসবো লাইভে। তো যারা অবশ্যই লাইভটা এনজয় করতে চান এবং লাইভে থাকতে চান সবাই কিন্তু 7টা বাজে টিউন করে ফেলতে পারেন। আমাদের ফেসবুক পেজে চলে আসলে হচ্ছে, আমাদের ফেসবুক পেজ হচ্ছে facebook.com/ilovedhakafm। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন আমার সাথে, যারা আমাকে লিখছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই আছে আমার সাথে এখন পর্যন্ত এবং সবাই কিন্তু লিখছে আমাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। আচ্ছা চলেন আমরা একটু গল্প করি খেলাধুলা নিয়ে। নাচো ভিনি নাচো, ভিনি ভিনি কে বন্ধুরা বলেন তো? হ্যাঁ, আজ সকাল ভোরে যে খেলাটা ছিল, ব্রাজিলের খেলা ছিল স্কটল্যান্ডের সাথে, যেটা যে খেলাটা ছিল কিন্তু ভোর 4টা বাজে, এবং আপনারা সবাই জানেন যে মোটামুটি ভালো একটা ব্যবধানেই কিন্তু ব্রাজিল কিন্তু এই ম্যাচটা জিতে গেছে, অর্থাৎ 3-0 গোলে কিন্তু ব্রাজিল দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু জিতেছে। আর আমার যেটা মনে হয় যে আসলে ভিনি ভিনি ভিনি ভিনি ভিনি কিন্তু এই পুরোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্রাজিলের এই ম্যাচটাতে যদি যদি যদি কোনো মানে এনার্জেটিক প্লেয়ার থেকে থাকে, হি ওয়াজ ভিনি। মানে ভিনির খেলা এতটাই স্মুথ ছিল এবং সে এতটা এনার্জি নিয়ে কিন্তু আসলে খেলেছে বলার বাহিরে। আর দুটো টিমই কিন্তু মোটামুটি একটা অ্যাগ্রেসিভভাবে ছিল। আমি যদি বলি প্রথম ফার্স্ট রাউন্ডে, অর্থাৎ প্রথম হাফে কিন্তু মোটামুটি দেখা গেছে যে ব্রাজিল কিন্তু খুব অ্যাগ্রেসিভভাবে খেলছে এবং খুব প্রেশার দিচ্ছিল স্কটল্যান্ডকে। বাট তারপর কিন্তু হচ্ছে পরের যে হাফটা ছিল সেই হাফে কিন্তু আবার স্কটল্যান্ডকে দেখা গেছে ব্রাজিলের প্রতি একটু অ্যাগ্রেসিভভাবে খেলা ট্রাই করছিল, এবং হচ্ছে তারাও কিন্তু মোটামুটি বেশ কিছু গোল করার চেষ্টা করেছে। তারাও কিন্তু প্রায় 10-12টা শট কিন্তু নিয়েছিল, যদিও আনফর্চুনেটলি আসলে গোল হতে পারেনি বা গোল হয়নি। আর আসলে স্কটল্যান্ডের ভালো একটা এফোর্ট কিন্তু ছিল, তবে আসলে কি বলবো যে মানে ভিনি বা ব্রাজিল টিম যেই খেলাটা দিয়েছে বা যেই খেলা তারা খেলেছে আসলে এখানে জেতাটাই স্বাভাবিক। আর ভিনির কথা যদি বলি যে ইতিহাসের গতিধারায় বিশ্বাস আছে, যদি থাকে তাহলে একটি ভবিষ্যৎবাণী করা যায় এখনই, এবার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন, এরকম একটা পোর্টাল কিন্তু আমি হচ্ছে একটু আগে পড়ছিলাম এবং সেখানেও দেখছিলাম যে ভিনিকে কিন্তু মানে ভিনিকে নিয়ে কিন্তু লেখা হয়েছে। আচ্ছা আমি যদি একটু বিস্তারিত বলি, 1958 অ্যান্ড 1962 বিশ্বকাপের এই তালিকাটা কিন্তু টোটালি আলাদা। ব্রাজিলের যেই জেতা মানে অন্য তিনটা বিশ্বকাপে তাকিয়ে দেখেন, আমি যদি বলি 1970 বিশ্বকাপে জিয়ার্জিনহো, দেন 1994 বিশ্বকাপে রোমারিও, দেন 2002 বিশ্বকাপে রোনালদো অ্যান্ড হচ্ছে রিভালভো গ্রুপ পর্বে সবকটি ম্যাচে কিন্তু গোল করেন। আর এর ফল কি হয়েছিল? এর ফল হচ্ছিল কিন্তু তিনটা শিরোপাই কিন্তু ব্রাজিল জিতেছিল। সো এরকম একটা ব্যাপার কি কিন্তু হচ্ছে এবার আসলে মানে মিলাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের সাথে, যে ভিনিও কিন্তু আসলে যেভাবে খেলছে বা যে খেলা খেলেছে গতকাল কিন্তু সে আনফর্চুনেটলি মানে হ্যাট্রিক করে ফেলতো আর একটু হলে। যাই হোক, আসলে খুব দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এই ম্যাচ নিয়ে আমরা আরও কথা বলবো, আমরা আরও গল্প করবো। আমি একটু দেখে আসতে যে আমার সাথে কে কে যুক্ত আছে এখন পর্যন্ত। দেখতে পাচ্ছি তৌহিদুল ইসলাম আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে শারমিন। হ্যালো জানু, ভালো আছো? যুক্ত হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়। জানু আজকে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি শারমিন। ও মাই গড, আমাকে নিয়ে স্বপ্ন? সিরিয়াসলি? আচ্ছা আমাকে নিয়ে কী স্বপ্ন দেখেন শারমিন, শেয়ার।

করেন শুনি। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমাদের সিলেটি তমা কিন্তু চলে এসেছে। হ্যালো ইংলিশ ম্যান রিদম, কিদা খবর? ভালানি, আজকে তো আবারও ব্রাজিল ব্রাজিল 3-0 জিতে গেল, হাহা কি যে আনন্দ। আচ্ছা খুব খুশি তাই নাকি? না ব্রাজিল দুর্দান্ত খেলেছে। আমরা একটা গানে চলে যাই, যেহেতু ব্রাজিল এত সুন্দর একটা ম্যাচ খেলেছে, এত দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, আমার মনে হয় আমাদের বিশ্বকাপের একটা গান শোনা উচিত। সো এত কথা না বাড়িয়ে এখন আমরা একটা গানে চলে যাব, পিটবুলের একটা গান, যেটাতে হচ্ছে জেনিফার লোপেজও কিন্তু আছে, বিশ্বকাপের একটা গান। সো এত কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello listeners, this is RJ Rhythm here back again with your weekend show Weekend Buzz. আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন, আমি রিদম কিন্তু আছি এখন পর্যন্ত আপনাদের সাথেই। আশা করছি সবাই অবশ্যই যুক্ত আছেন এবং যুক্ত থাকবেন আমার সাথে একদম শেষ পর্যন্ত, আটটা পর্যন্ত কিন্তু আছি। আর তখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমরা কিন্তু আজকে একটা সুন্দর সেশন নিয়ে ফেসবুক লাইভে চলে আসছি। সো অবশ্যই যারা সেশনটাতে থাকতে যাচ্ছেন সবাই সাতটা বাজে চলে আসবেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা পেয়ে যাচ্ছেন এবং লাইভে যুক্ত হলেই কিন্তু সুন্দর একটা ইভেন্ট নিয়ে, সুন্দর একটা সেশন নিয়ে কিন্তু আমাদের সাথে আড্ডা দিতে পারবেন এবং যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। যাই হোক, যারা যুক্ত আছেন আমার সাথে, যারা আমাকে লিখছেন, সবার মেসেজ পড়বো, সবার সাথে আড্ডা দিব, সবার সাথে গল্প করব। তবে যেহেতু একটু পর আজান আছে, আমার মনে হয় আমরা পরবর্তী ঘন্টায় একবারে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আশা করছি সবাই অবশ্যই আমার সাথেই থাকবেন এবং ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। এখন একটা গানে চলে যাব আমরা, এখন জেফারের করা একটা গান শুনবো, ইনসাফ অ্যালবামের ধামাকা। বেশ সুন্দর একটা গান, এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাচ্ছি বন্ধুরা।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ए हवा मरदी सूरज मरदा मरदा ते जग मरदा ए हवा मरदी सूरज मरदा मरदा ते जग मरदा वे जे कसमा खाना मरदा कोई फिर सब तो पहला रब मरदा फिर सब तो पहला

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here and apnara shunchen apnader pochonder station Dhaka FM 90.4. বন্ধুরা, আর যে রিদম কিন্তু এখন পর্যন্ত আছে, বিকাল পাঁচটা থেকে যুক্ত ছিলাম আপনাদের সাথে উইকেন্ড বাস নিয়ে। আর সেই শুরুতে কিন্তু বলেছি যে লিসেনার্স, আজকে কিন্তু আমাদের সাথে দুজন গেস্ট আছে এবং আমরা কিন্তু সুন্দর একটা সেশন নিয়ে আমরা জমিয়ে একটা আড্ডা দিব, আমরা সুন্দর একটা ইভেন্টের ব্যাপারে কিন্তু আজকে জানবো। আর আমরা সবসময় জানি যে বরাবরের মতো ঢাকা FM 90.4 অলওয়েজ কিন্তু ইউথ জেনারেশন যারা আছে বা হচ্ছে এই ইউথ সোসাইটি যারা আছে বা তারা যেই ধরনের ইভেন্টগুলো আসলে নামিয়ে থাকে, সেই ইভেন্টের প্রতি কিন্তু ঢাকা FM 90.4 সবসময় কিন্তু একটা প্রাধান্য দিয়ে এসেছে। এবং বরাবরের মতোই কিন্তু আজকেও আমরা একটা নতুন ইভেন্ট নিয়ে গল্প করবো, আড্ডা দিব। আর আজকে আমাদের সাথে লিসেনার্স কারা আছে বলেন তো? আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমাদের দুজন ফ্রেন্ড। আমি শুরুতে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, আমার সাথে প্রথমে আছে কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাহি ভাইয়া। কি অবস্থা ভাই, ভালো আছেন? আচ্ছা, আর আমাদের সাথে কিন্তু আছেন তেহামি ভাই, দেখতে পাচ্ছি ভাই, ভালো আছেন? আচ্ছা ভাই, আমি একটু বলে দিতে চাই যে ছোট করে হচ্ছে একটু আপনাদের পরিচয়টা যদি একটু সামান্য দিয়ে দিতেন আর কি, আমাদের ফ্রেন্ডদের উদ্দেশ্যে যারা আমাদের সাথে যুক্ত আছে।
1: আমি ইসা বিন মাহমুদ মাহি, আমি কারেন্টলি আমার লাস্ট সেমিস্টারে আছি। আমি বর্তমানে মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারি।
0: সো নাইস। আর তেহামি ভাই,
2: আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছে সৈয়দ ইউসুফ তেহামি কাদরি, আমি জয়েন্ট সেক্রেটারি অফ ফাইন্যান্সিয়াল আইবিসি, আর কারেন্টলি এটা আমার লাস্ট সেমিস্টার।
0: আচ্ছা, মানে তাহলে নর্থ সাউথের সাথে আর বেশি দিন থাকা হচ্ছে না?
2: নর্থ সাউথের সাথে ক্লাবের সাথে বেশি থাকা হচ্ছে।
0: যাই হোক, আমরা এইসব বিষয়ে আমরা আরো শুনবো, আমরা আরো গল্প করব। আর আমি শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাই ফ্রেন্ডস, যারা আমাকে এখন শুনতে পাচ্ছেন, রিদম কিন্তু এখন পর্যন্ত আছে, যারা আমার সাথে নাম্বারে যুক্ত আছেন অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি, আমার কিন্তু নন স্টপ মেসেজ কিন্তু আসছে। বাই দ্য ওয়ে, আমি সবার উদ্দেশ্যে একটু বলবো যে সবাই ফেসবুক লাইভে চলে আসেন, ফেসবুক লাইভে কিন্তু আমি চলে এসেছি, আমার সাথে আমাদের দুজন গেস্টও আছে। এখন আমরা কিছু বিষয় নিয়ে আমরা গল্প করবো, আমরা আড্ডা দিব, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু সবাই যুক্ত থাকবেন। আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm, আমাদের অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাকে এবং আমাদের এত সুন্দর একটা ইভেন্টের ব্যাপারে যে একটা আড্ডা হবে সেই আড্ডাটা। তো যাই হোক, আমি শুরুতেই একটু জানতে চাচ্ছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ক্লাবটা MIBC, রাইট? সো এই ক্লাবটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত সাল থেকে এই ক্লাবের যাত্রা এবং এখন অবধি কি কি হচ্ছে এই ক্লাবটাতে, এই ব্যাপারটা নিয়ে একটু শুরুতেই আমরা শুনতে চাচ্ছিলাম আর কি।
2: তো ক্লাবের ব্যাপারে আমি একটু
0: বলি। হ্যাঁ, শিওর।
2: সো বিফোর 2019 আমাদের ইউনিভার্সিটির দুইটি ক্লাব ছিল, একটা ছিল হচ্ছে দি মার্কেটিং ক্লাব আর একটা ছিল দি ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব।
0: আচ্ছা,
2: তো 2019 এই দুইটা ক্লাব মার্জ হয়ে যে পরে যে 2019 সেকেন্ড জুলাইতে MIBC ফর্ম হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই ক্লাবটার মানে মেইন যেই একটা থাকে না পারপাস বা একটা লক্ষ্য, এই ক্লাবের লক্ষ্যটা কি, এই বিষয়টা একটু আমাকে ছোট করে বলেন।
1: যেহেতু এটা একটা কো কারিকুলার ক্লাব, মানে স্টুডেন্ট ফ্রম অল দ্য ডিপার্টমেন্টস সবাই আমাদের এই ক্লাবে আছে। এখানে মানে অ্যাকচুয়ালি মার্কেটিং ক্লাব বলে সবাই ভাবতে পারে যে মার্কেটিং শেখানো হয় বা কি,
0: স্বাভাবিক
1: লাইক দ্যাট, ইটস অ্যাকচুয়ালি মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেখানে মানে সবাই নতুন মানে মেম্বার্সরা আসে, আমরা ইভেন্ট করতেছি, ইভেন্ট করার স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য আমরা জাস্ট বিকজ আমরা ইভেন্ট করতেছি না, আমরা মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতেছি, স্টুডেন্টদের জন্য প্রোগ্রাম করতেছি, এগুলোই।
0: আচ্ছা, সো আমি আমাদের উইকেন্ড বাজার আজকের পোস্টে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে মার্সিলেন্স 2026, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার ব্যাপারে একটু আমাকে বিস্তারিত বলবেন।
1: মার্কেটিং প্লাস এক্সেলেন্স।
0: আচ্ছা, তো
1: বেসিক্যালি এখান থেকে
0: দুটো মিলে হচ্ছে মার্সিলেন্স 2026। ওকে ওকে, এই সেশনটা বা এই ইভেন্টটা কি এর আগেও করা হয়েছিল?
1: এটা আমাদের ফোর্থ এডিশন।
0: ও আচ্ছা আচ্ছা, ফোর্থ এডিশন, ওকে। তো আমি তেহামি ভাইয়ের কাছে একটু চলে যাব। তেহামি ভাই, এই যে ইভেন্টটা, এই ইভেন্টের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ইভেন্ট আসলে মূলত কিসের জন্য, কেন হচ্ছে এবং কারা এটার সাথে সম্পৃক্ত আছে?
2: তো এই ইভেন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমরা তো নর্মালি দেখি যে অনেক কিংস কম্পিটিশন নামে, দিস ইজ দ্য অনলি কম্পিটিশন যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়েই পুরো রিলেটেড।
0: আচ্ছা আচ্ছা,
2: তো এটা আমাদের যদি আমি মার্কসেলেন্সটা যদি বেশিরভাগ বলি, তো এই মার্কসেলেন্সে তিনটা রাউন্ড আছে। রাউন্ড ওয়ান সেটার নাম হচ্ছে এক্সপ্লোরেশন রাউন্ড, যেখানে যত পার্টিসিপেন্টস যেখানে ফর্ম রেজিস্টার করছে তারা ওয়ার্কশপ ওয়ানে আসবে আমাদের, যেখানে আমাদের একটা স্পিকার থাকবে, ওই স্পিকারটা রাউন্ড ওয়ানের ব্যাপারে যা যা আছে ওগুলো সব এক্সপ্লেইন করবে।
0: আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এখানে মানে জাজ প্যানেলে কারা আছে? বিভিন্ন ক্লাবে আমরা যখন প্রোগ্রাম নামিয়ে থাকি এখানে একটা কমিটির ব্যাপার থাকে বা হচ্ছে এখানে অর্গানাইজার কমিটি বলতে একটা
2: অর্গানাইজিং কমিটি পুরো ফুল অন এমআইবিসি যারা যারা আমরা যে মেম্বার যারা আছি ফুল অন এমআইবিসি কমিটি এখানে এটার বাইরে আমরা কাউকে নেই নেই
0: আচ্ছা আচ্ছা আমি একটা ব্যাপার খেয়াল করেছিলাম আপনাদের যখন আমি ইন ডিটেল যখন পড়ছিলাম সেখানে একটা লাইন লেখা ছিল আমি লাইনটা একটু পড়ছি সেটা হচ্ছে নেশনস লার্জেস্ট ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশন এটাকে বলা হচ্ছে এটাকে এই যে আমি এত বড় একটা ওয়ার্ড বললাম এটাকে কেন এটা বলা হচ্ছে
2: কারণ এটা নরমালি কেস কম্পিটিশন গুলো নেশন ওয়াইড হয় শুধু বাংলাদেশের মধ্যে বাট মার্কস এক্সচেঞ্জটা হচ্ছে ইন্টারন্যাশনালি পুরো জিনিসটা অর্গানাইজ করা হয় সো নট ইনলি ইন বাংলাদেশ ইন্টারন্যাশনালি যত ইউনিভার্সিটি আছে যারা এখন আন্ডারগ্রেডে আছে সবাই এটা পার্টিসিপেট করতে পারবে এই জন্যই নেশনস লার্জেস্ট বিজনেস কেস কম্পিটিশন
0: হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি একটু মাহি ভাইয়ের কাছে চলে যেতে চাই মাহি ভাই আমাদের এই যে ইভেন্টটা আছে এবং আমাদের সাথে ঢাকা এফএম 90.4 এর আমাদের ফ্রেন্ড যারা যুক্ত আছে এখন যারা আমাকে দেখছে যারা আমাদেরকে শুনছে সবার উদ্দেশ্যে মানে সবার পক্ষ থেকে আমি রিদম জিজ্ঞেস করছি যে এই যে ইভেন্টটা এই ইভেন্টটাতে মূলত কারা পার্টিসিপেট করতে পারছে এবং কতজন পার্টিসিপেট করছে এই ব্যাপারটা একটু
1: আমি যেটা বললো মানে ন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি এনি ইউনিভার্সিটি মানে আন্ডারগ্র্যাড আচ্ছা মাস্টার্স ওকে সেটা বাংলাদেশে হোক দেশের বাইরে হোক তারা সবাই পার্টিসিপেট করতে পারবে এবং আমরা ক্রস ইউনিভার্সিটি টিমসও অ্যালাউড করছি লাইক আমি নর্থ সাউথে পড়তেছি আমার ফ্রেন্ড পড়তেছে ব্র্যাক ইউনিভার্সিটিতে তারা মিলেও একটা টিম ফর্ম করতে পারবে এভাবে
0: বুঝতে পেরেছি বাই দ্য ওয়ে আমি নিজেও কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা তো আপনারা সবাই জানেন মোটামুটি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি সো সাউথ ইস্ট ইউনিভার্সিটি যারা আছেন যারা আমাকে এখন শুনছেন যারা আমাকে দেখছেন যারা এখন দেখছেন না হয়তো বা পরবর্তীতে দেখছেন বা আমাকে তো অবশ্যই দেখবেন আমি সবার উদ্দেশ্যে একটু বলছি যে সবাই যে কেউ চাইলে কিন্তু হচ্ছে এই সুন্দর কম্পিটিশনটাতে বা এই সুন্দর ইভেন্টটাতে কিন্তু হচ্ছে আপনারা পার্টিসিপেট করতে পারছেন পার্টিসিপেট করার জন্য আমাদের কি করতে হবে
1: আমাদের যে ওয়েবসাইটটা আছে www.markselence.com এখানে রেজিস্টার করতে পারবে এবং রেজিস্ট্রেশন ফি নেই কমপ্লিটলি ফ্রি আচ্ছা আচ্ছা ফর এভরি ওয়ান সো ওইখানে সব গাইডলাইন্স আছে যারা আমাদের পেজেও নক করতে পারবে ফর এনি কোয়েরিজ ওকে আমাদের ইভেন্ট পেজ আছে
0: আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা তো অবশ্যই আমরা মোটামুটি সবই শেয়ার করেছি আমাদের যেই লাইভ আছে বা আমাদের ফেসবুক পোস্ট আছে সেখানে অবশ্যই শেয়ার করেছি তারপর আমি একটু বলে দিব যে আমাদের যেই লাইভ এখন যে লাইভটা চলছে আমরা লাইভটা শেষ করার পর অবশ্যই আমি ভাইদেরকে রিকোয়েস্ট করবো যাতে তারা হচ্ছে তাদের যেই লিঙ্কটা আছে বা তাদের যেই ওয়েব পোর্টালটা আছে সেটা যাতে আমাদেরকে কমেন্ট সেকশনে একটু ড্রপ করে দেয় তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আমি সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 খুব ইজিলি আমার সাথে কানেক্ট হতে পারছেন আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM চলে আসলি কমেন্ট সেকশনে কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন এবং এত সুন্দর একটা ইভেন্টের ব্যাপারে যে আমরা আড্ডা দিচ্ছি সেই আড্ডায় কিন্তু আপনিও যুক্ত হয়ে যেতে পারছেন তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904 এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন ভাইয়া আমি কিছু আপনার যদি কিছু মনে না করেন আমরা একটু ফেসবুক লাইভের কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি দেখি কে কে আছে আমাদের সাথে এখন আচ্ছা আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছেন অমৃত বোস দাদা আছেন কলকাতা ইন্ডিয়া থেকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা দাদা তানজিম উদ্দিন আছেন আমার সাথে দেখতে পাচ্ছি আমার সাথে এম এইচ মাহিন আছেন ফেভারিট ফ্যাকাল্টি অ্যাডভাইজার ভাই আসলে ঠিক বুঝতে পারলাম না আমি কমেন্টটা ও আচ্ছা আচ্ছা
2: ফ্যাকাল্টি হবে স্বাভাবিকভাবে তো এই জন্য
0: ও নাইস নাইস নাইস হ্যাঁ ঠিক আছে না আসলে লুক দেখে তাই মনে হচ্ছে যেটা সত্যি কথা থ্যাংক
2: ইউ
0: আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি তেহামি ভাই বাহ তেহামি ভাইয়ের ভালো ফ্যান ফলোয়ার দেখা যাচ্ছে কমেন্ট সেকশনে আনাস বিন সাজ্জাদ আনাফ আছে আমার সাথে তেহামি ভাইকে বড্ড সুন্দর লাগছে আসলে ভাই বড্ড সুন্দর লাগছে মাশাল্লাহ আচ্ছা তারপর দেখতে পাচ্ছি ফারসিব আহমেদ আছেন প্লিজ শাউট আউট বিগ শাউট আউট টু ফারসিব আহমেদ তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সুমাইতা মাহাজাবিন আছেন মার্কসিলেন্স হ্যাঁ মার্কসিলেন্স এটা নিয়েই আমরা আড্ডা দিচ্ছি এটা নিয়েই গল্প হচ্ছে আজকে তারপর দেখতে পাচ্ছি এম এইচ মাহিন আছে আমার সাথে এক্সাইটেড ফর মার্কসিলেন্স 2026 হ্যাঁ আমিও খুবই এক্সাইটেড এবং আমি আজকে সারাদিন কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম আপনারা কখন আসবেন কখন আমরা গল্প করবো কখন আমরা আড্ডা দিব আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি তানজিম উদ্দিন আছেন মার্কসিলেন্সের প্রাইজ মানি দেখতে চাই আচ্ছা ভালো একটা কমেন্ট কিন্তু পেলাম হঠাৎ করে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমি একটু জানতে যাচ্ছি
1: প্রাইস পুলটা নিয়ে এসে বলি, আমাদের টোটাল প্রাইস পুল হলো 5,20,000 টাকা। যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন 2,25,000 টাকা, যারা সেকেন্ড হবেন তারা পাবেন হলো 1,50,000 টাকা, দেন যারা থার্ড তারা পাবেন 1,00,000 টাকা, আর আর যারা বাকি যে তিনটা টিম ফাইনালিস্ট থাকবেন তারাও 15,000 টাকা করে পাবেন।
0: আমার তো প্রাইজ মানির কথা শুনে আমারও কিন্তু আসলে ইভেন্টে পার্টিসিপেট করতে খুব ইচ্ছে করছে।
2: ইয়া সাউথ ইস্ট না, আপনি এখন স্টুডেন্ট না, কারেন্ট স্টুডেন্ট না,
0: সাউথ ইস্ট
2: তো আপনি রেজিস্টার করেন আমাদের ইভেন্টে?
0: আই হোপ, আমিও পারতাম, আই উইশ, বাট আসলে কি বলবো, এই যে এখানে আছি, বন্ধু বান্ধবের সাথে আছি, এখান ছেড়ে কোথাও যেতে পারছি না।
2: আপনি এখানে বসে বসে পার্টিসিপেট।
0: আচ্ছা যাই হোক, আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমরা অবশ্যই চাকে থেকে এই ব্যাপারটা নিয়ে গল্প করব, কারণ হচ্ছে আমার প্রাইজ মানিটা মনে মনে কিন্তু একটা লোভ জাগাচ্ছে আর কি। আচ্ছা তারপর আমি একটু দেখি কে আছে আমার সাথে। নাফিস ইমতিয়াজ কিন্তু আছে দেখতে পাচ্ছি, এই ক্লাবটাতে আমি ঢুকতে ইচ্ছুক। আচ্ছা এই ক্লাবটাতে বলতে মোস্ট প্রবলি MIBC, রাইট? সো এই ক্লাবে জয়েন করার জন্য কি করতে হবে?
2: সো ইয়ারলি আমাদের একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়, তো ওই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দুটি রাউন্ড থাকে, রাউন্ড 1 আর রাউন্ড 2, তো ওই দুটি আপনি যদি পাস করতে পারেন তাহলে ইউ আর অফিশিয়াল আ মেম্বার অফ MIBC।
0: ও আচ্ছা, নাইস নাইস, ওকে। সো যারা শুনতেই পারলেন, খুব ইজিলি কিন্তু কানেক্ট হয়ে যেতে পারেন। আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও কিন্তু আমার বেশ কিছু ফ্রেন্ড আছে, আমি জানি আপনারা শুনছেন আমাকে, অবশ্যই দেখেন, ক্লাবে চলে আসেন, ক্লাবে জয়েন করেন, এবং এত সুন্দর ইভেন্ট, ও মাই গড। আচ্ছা তারপর আবরার জাহিন অহন আছে দেখতে পাচ্ছি, লিখেছেন ওয়াও। তানজিম উদ্দিন আছেন, ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসদের দেখতে চাই। হ্যাঁ, এটা এই ব্যাপারটাতে আমরা প্রথমেই শুনেছি যে এটা কিন্তু ইন্টারন্যাশনালি হচ্ছে, তাই তো? আচ্ছা এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বলেন তো। আমি তেহামি ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি যে ইন্টারন্যাশনালি যে পার্টিসিপেন্ট বা পার্টিসিপেশন, এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বলেন।
2: ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট হচ্ছে যে বাইরে যারা যারা ইউনিভার্সিটি আছে ওরা তো অফকোর্স অনলাইনে রেজিস্টার করবে, তাদের জন্য আমরা কি করছি পুরো জিনিসটা অনলাইন বেস করে ফেলছি। তো ওয়ার্কশপ 1 আমরা নর্মালি নেসেসারি রাখি যে অ্যাটলিস্ট প্রত্যেকটা টিম থেকে একজন বা দুজন থাকতে হবে আমাদের ওয়ার্কশপ 1, যেহেতু ইনসাইটস বলা হবে। তো ওখানে আমরা কি করছি, জিনিসটা যেহেতু অনলাইন করে ফেলছি তো অনলি ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জিনিসটা অনলাইন হবে। সেমিফাইনাল যেমন সবাইকে তো আসতে হবে, সেমিফাইনালে যেমন আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে কেস থাকবে, কেসের সাথে OBC থাকবে। তো এটা তো ডোমেস্টিকে যারা আছে, লোকালি যারা আছে আমাদের এখানে, ওরা তো প্রেজেন্ট করবেই আমাদেরকে, বাট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা পুরো জিনিসটা অনলাইনে প্রেজেন্ট করবে। তো এখানে মানে জিনিসটা হচ্ছে হাইব্রিড অপশন হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যাই হোক, আমি তো এই মাত্র যে ব্যাপারটা বললেন যে OBC একটা কথা বললেন এবং OBC এন্ড কেসের কথা যেটা বললেন, আমিও কিন্তু সেটা রেখেছিলাম যে OBC এন্ড মার্কেটিং প্ল্যান, হ্যাঁ, এইটার যে মানে আপনি তৈরি করছেন, এই তৈরির পিছনে আসলে উদ্দেশ্যটা কি, এই ব্যাপারটা নিয়ে একটু আমাকে।
2: এই জিনিসটা তৈরি আমরা নর্মালি করি হচ্ছে আমাদের ফ্যাকাল্টি যারা আছে, ফ্যাকাল্টি অ্যাডভাইস যারা আছে, আর আমরা যারা আছে পুরো জিনিসটা আমরা ডিসকাস করে, আর ইন্ডাস্ট্রি লিডার কিছু আছে এটা কনফিডেন্ট এখনো বলবো না, তো পুরো জিনিসটা আমরা ডিসকাস করে পুরো জিনিসটা আমরা মানে টপিকটা দিই যে কি ব্যাপারে কেসটা যাবে, কি ব্যাপারে OBC যাবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর আরেকটা ব্যাপার, তখন আমি মাহি ভাই বলছিলেন যে রেজিস্ট্রেশনটা কিন্তু টোটালি ফ্রি, সো এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এই যে টোটালি আপনারা ফ্রি রেখেছেন, এই ফ্রি রাখার পেছনে কারণটা কি?
1: ফ্রি রাখার
0: কারণ হচ্ছে আপনারা কিন্তু একটা প্রাইজ মানি দিচ্ছেন একটা হিউজ অ্যামাউন্ট, বাট এখানে আবার রেজিস্ট্রেশনটা আমি দেখলাম যে ফ্রি।
1: এটা আমরা সবাইকে অপরচুনিটি দিতে চাচ্ছি যে অ্যাজ মাচ অ্যাজ পিপল ক্যান পার্টিসিপেট হিয়ার।
0: ওকে ওকে। আর মোটামুটি তো আমরা অফ ইয়ারে যখন ছিলাম, আমরা অফলাইনে যখন ছিলাম, তখন আমরা আমি আপনারা বলছিলেন যে অলরেডি এটা রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু চলছে। সো এখন পর্যন্ত মোটামুটি আপনারা কি বুঝলেন যে কতটুকু পার্টিসিপেন্ট আপনারা এখন পর্যন্ত গেদার করতে পেরেছেন?
1: ভালোই সাড়া পেয়েছি, এন্ড উই আর হোপিং ফর রাউন্ড 1,000 টিমস টু রেজিস্টার।
0: ও মাই গড, নাইস। এটা কি শুধুমাত্র ঢাকাতে যে ভার্সিটি গুলো আছে সেগুলোই না, হোল বাংলাদেশ?
1: আমরা চিটাগং, রাজশাহী, সিলেট সব জায়গা থেকে পার্টিসিপেন্ট পাচ্ছি।
0: প্রাইভেট ইউনিভার্সিটি,
1: প্রাইভেট
2: আমি যদি একটু অ্যাড করি এখানে, তো আমাদের লাস্ট একটা ইভেন্ট হয়েছিল সেটার নাম হচ্ছে ইনোভেট, তো ওটা হচ্ছে পুরো ন্যাশনালি হয়েছে, ওটা অনলি ইন বাংলাদেশ। তো ন্যাশনালি হওয়াতেও আমাদের 803 টিমস ছিল খালি ন্যাশনালি।
0: আচ্ছা,
2: তো এই জন্য আমরা মার্ক সেলেন্সটা টার্গেট করছি, দেয়ার উইল বি 1,000 প্লাস টিমস ইনশাল্লাহ।
0: নামটাও কিন্তু খুব জোস, মানে আসলে নামটা শুনলেও শরীরের মধ্যে একটা ভাইব আসছে।
2: মার্ক,
0: আচ্ছা মার্ক সেলেন্স, এই যে একটা ইভেন্ট, মানে এই ইভেন্টটাতে একটা মানুষ বা একটা পার্টিসিপেন্ট কেন পার্টিসিপেট করবে, এখান থেকে সে কি শিখতে পারছে, এবং এখান থেকে যখন সে এই ব্যাপারটা শেষ করবে বা এই সেশনটা শেষ করবে তারপরে তার ফিউচারটা কি?
1: যে ফার্স্টে আমরা বলবো যে আমরা ফার্স্টে একটা ওয়ার্কশপ করি, তো এই ওয়ার্কশপে কারা নেবে, এই ওয়ার্কশপে যে আমাদের ইন্ডাস্ট্রি লিডার একজন, মানে যারা অ্যাকচুয়ালি এখানে স্ট্যাবলিশ একজন, তারা একদম এই কম্পিটিশনটা স্ট্রাকচার দেন, তাদের তারা ওই পজিশনটাতে কীভাবে আসছেন, তাদের লাইফ জার্নিটা, এই সব কিছু নিয়ে। তো যারা অ্যাকচুয়ালি ওয়ার্কশপটাতে মানে পার্টিসিপেন্টসরা রিয়েল লাইফ ইনসাইট পাচ্ছে, যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, এই জিনিসগুলো নিয়ে। তারপর যে কেসটা থাকবে, হাই কোয়ালিটির একটা কেস থাকবে যেটা তাদেরকে সলভ করতে হবে, ওটা বিভিন্ন আমরা রুবিক্স দিয়ে দিব, ওই ওয়াইজই তাদেরকে সলভ করতে হবে। তো সেখানে আমাদের জাজরা থাকবে, চোখ ইন্ডাস্ট্রি লিডার প্রফেশনালসরা, যাদের স্ক্রিপ্টগুলো জাজ করবে। সেমিফাইনালে আরেকটা ওয়ার্কশপ হবে, যেখানে আরো মানে ফার্স্ট ওয়ার্কশপটা কাইন্ড অফ বেসিক ডিজিটাল মার্কেটিং নিয়ে কেস সলভ করতে হবে, সেকেন্ড ওয়ার্কশপে আরো একটু অ্যাডভান্স যাবো, কজ এখানে আমাদের একটা পুরো মার্কেটিং প্ল্যান দিতে হবে, দেন ওবিসি বানাতে হবে। ওখানেও আমাদের এরকম ইন্ডাস্ট্রি লিডাররা ওনারা এসে এই ওয়ার্কশপটা নেবেন।
3: বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এমনিতে মানে কতটা সময় ধরে আপনাদের এই সেশনটা চলছে বা চলবে?
1: আমাদের রেজিস্ট্রেশন চলবে হলো 8ই জুলাই পর্যন্ত।
3: 8ই জুলাই পর্যন্ত, ওকে। এখন পর্যন্ত কিন্তু লম্বা একটা সময় আছে ফ্রেন্ডস, আজকে হচ্ছে 25 তারিখ, সো 8ই জুলাই, রাইট? 8ই জুলাই অনেকটা সময় আছে, আপনারা কিন্তু অবশ্যই এটা চেক আউট করবেন। এবং হচ্ছে আমার মনে হয় যে আসলে এরকম সুন্দর একটা ইভেন্ট হাতছাড়া করাটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছিলেন ভাইয়া
1: আমাদের 8 জুলাই রেজিস্ট্রেশন ডেডলাইন, দেন 10 তারিখ হলো আমাদের প্রথম ওয়ার্কশপটা। প্রথম ওয়ার্কশপটা ওই দিন রাতেই পার্টিসিপেন্টরা ফার্স্ট রাউন্ডের কেসটা পেয়ে যাবেন, তারপরে 3-4 দিন 5 দিন একটা টাইম দেওয়া হবে, যেটার মধ্যে তাদেরকে ওটা সলভ করে সাবমিট করতে হবে আমাদের কাছে। দেন আমরা আমাদের জাজরা ওটা দেখবেন, তারপর রেজাল্ট পাবলিশ করা হবে, তার কিছুদিন পরে ওয়ার্কশপ টুটা হবে। ওয়ার্কশপ টুর ওই দিন ওনারা ওয়ার্কশপ টুর ডিটেলসটা পেয়ে যাবেন, তারপরে আমাদের হয়তো কিছুদিন টাইম দেওয়া হবে সেমিফাইনাল রাউন্ড।
3: আচ্ছা আচ্ছা,
1: ওইখানে সেমিফাইনালে যে ওবিসি গুলো প্ল্যান গুলো ওগুলো তাদেরকে প্রেজেন্ট করতে হবে আমাদের ক্যাম্পাসে জাজদের সামনে। দেন তারপরে ওখান থেকে আমরা সেমিফাইনালে অ্যারাউন্ড 30-42 টিমস এরকম টিমস নিব, এখান থেকে বেস্ট 6 টিমস যাবে গ্র্যান্ড ফিনালেতে আমাদের।
3: আচ্ছা, তাহলে এই কম্পিটিশনটা মূলত টিম আকারে হচ্ছে?
1: জি জি, টিম
3: টিম আকারে হচ্ছে। মানে এটা ধরেন মানে ফোর্সে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন আমি রেজিস্ট্রেশন করলাম, দেন আমার টিম মেম্বার কারা হচ্ছে?
1: টিম মেম্বার যেটা আমরা বললাম ইন্টার মানে ইউনিভার্সিটি আন্ডারগ্র্যাড স্টুডেন্টস,
3: ওকে,
1: ডিফারেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলেও টিম ফর্ম করতে পারবে, 2-4 মেম্বার্স, মানে এট লিস্ট 2 মেম্বার্স, ম্যাক্সিমাম 4 মেম্বার্স মিলে একটা টিম ফর্ম করতে পারবে।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয় আমি তখন জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে ক্যারিয়ার বিল্ডিং আর হচ্ছে নেটওয়ার্ক যে বিল্ডিং, এই এই ব্যাপারটাতে মানে আপনাদের এই ইভেন্টটা কতটুকু হেল্প করবে একটা স্টুডেন্টকে? আমি তেহামিবার কাছে একটু চলে যাব।
2: সো ক্যারিয়ার বিল্ডিং এ আমি যদি আমার কিছু অ্যালামনাইজ দেখি যে প্রথমে যারা আগেগুলো কেস কম্পিটিশন যখন পার্টি এপিসোড করে তখন যারা জিতছে, তখন আমি তাদের থেকে অ্যাডভাইস দিই যে ভাইয়া এই কেস কম্পিটিশনটা করে আপনার কী লাভ। তো ওরা ডিরেক্টলি আমাকে বলতো যে তুমি যদি অ্যাটলিস্ট সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যদি যাও, জাজরা তোমাকে চিনে, জাজরা তোমাকে পছন্দ করে, তোমাকে নিজেরাই তার অপরচুনিটি দিবে তাদের কোম্পানি। তো আমাদেরও যেমন এখানে অপরচুনিটি আছে যে ইফ জাজেস লাইকস ইউর প্রেজেন্টেশন বা তোমার পুরো অ্যাক্টর ইফ হি লাইকস ইট, দেন হি পার্সোনালি উইল গিভ ইউ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ফর হিজ কোম্পানি। যেমন ইন্টার্নশিপ যদি আমরা বলি, ফর এক্সাম্পল আপনাকে ইন্টার্নশিপ অফারও দিয়ে দিতে পারে, যদি হি অর শি যে আপনাকে জাজ করবে সে আপনাকে এমনি অপরচুনিটি দিয়ে দিবে এখানে,
3: যদি ভালো পারফরমেন্স থাকে তাহলে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। সো আমার মনে হয় যে আসলে ক্যারিয়ার বিল্ডিং এর ক্ষেত্রে বা নেটওয়ার্ক গেদার করার ক্ষেত্রে, কজ নেটওয়ার্কিং এ যে ব্যাপারটা আছে আপনার ক্যারিয়ার লাইফে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এবং ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আপনি দেখবেন আপনার ক্যারিয়ার লাইফে বা আপনার পার্সোনাল লাইফে আপনার নেটওয়ার্কিং যতটা ভালো হবে, আপনি কিন্তু ততটুকু অপরচুনিটি কিন্তু আপনি গেদার করতে পারবেন এবং হচ্ছে আপনি সেই অপরচুনিটি কিন্তু কাজে লাগাতে পারবেন। সো আমার মনে হয় এই যে এরকম ইভেন্টগুলো যে নামাচ্ছে, শুধু যে নর্থ সাউথ ইউনিভার্সিটি তা কিন্তু না, আমি অন্যান্য আমার স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলছি, এই যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো ধরেন আপনাকে যে সাপোর্টটা দিচ্ছে বা ইন ফিউচার আপনাকে যে সাপোর্টটা দিবে, এটা আমার কাছে মনে হয় এটা অনেক কিছু। আর আমি কিছুদিন আগেও আমাদের একটা এরকম সেম একটা পার্টনারশিপের প্রোগ্রামে আমি বলছিলাম বারবার করে যে ওইটা ছিল হচ্ছে আবার স্কুল ক্যাটাগরির আর কি। সো স্কুল লাইফে যারা থাকে তারা কিন্তু আসলে বুঝতে পারে না যে আমাদের পরবর্তীতে আমরা কোথায় যাব বা আমাদের ইন ফিউচার ক্যারিয়ার যে ওয়ার্ডটা, ক্যারিয়ার সাথে তাদের কোনো কানেকশন নেই। সো তাদের একটা আইডিয়া থাকে না। তো ওই সেদিনও বলছিলাম যে আপনাদের এরকম একটা ইভেন্ট কিন্তু এরকম স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছে তাদেরকে খুব হেল্প করবে। আর আমার যেটা মনে হচ্ছে ভার্সিটি লাইফে যারা আছেন বা ভার্সিটি এখন এখন যারা এই যে গ্র্যাজুয়েশন করছেন বা আন্ডার গ্র্যাজুয়েট যারা আছেন, এই যে ভার্সিটি যেই প্রোগ্রামগুলো নামাচ্ছে এই প্রোগ্রামগুলো কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপে কিন্তু অনেকটা হেল্প করবে। এবং হচ্ছে আপনার যে নেটওয়ার্ক, আমি বারবার করে বলছি যে নেটওয়ার্ক বিল্ডিংটা কিন্তু খুবই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আর আপনি যখন যাবেন, মানে আপনার পড়ালেখা শেষ করে যখন কানেকশন নেই, সো তাদের একটা আইডিয়া থাকে না। তো ওই সেদিনও বলছিলাম যে আপনাদের এরকম একটা ইভেন্ট কিন্তু এরকম স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছে তাদেরকে খুব হেল্প করবে। আর আমার যেটা মনে হচ্ছে ভার্সিটি লাইফে যারা আছেন বা ভার্সিটি এখন এখন যারা এই যে গ্র্যাজুয়েশন করছেন বা আন্ডার গ্র্যাজুয়েট যারা আছেন, এই যে ভার্সিটি যেই প্রোগ্রামগুলো নামাচ্ছে এই প্রোগ্রামগুলো কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপে কিন্তু অনেকটা হেল্প করবে। এবং হচ্ছে আপনার যে নেটওয়ার্ক, আমি বারবার করে বলছি যে নেটওয়ার্ক বিল্ডিংটা কিন্তু খুবই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আর আপনি যখন যাবেন, মানে আপনার পড়ালেখা শেষ করে যখন আপনার ক্যারিয়ারের দিকে আগাবেন, তেহামি ভাই যেটা বলছিল আর কি।

0: এটা কিন্তু তখন আপনাকে একটা প্লাস পয়েন্ট দিবে, আমি রাইট ভাই? যাই হোক, তারপর আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা বললেন যে এটা হচ্ছে আপনাদের ফোর্থ এডিশন, রাইট? মার্সিলেন্স 2026, এর আগে কততে হয়েছিল?
1: 2025
0: তুলনায় এর আগে, অর্থাৎ এটা হচ্ছে ফোর্থ এডিশন, মানে হচ্ছে এর আগে তিনটা আপনারা পেয়েছেন। সো আপনারা কি মনে হচ্ছে যে গতবারের গত তিনটার তুলনায় কি এবার পার্টিসিপেন্ট বেশি, বা এবার কি সারা একটু বেশি পাচ্ছেন?
1: এবার বেশি হবে ইনশাআল্লাহ, যেহেতু আমরা আছি।
0: আচ্ছা আচ্ছা, তে আমি ভাই আছে, তে আমি ভাই আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে এটা অনেক বড় একটা প্ল্যানিং। এমনি মানে এমনিতে কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আপনারা তো আপনারাই তো আছেন এই এটার এটার সাথে, ইভেন্টের সাথে। তো এখন পর্যন্ত কি বুঝলেন বা কি বুঝছেন যে আসলে এটা নামানোটা কতটুকু চ্যালেঞ্জিং, বা এটা একদম শেষ পর্যন্ত নেওয়া, গ্র্যান্ড ফিনালে পর্যন্ত নেওয়া কতটুকু রাফ অ্যান্ড টাফ হতে পারে আপনাদের জন্য?
2: যদি টাফ মানে চ্যালেঞ্জের কথা বলি, চ্যালেঞ্জটা মানে ইভেন্টটা এখন শুরু হলো, এটার প্ল্যানিং, তারপর এটার প্ল্যানিং লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছিল।
0: আচ্ছা আচ্ছা।
2: দেন স্পন্সরসের জন্য যাওয়া, আমাদের আমাদের সবারই তো আবার মানে জাস্ট ক্লাব না, আমাদের সবারই স্টাডিজের দিকেও
0: যারা ক্লাবিং করছেন তারা অবশ্যই বুঝবেন। ইভেন আমি নিজেও হয়তোবা বিভিন্ন ক্লাবের সাথে কানেক্টেড আছি, আমিও কিন্তু জানি যে এই ব্যাপারগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং। বাট যারা নামাচ্ছে আমি তাদের কথা বাদই দিলাম, তারা কষ্ট করবে স্বাভাবিক, তারা আপনাদের জন্যই করছে, কজ আপনাদের ইন ফিউচার যাতে একটা ভালো পজিশনে যেতে পারেন, বা আপনাদের কোনো একটা ভালো পজিশন তারা ক্রিয়েট করে দিতে পারে। এখানেই হয়তোবা তেহামি ভাই, মাহি ভাই, বা এই যে MIBC ক্লাব, এই ক্লাবের কিন্তু একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, আমি ফেসবুক লাইভে আরও একবার একটু চলে যাব, যদিও আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আমাদের লাইভ অনুষ্ঠানের। আমি একটু দেখতে চাই আমার সাথে কে কে আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আহাদ বিন বাশার কিন্তু আছে, আর আমি মোটামুটি একটু ফ্রেন্ডস বলে দিতে চাচ্ছি যে আজকে আমাদের সাথে যে দুজন গেস্ট আছে, দুজন গেস্টের মধ্যে একজন কিন্তু খুব ফাটিয়ে দিচ্ছেন, সে হচ্ছে তেহামি ভাই। আমাদের কমেন্ট সেকশন জুড়ে শুধু দেখতে পাচ্ছি তেহামি ভাই, তেহামি ভাই। সো আমার যেটা মনে হয় ফ্রেন্ডস, তেহামি ভাইয়ের জন্য হলেও আপনারা কিন্তু এই ইভেন্টে কিন্তু অংশ নিতে পারেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে তানজিম উদ্দিন আছেন। ফাইনাল রাউন্ড কোথায় হবে? নাইস কোয়েশ্চেন, ভালো।
2: আমাদের গ্র্যান্ড ফিনালটা ইনশাআল্লাহ আমরা একটা 5-star হোটেলে করব, মানে আমরা ইউজুয়ালি ওখানে করে থাকি।
0: আচ্ছা, আহানাফ চৌধুরী লিখেছেন ইভেন্টের রেজিস্ট্রেশন ফি কত? এটা টোটালি ফ্রি পাচ্ছেন, এই ব্যাপারটা নিয়ে এতক্ষণ আমরা শুনছিলাম। নাফিজ ইমতিয়াজ লিখেছেন আমি পার্টিসিপেট করতে ইচ্ছুক, আমি আচ্ছা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছেন আমার সাথে? আচ্ছা, তানজিমুদ্দিন আছেন, নাফিজ ইমতিয়াজ আছেন আমার সাথে, আছেন অহন, আছেন রনি হোসেন, শান্ত আছেন আমার সাথে দেখতে পাচ্ছি। ইউ হ্যাভ বিন সাকসেসফুলি অর্গানাইজিং মার্সিলেন্স এভরি ইয়ার, ডিড ইউ ফেস এনি স্পেশাল চ্যালেঞ্জেস দিস ইয়ার? আরও একটা ভালো কোয়েশ্চেন, এই ব্যাপারটা তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তারপর আমি যেহেতু ভাইয়াও জিজ্ঞেস করেছি আমি আরও একবার জানতে চাচ্ছি যে এই বছর কি আপনারা গতবারে মানে মনে হচ্ছে যে ঠিক আছে এর আগে তিনবারের তুলনায় এবার একটু চ্যালেঞ্জটা বেশি হচ্ছে?
1: টু বি অনেস্ট, এইবারও তেমন আমরা চ্যালেঞ্জেস ফেস করি নাই এমনিতে। এটা মানে বলতে গেলে যারা আছে, যে আমি আর মাহি ভাই যে আছি, আমাদের লাস্ট ইয়ার তো আমরাই ছিলাম, তো এইবার তো আমরা কমপ্লিটলি আমাদের আন্ডারেই, তো আমরা এমনি কোনো স্পেশাল চ্যালেঞ্জ ফেস করি নাই না।
0: যাই হোক, আচ্ছা, আমরা যেহেতু আমি বলছিলাম বারবার যে আমি প্রায় শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি, সো এখন আমি একদম যাওয়ার এই শেষ মুহূর্তে আমি আপনার কাছ থেকে একটু জানতে যাব, তেহামি ভাই বা মাহি ভাই যে কোনো একজন আমাদের ঢাকা FM 90.4 এই FM এর সাথে যারা আছে, সো আমাদের ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা, বা এই এরকম ইভেন্টে আসলে কতটুকু পার্টিসিপেট করা উচিত বা এটার প্রয়োজনীয়তা যদি একটু সংক্ষেপে বলে আমরা শেষ করে দেই আর কি?
2: যদি বলি, এতক্ষণ তো আমরা এটা নিয়ে বললাম যে কি কি হেল্প করতে পারে কি, তো আমি বলবো সবাইকে অ্যাটলিস্ট পার্টিসিপেট করার, অ্যাটলিস্ট ট্রাই টু এক্সপিরিয়েন্স দ্য ইভেন্ট। তো ইনশাল্লাহ আসলে সবার সাথে দেখা হবে ওয়ার্কশপে আসলে ইনশাল্লাহ।
0: আচ্ছা, আর
2: আই হোপ ইউ ওন্ট রিগ্রেট
0: যারা পার্টনার। হ্যাঁ, আসলে এতক্ষণ যা জানলাম যা শুনলাম মোটামুটি ভালোই লাগলো।

0: আর আচ্ছা, আমি আর একটা ব্যাপার একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এই যে ফাইনাল বা সেমি ফাইনাল বা গ্র্যান্ড ফিনালে, এটার মানে আনুমানিক একটা ডেট কবে হতে পারে?
1: ফাইনালটা অ্যাজ ফার অ্যাজ উই প্ল্যানড আগস্টের ফার্স্ট উইকে।
0: ওকে, এবং রেডিওতে যারা আছেন অবশ্যই কিন্তু আমাকে শুনতে পারছেন। সেই বিকাল 5টা থেকে কিন্তু ছিলাম আপনাদের সাথে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাস দিয়ে, আর সেই শুরু থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত কিন্তু সবাই যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি আমার নাম্বার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, তারপর হচ্ছে আমাদের ফেসবুক লাইভে, সব জায়গায় কিন্তু মোটামুটি ভালো একটা আনাগোনা দেখা যাচ্ছে সবার। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত ছিলেন। আর অবশ্যই এই যে এত সুন্দর একটা ইভেন্টের ব্যাপারে আমরা কথা বললাম, এই ইভেন্টটাতে কিন্তু আপনারা অবশ্যই ইজিলি পার্টিসিপেট করতে পারেন। আমরা পরবর্তীতে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু আমরা সব ইন ডিটেলস দিয়ে দিব। আর হচ্ছে আমি অর্থাৎ রিদম, রিদম কি আপনাদের এই মার্কসিলেন্সে জয়েন করতে পারছে?
2: আমার মেম্বাররা তো দেখতেছে, আই রিদম ভাইয়ের রেজিস্ট্রেশনটা তোমরা করে দাও এখন।
0: যাই হোক, আশা করছি অবশ্যই দেখা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনাদের সবার সাথে। তো আজকের মতো আমার মনে হয় আমরা এখানেই বিদায় নিয়ে নেই, নাকি আপনাদের কি কিছু বলার আছে? আর
2: আপাতত আর কিছু বলার নেই, আমি জাস্ট হোপ, উই হোপ দ্যাট তোমরা সবাই পার্টিসিপেট করো, এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট।
0: হ্যাঁ, লেটস হোপ ফর দ্য বেস্ট, খুবই ছোট একটা লাইন, বাট এটা আসলে খুবই
2: ডিপ, ভেরি বিগ মিনিং।
0: বিগ মিনিং, হ্যাঁ আসলেই। যাই হোক, যারা লাইভে ছিলেন, লাইভে কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা ঢাকা এফএম 90.4 এর সাথে ছিলেন, এতক্ষণ ধরে রেডিওতে শুনছিলেন আমাকে, ফেসবুক লাইভে আমাকে দেখছিলেন। তো আশা করছি সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

সো লিসেনার্স, আমি রিদম কিন্তু এখন পর্যন্ত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন। যাই হোক, এখন আমরা একটা সুন্দর গানে চলে যাব বন্ধুরা। আমি আবারও ফিরে আসছি, আটটা পর্যন্ত আছি আপনাদের সাথে। এত কথা না বলি আমরা একটা ফিফার গানে চলে যাই, ঢাকা এফএম 90.4 এর করা একটা গান, যেটা ফিফার উদ্দেশ্যে করা হয়েছিল। সো আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। FIFA World Cup, the greatest show on earth.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসব?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সবাইকে ছুঁসলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

হ্যালো লিসেনার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, আমরা কিন্তু খুব সুন্দর একটা লাইভে এতক্ষণ ছিলাম এবং হচ্ছে আমাদের দুজন গেস্ট কিন্তু আমাদের সাথে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, যাদের সাথে কিন্তু আমরা গল্প করছিলাম সুন্দর একটা ইভেন্ট মার্কসিলেন্স নিয়ে। তো আশা করছি অবশ্যই আমার বন্ধু বান্ধব যারা আছেন অবশ্যই লাইভটা দেখেছেন এবং লাইভটার সাথেই ছিলেন। সো আপনারা বুঝতেই পারছেন যে এরকম একটা ইভেন্টের সাথে আসলে কানেক্টেড হওয়াটা কতটা ভালো হতে পারে বা কতটা সুবিধা হতে পারে আপনার জন্য। সো আশা করছি অবশ্যই সবাই এরকম আমাদের যেই অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে আপনারা অবশ্যই জয়েন করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আজকে সেই শুরু থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন, আজকে হয়তো আমরা সেভাবে আড্ডা দিতে পারিনি, অনেকেই মেসেজ করছেন এখন পর্যন্ত আমার সাথে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর মেসেজ পড়া হচ্ছে না, আশা করছি আমরা পরবর্তীতে অবশ্যই আমরা আবারও চলে আসবো এবং হচ্ছে আমরা আবারও কিন্তু সেই আপনারা যারা আছেন আপনাদের সাথে কিন্তু আবারও সেই পুরোনো আড্ডায় ফিরে যাব আমরা। তবে বন্ধুরা, আমরা যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেহেতু আমি একজনকে কথা দিয়েছিলাম, আমাদের সাথে কিন্তু চট্টগ্রাম থেকে ইস্পিতা সবসময় যুক্ত হয়ে যায়, ইস্পিতা আলম। সো ইস্পিতা কিন্তু গতকাল আমাকে রিকোয়েস্ট করেছিল যে শুক্রবার তার ছোট ভাই অর্থাৎ শানের কিন্তু বার্থডে। সো শানের বার্থডে যাতে শানকে উইশ করে দিই, বাট আনফর্চুনেটলি কিন্তু আজকে যেহেতু আমরা এতটা বিজি ছিলাম যার কারণে শানকে আর উইশ করা হয়নি। তো যাই হোক, শান বেশ সুন্দর একটা নাম, শানের উদ্দেশ্যে একটু বলবো, শানের বার্থডে মোস্ট প্রবাবলি আগামীকাল, বাট যেহেতু রিদম হচ্ছে শুক্রবার থাকছেন আপনাদের সাথে এবং বৃহস্পতিবার যেহেতু আজকে আছি আমি আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমার মনে হয় বিদায়ের আগ মুহূর্তে আসলে শানকে একটা বার্থডে উইশ করে দেওয়া যাওয়া উচিত। সো ইস্পিতা আলমের ছোট ভাই শান, আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের লিসেনার্স যারা আছেন সবার পক্ষ থেকে আমি শানকে জানাই হ্যাপি বার্থডে এবং আশা করছি তার লাইফে আরও একটা সুন্দর পার্ট বা নতুন বছর চলে আসছে এবং পরবর্তী যে তার পথ চলা আছে সেই পথ চলা যাতে খুব সুন্দর হয়। আমি ইস্পিতার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে তার ছোট ভাই কিসে পড়ছে, তার ছোট ভাইয়ের বয়স কত হতে যাচ্ছে, সেই ব্যাপারটা যদি একটু জানিয়ে দিত বা মেসেজ করতো খুব খুশি হতাম। বাট যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি হয়তো বা সেই সুযোগ আর নেই, তবে এই তো শানকে অনেক অনেক উইশেস রইল, হ্যাপি বার্থডে। অ্যান্ড আশা করছি আপনাকে মহান আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক এবং আপনাকে অনেক বড় করুক, আপনি আপনার লাইফে অনেক বড় স্থানে যান, খুব আপনার যে গোল আছে সেই গোলে যাতে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারেন সেই দোয়া করছি। সো বিদায়ের আগ মুহূর্তে আরও একবার একটু বলবো, শান হ্যাপি বার্থডে, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। যাই হোক, আরও অনেকেই কিন্তু আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আজকে আর কারো মেসেজ ওভাবে পড়া হচ্ছে না। তো এখানেই আমি বিদায় জানাচ্ছি সবাইকে, আশা করছি আবারও আমরা নেক্সট সোমবারে চলে আসবো আপনাদের মাঝে মিড ডে ফেজ নিয়ে, তখন আবারও সবার সাথে গল্প হবে আড্ডা হবে। তো এখন আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব, আমরা আফরান মৃধা শিবলুর করা একটা গান শুনবো, সাদা কালা। হ্যাঁ বন্ধুরা, এই গানটা মূলত আমার, এই গানটার কথা শুনলেই মনে হয় যে গানটা হয়তো আমার জন্য আর কি, যেহেতু আমি কালো, দুঃখিত। তো আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি আবারও নেক্সট সোমবারে দেখা হচ্ছে, সরি কথা হচ্ছে মিড ডে ফিল্ডে দুপুর 2টা বাজে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মন মাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠক, 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তারিক রহমানের সঙ্গে চীনা পানি সম্পদ মন্ত্রীর বৈঠক, তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির মতৈক্য। প্রথমবারের মতো বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। স্বাস্থ্যখাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দুই বছর পর আগামী রোববার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করেছে ভারত। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে 164 জনের প্রাণহানি, আহত প্রায় 1000। ফিফা বিশ্বকাপ ফুটবলের পৃথক ভেন্যুতে রাত 2টায় জার্মানি ইকুয়েডরের এবং কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। এবং ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এখন ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ।

0: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন বিস্তারিত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় সময় বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সম্মানে গ্রেট হলে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারিক রহমান বেইজিং গ্রেট হলে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারিক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনী সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারিক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারিক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া দুপুরে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়া ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো উইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধি বিষয়ে ঐকমত্য হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বেইজিং এর রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন চীনের রাজধানী বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে অংশ নেন চীনের 125 জন শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী। চীনা ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য দেশটি উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীন সঙ্গে আরো গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
3: We are at a critical point of our journey and I clearly say that Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure and clean energy. As China moves up ladder, parts of the manufacturing ecosystem will look for new competitive and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh.
2: প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো সহজ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
3: I'm also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days.
2: পরে বেইজিং রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থা এবং নৌ নেভিগেশন উন্নয়নের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবেলায় পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরে এই খাতে চীনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরির সহায়তারও অনুরোধ জানান। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা হবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়া ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারিক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথাও উল্লেখ করেন। লিউ হাইশিং জানান, 2001 সালে বেগম খালেদা জিয়া চীন সফরের ছবি তার সম্মানে চীনের কমিউনিস্ট পার্টি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠকের কথা রয়েছে। আগামীকাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 37টি সরকারি এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 1টি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত 1টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। এছাড়া টেবিলে উপস্থাপিত অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান করছে। তিনি বলেন, এ পর্যন্ত 12,810 জনকে এই ভাতা কর্মসূচি আওতায় আনা হয়েছে। এছাড়া তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, দেশের নদ নদীর অবৈধ দখল ও দূষণ রোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সংক্রান্ত 80,000 মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক মামলার জট কমাতে আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আজ আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আঞ্চলিক কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন।
4: এবারের ইন্টারমিডিয়েট এবং আলিম পরীক্ষার নতুন একটি বিষয়ে আমরা শুধু 9টি বোর্ডের জন্য একক প্রশ্ন এনেছি। ইনশাল্লাহ এবার পরীক্ষা সুন্দর হবে, ভালো হবে।
1: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা বা চালাকি কঠোর হস্তে দমন করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম।
5: আগামী 28 জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শিশুদের অপুষ্টি, সংক্রমণ এবং অন্ধত্ব প্রতিরোধে বাংলাদেশে 1973 সাল থেকে চালু রয়েছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। দীর্ঘদিনের এই উদ্যোগের ফলে রাতকানা রোগ এখন প্রায় নির্মূলের পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারাবাহিকতায় আগামী 28 জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, আর 12 থেকে 59 মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ক্যাপসুল। দেশের প্রায় 120,000 স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
7: শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি।
6: স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কোন শিশু যাতে বাদ না পড়ে সেজন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। 12টি জেলার 58টি উপজেলার 290টি ইউনিয়নে মূল ক্যাম্পেইনের পর আরো 4 দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসব এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শনাক্ত করবেন।
7: কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে
6: কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: প্রায় 2 বছর পর বাংলাদেশী নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC পরিদর্শনকালে এই ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত 5টি IVAC মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। হাইকমিশনার জানান, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল দেশে পবিত্র আশুরা পালিত হবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 680 খ্রিস্টাব্দে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। আগামীকাল সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 26 জুলাই শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম নতুন এই দিন ধার্য করেন।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় গত রাতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত 164 জন নিহত ও আরও 1000 জন আহত হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেন। দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কারাকাস সহ ভেনিজুয়েলার বিভিন্ন এলাকা। আবাসিক ভবন, শপিং মল, বিমানবন্দর ও মেট্রো স্টেশন থেকে শুরু করে সবকিছুতে তীব্র ঝাঁকুনি খায়। এ সময় ভেঙে পড়ে অসংখ্য ভবন, যেন এক মহাপ্রলয়ের মুখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। চিৎকার চেঁচামেচির ঘটনায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় শপিং সেন্টারের সর্বোচ্চ তলায় থাকা দোকান মালিক হেইদি রোমেরো বলেন, ঘটনাটি অবিশ্বাস্য ছিল। কতক্ষণ স্থায়ী হয়েছিল সেটাও তিনি বলতে পারবেন না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী ভেনিজুয়েলার একই এলাকায় 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর অন্তত 20টি আফটার শক অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 13.2 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো জনগণকে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। এফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভূমিকম্পে কারাকাসের কাছে অবস্থিত মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অবকাঠামোর গুরুতর ক্ষতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা, নিহতের সংখ্যা 100,000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক্সে দেওয়া বার্তায় বলেছে, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে কোনো সুনামি নেই, কোনো বিপদও নেই। মহসিন কবির, বাংলাদেশ বেতার।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে নিউ ইয়র্কে আজ বাংলাদেশ সময় রাত দুটায় জার্মানি ইকুয়েডরের এবং একই সময়ে ফিলাডেলফিয়ায় কুরাসাও ও আইভরি কোস্টের মোকাবেলা করবে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্রের কানসাসে তিউনিসিয়া নেদারল্যান্ডসের এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। এছাড়া সকাল আটটায় লস এঞ্জেলেসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং একই সময় সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ড কে এবং মরক্কো 4-2 গোলে হাইতিকে পরাজিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মিয়ামির ফ্লাডলাইটের নিচে যেন এক টুকরো রিও ডি জেনেরো নেমে এসেছিল। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ সি এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউটের টিকিট কাটল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতেই মায়ামি স্টেডিয়ামের গ্যালারিকে উল্লাসে মাতান রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গুইমারেসের মাপা ক্রসে এক দর্শনীয় হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনিসিয়াস, যা স্কটল্যান্ডের বুকে এক মরণ কামড়ের মতো বিঁধেছিল। দ্বিতীয়ার্ধের 60তম মিনিটে নিকো টিম গেমের এক অনবদ্য সমাপ্তি টানেন মাতিউস কুনিয়া। অফসাইডের হাত গোলে ব্রুনোর থ্রো বল ধরে স্কোরলাইন করেন 3-0। ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি ছিল। 76তম মিনিটে ইঞ্জুরি কাটিয়ে প্রায় আড়াই বছর পর যখন নেইমার জুনিয়র মাঠে নামেন, তখন করতালির গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। এই রাজকীয় জয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব 32 এ পা রাখল কার্লো আনসেলতির শিষ্যরা। আর 3 পয়েন্ট নিয়ে স্কটিশদের এখন চেয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের দিকে। এদিকে 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকো 3-0 গোলে সুইজারল্যান্ড 2-1 গোলে জিতে নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। এই দুর্দান্ত জয়ের ফলে মেক্সিকো গ্রুপ এ, সুইজারল্যান্ড গ্রুপ বি এবং ব্রাজিল গ্রুপ সি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 16 ওভারে 3 উইকেটে 106 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে চীনা পানি সম্পদ মন্ত্রীর বৈঠক, তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতৈক্য। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে 164 জনের প্রাণহানি, আহত প্রায় 1000। ফিফা বিশ্বকাপ ফুটবলে পৃথক ভেন্যুতে রাত দুইটায় জার্মানি ইকুয়েডরের এবং কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। এবং ইংল্যান্ডের ম্যানচেস্টারে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এখন ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM স্যার প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তাদের স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে কিনা, সেই সুযোগটাও আছে। এবং দীর্ঘদিন কাজ করছি একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM ট্যাগলাইনটা সততার চাদর মোড়ান। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, যারা এবার পাশ করেছেন SSC SSC দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চায় স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতীয় প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি আমাদের আজকের। আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
1: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয় যেমন 30-35 আশেপাশে হয় তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এইভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ, যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তারও ইচ্ছা করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে যারা তেমন লেখাপড়া করেনি তাদেরকে একটু নিশ্চিত শিখতে হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS তো 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাশ হলে মাদ্রাসা থেকে হচ্ছে, আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র আইএলটিএস 5 টেনে যাওয়া যায়, এটা পাস হলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে। এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাও। আজকে তার সাথে যোগ করে দেব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেনজেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলী হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছু দিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখায়নি, যতটুকু স্বপ্ন দেখায় ততটুকু সত্য স্বপ্ন দেখায়, ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাব ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাব, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার তিন ভাগ বা চার ভাগের এক ভাগ, তার চার ভাগের এক ভাগ খরচ, অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবরগুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সেই সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দিবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো, তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস এ, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলস পড়াচ্ছে, এদের কিচ্ছু পারে না তাদের জিরো থেকে শুরু করেছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গা তো পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বস্তা টাকা রাখলে কেউ ধরবে না, ছুবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক সব বিক্রি করে, কিন্তু এটিএম সে এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছে সম্ভব নয়। চাপ তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় দুই যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় দুই যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। বলছি ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম সার পরে অথবা মানুষ গড়া কারিগর করে। আবার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে এসএমএস করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি। যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউবে যে দেখবেন প্রায় 400টা ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিও গুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা বিদেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন তথ্যগুলো জানুন, তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও, এটিএম স্যারের ভিডিও এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম স্যার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম স্যার ইউটিউবে চ্যানেল, এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ AI দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ, অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে। কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে। এই জন্য বলবো, কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম, মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম, কারণ আপনি জানেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার। মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না, কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিও গুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠের সাথে মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো, কষ্ট করে হলো আসেন। যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, হতে পারে আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানে হোক না কেন, যেখানে হোক, বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাকবেলা, তাতে কষ্ট করে চলে আসুন। প্রয়োজনে দুটা মুরগি বা দুটা হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তারপর বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে? আপনার টাকা পয়সা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন? এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছে, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি, ঢাকার মালিবাগে এটিএম যা সততার সাথে পরিচালিত। তো যে নাম্বারটা বললাম, এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে, তারা আপনাকে কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
2: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমি তো দেশের বাইরে যেতে চাই, বাইরে যেতে ইচ্ছুক, আমাকে কি ইংলিশ শিখতে হবে?
1: আচ্ছা নজরুল, কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে, দেশের বাইরে যেতে চাই। হ্যাঁ, যেতে চাই, কি যোগ্যতা, কোনটা দিয়ে যাবেন? আপনি কি স্টুডেন্ট ভিসা যাবেন নাকি ওয়ার্ক পারমিট ভিসা যাবেন? আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা, আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাছে আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হওয়ার পরে আমি তো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবার বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে। আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারে ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন? আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটা তো আপনি উল্লেখ করেন, যেতে চান। আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্নপূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও, লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি। আমি তো বলছি যে আমাকে 100 কোটি, 1000 কোটি, কোটি কোটি টাকা তো আমাকে কেনা যাবে না, লক্ষ কোটি টাকা তো আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাবো না, কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা এটিএম সে কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি, বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবেন যে আমি বেঁচে নাই, বেঁচে থাকলে এটা হবে না ইনশাআল্লাহ। এটিএম যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, ওইটার সুযোগ নাই। গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবন ইনশাআল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয়, যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা, সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি আমি, এই সৎসাল আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেপ্ট করে রাখুন। এই নাম্বারটা কিন্তু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে, এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে দেখুন। 01712 80 81 93, আবার বলছে 01712 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে, জমিনকে আল্লাহ দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন। আবার বলি, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন আল্লাহ, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন, দুনিয়া। অর্থাৎ এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নাই, আর পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য। তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা শুকরিয়া আদায় করে। তবে যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না। সাময়িক কষ্ট হতে পারে, বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
2: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোনো দেশে? তিনি আসলে
1: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন, তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে। এই কম্পিউটার সায়েন্সে দ্বারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দুইয়ের মধ্যে কে আছে? আইটিতে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো। তুমি এখানে কোথায় পড়ছো আমি জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো। আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাআল্লাহ। ভালো জায়গা থেকে পড়ো, তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটিতে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মেরে তোমার জন্য বড় সুযোগ ছিল। এটা তো অনেকেই জানে না, আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তা আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। এবং ওরা যেটা চায়, ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা। অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাআল্লাহ, এই সুযোগ তো আছে। অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন, গার্ডিয়ান অনেকে জানেন না, বলেছে টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আর অল্প কিছু খরচ। একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকা দিয়ে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি। এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন, আপনি কেন হতাশ হচ্ছেন? এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলে রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছিল 4+ পেয়েছে, 3 নিচে, আশা করেছিল ভালো রেজাল্ট করবে, দেখেছি ফেল করেছে, এরকম অনেক হয়েছে এবার। এই জন্য মিষ্টির দোকানে খা খা ছিল, মানে ফেরার মতো ছিল, অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই, খুব কম, কেন আসল রেজাল্ট পাইনি। যে জিপিএ ৫ চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আসার মতো হয়নি। তো এরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে একটু তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকা চেয়ে অনেক কম। সেখানে তারা ফেল গুলো নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তা উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছরের পরে জাস্ট 2 বছর যদি যোগ করে তাহলে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে, এক সময় যা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতে তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সের পরে যাওয়া বা ইন্টারের পরে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েটের পরে আমাদের সময় তখন উনি ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার, বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই। তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারই পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম, আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়ে কানাকাটি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছে দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কান্দলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বনা বাক্য বললেন, এমন একটা কথা বললেন, দেখো তুমি এটাতে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তার, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে এমবিবিএস করবে। তো আমি আমার ভাবছিলাম যে কি আসলে হতে পারে, এমবিবিএস এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললেন তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটিতে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএসে তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসি তে চান্স পাওয়ার খুব অল্প কয়েকজন, মাত্র 30টা মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ঢাকা ভার্সিটিতে। এমবিবিএসে কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন তো 5,000। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যে সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন, ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলে তুমি এরপরে যাবে ইনশাল্লাহ, IELTS করেও যেতে পারবে ইনশাল্লাহ, IELTS ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন কিনতে পারিনি, বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না ছুবে না, সেই পজিশন করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। আপনারা আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712 80 81 93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনার একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানা, বিবাহ না করলে সেটাও জানা। আরেকটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসে 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদের ইনশাআল্লাহ।
2: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণ কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব
1: আপনাকে বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসে 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদের ইনশাআল্লাহ।
2: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণ কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব আপনাকে, আপনি অলরেডি একটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন

0: পারবো কিনা এই বিষয়ে, এবং আরো একটা পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে সাইফ আল ইব্রাহিমের। তিনি লিখেছেন, আমি 1994 সালে HSC সাউদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
1: আচ্ছা, প্রথমে যিনি 9-এ পড়ছেন তার কথা একটু বলে রাখি। তুমি ক্লাস 9-এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম, পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন? সিরাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
0: ইচ্ছা শক্তি,
1: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে? শত্রু, স্বীকৃত শত্রু,
0: শয়তান।
1: শয়তান, তা তো ঠিক হয়েছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আল্লাহ বলে দিচ্ছেন, নবী সাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ কোরআনেই বলে দিচ্ছেন সরাসরি। এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টার কি, মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনার অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার, যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টার নিয়ে সে, এইটা হলে আর কোনো কিছু তার দরকার নাই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে, তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 150, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে, সে পুরোটা কাজে লাগাবে, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজে শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে পারে। অর্থাৎ যাকে হতাশ করা যায়, আপনি দেখবেন এক কয়েকদিন আগে আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করবো, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশা এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে, আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলেছে আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমি, তোমার কি আজকে ফজর হয়েছে? সে বলছে আমি আগে 5 ওয়াক্ত পড়তাম, 1 ওয়াক্ত কাজে হতো না। আমি, তোমার কি গতকাল ফজর হয়েছে? বলছে আমি আগে 5 ওয়াক্ত পড়তাম। আমি, তার আগের দিন ফজর হয়েছে? বলছে আমি আগে 5 ওয়াক্ত পড়তাম, 1 ওয়াক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়বো। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনে দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটিয়ে দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন 1 ওয়াক্ত পড়ল। এবং তারপরে কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করেছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘৃণা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম 5 ওয়াক্ত নামাজের চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, ফজর দিন শুরু করতে হবে, 5 ওয়াক্ত নামাজের চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাক আছেন সেই পোশাকে নামাজ পড়বেন, আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতেই নামাজ হবে ইনশা, আপনি শার্ট প্যান্ট পরেছেন তাতেই নামাজ হবে, আপনি স্যুট টাই পরেছেন তাতেই নামাজ হবে ইনশা, যে অবস্থায় যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশা।

পাঁচশো নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হাতের সাথে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে যদি শুরু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে, স্যার আমি তো আমি আল্লাহ কাছে চাই, এতবার বলি কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু, আমি কেন হবে? তা ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন তখন ঘুমাই আছো, আল্লাহ যখন রিজিক বন্টন করছো তুমি তখন ঘুমাই আছো, ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর জন্য না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, অলসতা থেকে পরিহার করো, ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কি হবে জানেন, যদি এটিএমস এটিএমস থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে সে জিরো থেকে শুরু করবে, অথবা মোটামুটি লিখতে পড়তে পারে সে লেভেল ওয়ান টু করবে, লেভেল ওয়ান টু করলো আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন 7 পাবে এটিএমস থেকে আইএলটিএস করে ততজনকে আমি চাকরি দিব ইনশাআল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13 স্টেটের সাথে কাজ করছে, 13 রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার, সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা বিটুপি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএমস এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএমস থেকে আইএলটিএস করে যতজন 7 পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দ্য রেস, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বললাম, যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এ চাকরি, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাল্লাহ। তা তুমি কেন বেকার থাকবে, তোমার বেকার থেকে জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেক কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএমস থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে ঘরে বসে একটা ছেলে ক্লাস 7-8 পাস করা বা কোনো মতো ইন্টার পাস করেছে বা কিছু পাস করেনি, করেনি স্কুলেই যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে করে কে মেনে চলে। কথা বললাম আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যে কেউ মেনে চলে একটা টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা ইনশাল্লাহ, সেদিন আসবে। ভুলে গেছিলাম আমি একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না? আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন, 40, বুঝছেন? অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয়তো 40 পর থেকে, 40 আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে, দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40 আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30 আগে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ, আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28 বা 29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের তাও প্রধান কর্মকর্তা পদ আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে, 40 মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়স পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে তখন 40 পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40 পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখুন 40 পরে হয়, ঠিক আছে? এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায়ে থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে টেলিজেন্স

থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে বা একজন বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত যেতে দেখবেন যে 40 আগে হচ্ছে, তার ওনার বয়স 43, এখন ওদের বলতে পারেন যে সত্যিকারও ছিলাম আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল সব শেষ হয়ে গেছে। মাথা রাখবেন আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প বলেছিলাম, বাস পাখি আমি সংক্ষেপে একটু বলছি, বাস পাখি তার জীবনের কিন্তু 40-এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়, তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40-এর আগে একটু ইয়ে হতে থাকে, 35-এর পর নষ্ট হয়, 40-টা অকেজে হয়ে যায়। 40-এর পরে একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারে, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালক গুলো আগে সে কি করে সব পালক গুলো সে খুলে ফেলে, যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায় সে কিন্তু ছোট কাজ করতে পারে না, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে টুকরে টুকরে। এবং তারপরে সে মাত্র 5-6 মাস পরে তখন সে এই সময়টা তার জীবনে একটা সবচেয়ে কষ্ট একটা যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাস পাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সে লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টি পানিতে যা পাই সে পানিতে খায়, এভাবে পরে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35-40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70-80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে একটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে 6 মাসের বা 5 মাসের, তার আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 14 বছর ছিলেন ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বলবে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে, আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তারা কত রোদের মধ্যে, আমি দেখি যে একটা পলিথিন এর একটা ব্যাগ নিয়ে বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তা আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখি যে ওখানে দাঁড়িয়ে আছে, আমরা যে পানি খাচ্ছি জুস খাচ্ছি সেগুলা ওই বোতলগুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা, তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়িয়ে আছে, কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে আমার দেশের ছেলে ভাই বোন ভাইরা, তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বলল যে তার বাড়ি চাঁদপুরে, এবার সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়, হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় 1200 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে স্যার কি করবো, এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই, আমি এইটার জন্য কত খরচ করে আসছেন, তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন, আপনি যেখানে আছেন যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর এই বছর এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না, কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন। তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছে আসলে বুঝিনি, এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনার দূর উচিত হচ্ছে ইউরোপে যাওয়া, সুযোগ আছে আপনার, এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন চাকরি, সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে, ওই যে বললাম 12,000 টাকা, 12,000 কে 5 গুণ করলে কত হয় প্রায় 60,000, 70-80,000 টাকা ইনকাম করে শুরু করছে, অল্প টাকা যেতে পারছে, এটা অনেকে যুক্তই জানে না। এছাড়া বললো তো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না, আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান আপনার পরিবার ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে।

0: একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করে কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না তো ইনশাল্লাহ, আপনার টাকা হারানো তো ভয় নাই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে, এর মাঝখানে একটু সততা আছে তাই এটিএমস। আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছেন যে আমি এটিএমস এর সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন নিয়ে আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে, এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যার কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ, এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না, অর্থাৎ উনি যে আগে আসছে উনি নিজেই কিছু করতে পারবেন, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না, 14 বছর অনেক কিছু হতো, উনি হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি, ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল আ প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়ার, ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়ার, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না, তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন এ আজাদ তালুকদার, তিনি লিখেছিলেন আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: ধন্যবাদ দুজনেই মোটামুটি সিনিয়র, তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে, বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে, অনার্স হতে পারে, বিএসএস পারে, হ্যাঁ বিএসএস, তো তাতে চলে সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই, আমি দেখার চেষ্টা করছি। এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, হালাল ভাবে বৈধ ভাবে, সেটা দেখানোর চেষ্টা করছে। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা, জি একটা হচ্ছে রাবেয়া সরকার একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে ডেনমার্কে, আচ্ছা এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাব না। আমি কেন বলছি, আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড যেতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব, একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এতে তার প্রশ্ন ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমস এ, আপনি জানেন মনে হয় এটিএমস এ যারা আইএলটিএস করে তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, মানে 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, দুইবার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে, একই খরচে অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে, আচ্ছা গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7 প্লাস পেয়েছে, এত বেশি, এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএম সে যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্রমহিলা উনি করলেন সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে। তারপরে আমাকে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএম সে করে, এখন আমি কিভাবে যেতে পারি? তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ। আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা, ডেনমার্কের ভিসা। তার সাথে গেলেন হচ্ছে এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের। এবার তার ছোট মেয়ে দেখাচ্ছে, তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজব্যান্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের। এখান থেকে করলাম আইএলস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো সবকিছু করে ভিসা নিয়ে, চারজনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে। আলহামদুলিল্লাহ বলি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ। আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপের সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে। আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে, তাদের জন্য নিষেধ করেছিল দিই নাই। তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএম স্যার তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য। এবার এখন আরেকটা গুড নিউজ, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98-99% প্রায় সব, যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা। আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজব্যান্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজব্যান্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজব্যান্ড বাচ্চা কাছে যেতে পারছে। একটু বলছি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে। প্রকার কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই, আমি হচ্ছে 8 পাস, বেশ কিছু দিনের কথা বলছি, ও 8 পাস, তোমার তো সুযোগ না, আমি মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার, কিন্তু যদি তুমি যেতে চাও পুরো পরিবার নিয়ে সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখালো, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটু ভালো বিয়ে করো। কেমন বিয়ে স্যার? আমি অনার্স পাস দেখে একটু বিয়ে করো। এখন স্যার এটা কি আসবে? আমি বললাম যে হ্যাঁ আসবে, আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো। তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে স্যার। আমার পরিবারের ভাবে, হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে, তাকে আইএলটিএস করতে বললাম, আইএলটিএস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে বললো স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবা, সি ইজ এক্সপেক্টিং। তাই বললাম ঠিক আছে, তার বাচ্চা হয়ে যাক তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে? আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ব্যাপার দেখেন, এগুলো এগুলো বাস্তব, আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কোনো কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে, আলহামদুলিল্লাহ এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বলবো যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে অনেক ভিসা, সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা হয় তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন অবাক হয়ে যাবেন পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে। তারা যেন আমার দেশে দেখেন, আমাদের দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমাদের দেশে বেশ কিছু দেশ থেকে যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে তারা কিন্তু এখানে কাজ করে, আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমাদের দেশ থেকে তারা বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে, এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগ কোনো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছুই করতে পারবো না।
2: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে, যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন অল্প করে।
0: শেষ হলো, শেষ হইল না, শেষ সার্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারো কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম সার একজন কর্মকর্তা, 01318-222-647, সর্বোচ্চ 01318-222-647। আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633, সর্বোচ্চ 01318-222-633। আরেকটা নাম্বার দিচ্ছি আমার সহকর্মীর, 01321-18-11-27, সর্বোচ্চ 01321-18-11-27, আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়ের কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712-80-81-93। তবে আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিম দিগকে বলবো, কোনোভাবে যেন পাঁচ ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে এক আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মুলক পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না করে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়।
3: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611-999-666।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: হ্যালো,
6: হ্যাঁ বলো।
5: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
6: আচ্ছা, নেটে কল দাও তো।
5: আহা, এখানে কি হলো?
6: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
5: অবশ্যই
3: বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM
3: আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

0: রাবার কিনতো মেয়েদের জন্য, পেন্সিল, রাবার, বক্স, স্কেলস, মেয়েরাও থেকে নিত, বলতো হ্যাঁ হ্যাঁ দাও।
1: আমার মা আমাকে কিনে দিত ওইগুলো, তো আমি ইমপ্রেস করার জন্য দিতাম,
2: কিন্তু কাম হইতো না।
0: কিছু নিত মেয়েরা,
2: কিন্তু
0: ওকে ওর সাথে নেওয়ার সময় কথা বলতো,
1: মোটা ছিলাম তো ওই মেয়েটা একটু কালো ছিল, তো আমার মনে হয়েছে ঠিক আছে ওই মেয়েটা যাইতে পারে। তখন হয়েছে গুড়, আমি ওকে পেন্সিল কলম দিতাম, এমনি এমনি দিতাম দিতাম, তো ও নিত নিত। হ্যাঁ হ্যাঁ, তো আম্মু আমাকে একটা শার্পনার কিনে, তখন এমন একটা শার্পনার ছিল অটোমেটিক শার্প হয়ে যাইত, তো ওই টাইমে ওইটা ছিল আমাদের মাস্টার পিস, যার কাছে থাকবো ওর কাছে সবাই এসে দেখবে। পুরো আমি স্কুলে কাপায় আসছি, পরে আমি কোচিং আসছি, আইসা ওরে দেখাই, দেখো তো কেমন হয়েছে, তো বলতো অনেক সুন্দর তার সিন, আমার আম্মু দেয় না, এমন যদি একটা থাকতো একটু চুরি করা লাগবে আম্মুর থেকে, নাও এটা তুমি নাও। ও আমি ওই সময় একদম শিওর যে আমার লাইফে একটা বড় জিনিস ইনভেস্ট হয়ে গেছে, একটা
2: শার্পনার,
1: এটা অনেক কিছু গুলো আমাদের সময় অরা ফার্মিং হইতো ওইটাতে, তো অনেক কিছু এটা আমি ওরা সব দিয়ে দিছি লাইফের। এখন আমার আই লাভ ইউ ওর থেকে শোনা লাগবে এখন একবার হইলো, আমি শুনো ভাবে আমি লাইফে শুনো আই লাভ ইউ, তো আমি ওরে দিছি শার্পনারটা, তো ও সরি গুরু শার্পনার না স্ট্যাপলার, অনেক কিউট একটা স্ট্যাপলার, শার্পনার দিয়ে দিয়েছিলাম, তখন আমি আর কিছু পাইনি রিপ্লাই, স্ট্যাপলার দিছিলাম লাস্ট।
2: এবার বেশি ইনভেস্ট হয়ে
1: গেছে, এইবার সব দাও লেগে গেছে আমার লাইফের, তো ও চলে গেছে ঈদের আগের দিন ছুটি, এরপরে কোচিং অফ, ওর সাথে দেখা হবে না এক দুই সপ্তাহ, তো যাইতেছে রিক্সা দিয়ে, তো ও পিছনে তাকাইছে, আমি মোটা শরীর নিয়ে দৌড়াইতেছে, আমার শার্ট দুইটা খুইলা বোতাম গুরু
0: ফাঁকা হয়ে পেট দেখাচ্ছে,
1: তুমি কি দেখছো আমার, তখন দেখলে কি থাকতে এখানে বসে থাকি গুরু, আমি পুরো নায়কের মতো দৌড়াইতেছি, বৃষ্টি পড়তেছে, ও রিক্সা দিয়ে রিক্সার ফাঁকা একটা জায়গা আছে, মাঝখানের ফাঁকাটা ফুট উঠে দিলে, তো ওই দিকটা তাকে আছে, আমি দৌড়াইতেছি, আমি
0: ছেলের পেট বাইর হয়ে আছে, শার্টের বোতাম সবগুলা ফাঁকা, বৃষ্টিতে ভিজার পর শার্ট আরো লাগে গেছে শরীরের সাথে, হরিবল সিন, হি থিংস দ্যাট ওকে তো হিরো লাগতেছে, দেবের মুভি দেখতো তো
1: গুরু। আমার কাহিনীতে চাই,
2: তারপর
1: পরে আমাকে অনেক সুন্দর লাগতেছিল, পরে আমি দৌড়াইতেছিলাম গুরু, তো ও মাথা এদিকে তাকায় তাকায় আমার দিকে তাকায়, তাসিন আমার গুরু বুকে ধুকধুক হয়ে, এমনি দৌড়াইতেছি ধুকধুক করতেছে, আবার মানে ও যে তাকাইছে আমার দিকে একদম তাসিন, আমি পুরো ভাবছি আই লাভ ইউ টু শুনছি, ও বলছে আমারে গুরু, ও আমারে বলছে গুরু স্টাপলারের পিন দিলা না গুরু।
3: খুবই স্পেশাল গেস্ট ভালোবাসার বাংলাদেশে, আর আমার দেখে ওদেরকে খুব কিউট কিউট একটা কাপল মনে হয়েছে, যদি ওরা বলেছে ওরা কাপল না বাকিটা শুনবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন আমাদের সাথে চঞ্চল দিয়ে শেয়ার করে ফেলুন, এবং যারা শুনছেন ফ্রিকোয়েন্সিতে ঢাকা সাম 90.4 ফেসবুক পেজে আমরা লাইভ হয়ে আছি এবং ইউটিউব চ্যানেলেও আমরা লাইভে আছি, চঞ্চল দিয়ে আপনারা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন, এবং আপনারা যদি আপনাদের গল্প এসে আমাদের সাথে শেয়ার করতে চান সেটা সবাইয়ের মধ্যে বলি 0984190404 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে জানাতে পারেন যে আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে এখানে এসে গল্প বলতে চান, ঠিক আছে, চঞ্চল দিয়ে লিখতে পারুন, আর হ্যাঁ কমেন্ট করেও কিন্তু আপনারা জানাতে পারবেন, আর বেশি বেশি আজকে শেয়ার চাই। যাই হোক গুরু, আমরা চলে যাই গুরুর কাছে,
2: চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যান যান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি, আচ্ছা কে ডাকে ভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গান, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ, অসম্ভব শ্রদ্ধা, অনেক মহব্বত, অনেক টান, অনেক ইশকের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি এই বৃহস্পতিবারের এই সন্ধিক্ষণ, সত্যি আমার জন্য অনেক বেশি মারাত্মক, আমার জীবনের অনেক বড় একটি পার্ট যে ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস থেকে ক্যামেরার মাধ্যমে রূপরে হয়ে আপনাদের সাথে আমি, এবং এটা বহু বছরের এক লেগেসি মেনটেন্ড হচ্ছে বিভিন্ন চ্যানেলে, সো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, এবং আমার সাথে কয়েকটা জেনারেশন একসাথে বড় হতে দেখেছি। আমার জীবনের অনেক বড় অবিচ্ছেদ্য একটা অংশ এবং গুরুত্বপূর্ণ পার্ট। আমি সত্যি আজকে অনেক বেশি থ্রিলড, অনেক বেশি এক্সাইটেড। এবং এই জেনারেশনের বাই দ্য ওয়ে ওরা কি আন্ডারএজ না তো?
1: না গুরু,
2: কোনোভাবে বিলো 18 না। বাট আমি খুব এক্সাইটেড, স্পেশালি এরকম ডুড অ্যাটিটিউড, এরকম অরা নিয়ে যখন আসে স্পেশালি জেনজি, তখন আমার আমি নিজে একটু নার্ভাস হই। আমার কাছে কেন যেন মনে হয় আজকের তারিখে আমি এতে সামান্য বেশি কি রেলিভেন্ট হয়ে যায়নি তো?
1: না একদমই না। আমার শুরুতেই একটু কথা বলতে চাচ্ছি, আমার আম্মু আপনার অনেক বড় ফ্যান, তো আমার আম্মুর ফ্রেন্ডরা ছোটবেলায় খাটে শুয়ে আপনার কথা শুনতো, তো আপনার সাথে একবার দেখা হয়েছে, তখন আর বেশি একটা ভালো লাগেনি। আমি ছোটবেলা থেকে মানে আমরা আই গেস দেখে আপনাকে অনেক এক্সপেকটেশন ছিল আপনার ব্যাপারে,
2: কিন্তু ভালোটা লাগেনি
1: তখন টিনেজের সময়। আচ্ছা আম্মুকে ফোন,
2: সো গুড জেনজির এটা একটা খাসিয়াত, তোরা চাইলেও ফিল্টার্ড ফিল্টার্ড করে কথা বল। আমার তো
1: হ্যালো আম্মু, হ্যালো, হ্যাঁ আম্মু, ওই যে গুরু ছোটবেলার তুমি যে শুনতা না একটু কথা।
2: আসসালাম আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কেমন
2: আছেন? আছি ভালো আছি। আমরা প্রোগ্রামের মাঝখান থেকে আপনার সাথে কথা বলছি। আমি সত্যি খুব অনার্ড ফিল করতেছি যে আপনার সময় থেকে এই ভালোবাসা বাংলাদেশ। ওরা বারবার জিজ্ঞেস করতেছে যে আমার এজ কত, আমি বললাম যে আমার জাদুঘরে যাওয়ার সময় চলে আসবে। তবে আপনি যে আমাদের প্রোগ্রাম শুনতেন, আমাদের সাথে এই কানেক্টিভিটি ছিলেন জন্য সত্যি কৃতজ্ঞ।
4: আমরা ছিলাম আমার ছেলে যে ডাক্তার ওখানে যে আমাকে সম্মানিত করছে সেই জন্য ধন্যবাদ আপনাকে, যে এত আমি ভাবতে পারিনি যে আপনার সাথে কখনো কথা হবে।
2: সামনাসামনি লোকটা দেখতে গেল এরকম। বাট
4: জি জি, ছোট ছিল আমার ফ্রেন্ডের বাচ্চাটাও, এরকম
2: এবার যদি স্রষ্টার সাথে শোনেন যে না না
1: তোমরা সরি মানে শোনার জন্য
2: না না না আমি সরি যে আমার আমার যদি আমার যদি স্রষ্টার সাথে কোনো কারণে দেখা হয়ে যায়, আমি বলতাম যে আপনাদের জন্য হলেও স্রষ্টা যেন একটু একটু যত্ন করে শুক্রবারের দিন মতিঝিলের মতো জায়গা না কিন্তু যেখানে একদম মানে নিরবিচ্ছিন্ন জায়গায় থেকে যত্ন করে আমাকে যদি সৃষ্টি করতো তাহলে আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট হতে হতো না। বাট তারপরও শোনেন, আপনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। এই আত্মীয়তা আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক ব্লেসিং দিয়ে আমার কাছে পাঠাইছে। যখন আমি বলতাম রেডিও চ্যানেল থেকে যে চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথী এনে দেশটারে বুকে বেঁধে রাখি, তখন আপন আপন মনে হতো না যে মানুষটা আমাদেরই কেউ? এটা তো ঠিক
4: বাবা
2: আমি অনেক স্টাইলিশ থাকতে পছন্দ করছি আর্লি এজ থেকে, যদিও লুকে প্রবলেম ছিল কিন্তু আমি আমি বিশ্বাস করেন যে মনে হচ্ছে যে আমার শৈশব ফিরে আসছে ওকে দেখে এরকম লাগতেছে। আমরা রেজিডেন্সিয়ালে পড়তাম, আমি ওকে দেখে আমি আসলে মানে আমরা তো রেজিডেন্সিয়ালে পড়তাম, আমরা প্রচুর ফ্যাশন করতাম ওই আর্লি এজে, তখন আমরা এসে যা তোমরা চিনো না এটা বঙ্গবাজার, সস্তায় জিনিসপত্র পাওয়া যেত এবং প্রচুর ফ্যাশন করতো
1: গুলিস্তানে,
2: গুলিস্তান ওই পাশে বঙ্গবাজার এখনো আছে,
1: এখন গুলিস্তান
2: তখন আমাদের আলটিমেট ডেস্টিনেশন ছিল। এবং তোমাকে যখন দেখতেছিলাম আর চোখে বিভিন্ন ভাবে মনে হচ্ছে যে আমার শৈশব ফিরে আসছে, মানে ভেরি গুড টু সি যে আমি এই ধরনের জেনারেশন এরকম। তো আমি আপনার সাথে কথা বলে খুব খুশি, ভালো লাগতেছে, আর এই যে জেনারেশনের পর জেনারেশন আমার সাথে কোনো না কোনো ফরম্যাটে কানেক্টেড থাকে, আল্লাহর কাছে আমি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালো থাকবেন। জি ভালো থাকবেন, জি কথা বলুন,
1: রাখি তাহলে, আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ঘামিনি, এখন ঘামতেছি, তার মানে এতদিন শুনে যেগুলোতে আমি প্রণোদিত হয়েছি, মোটিভেটেড হয়েছি, সব ফেক ছিল। লুক যায় না কোনো,
1: তখন গুরু আই গেস একটু শুকনো ছিলেন, অনেক আগের কথা,
2: আর এখন মোটামুটি ঠিকঠাক
1: আমার মনে হয়, মাশাআল্লাহ।
2: অনুষ্ঠানে যাই, আমি ক্যাটাগরিক্যালি বলতেছি তোমাদের দুইজনের প্রেজেন্স আমাকে দারুণ একটা রিফ্রেশ ফিল,
1: ধন্যবাদ করুন।
2: আমি এই ধরনের মানে এই জেনারেশনের এই ধরনের ছেলে মেয়ে, এই ধরনের এভাবে দেখতে খুব পছন্দ করি। ওকে, দিস ইজ নট অ্যাবাউট লুক, দিস ইজ অল অ্যাবাউট ইউর অ্যাপিয়ারেন্স, সবকিছু। তোমরা কিন্তু এদিক ওদিক হাঁটতেছিলাম, কিন্তু আর চোখে
1: দেখতেছিলাম।
2: হ্যাঁ, আমি খুব পছন্দ করি, আমি খুব এনার্জাইজ ফিল করি যে কোনো না কোনো ফরম্যাটে টাইম মেশিন মনে হয় আমার শৈশবকে সর্বার ফিরে আসতেছে, এরকম মনে হয়,
1: কানেক্টিভিটি ফিল।
2: হ্যাঁ, আমি আসলে ওই কানেক্টিভিটিটা ফিল করি। আরেক দফায় সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসার সাথে,
1: ধন্যবাদ। তাহসিন, মোহাম্মদ আফনান বিন মহসিন আমার পুরো নাম, আর শর্ট নেম তাহসিন।
2: তাহসিন
1: জি, সবাই
2: বললাম
1: আমাদের ফ্রেন্ডশিপ একদম স্কুল থেকেই। আমরা আমাদের এলাকায় একটা অনেক নাম করা স্কুল ছিল, ন্যাশনাল আইডিয়াল, তো ওইখানে আমরা একদম ক্লাস ওয়ান থেকেই পড়ি, ক্লাস ওয়ান থেকে,
0: হ্যাঁ
1: জুনিয়র ওয়ান থেকে, আর আমি ওয়ানে ভর্তি হই। তো আমাদের পরিচয় হয় আবার ক্লাস ফোরে, মানে আমাদের ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, তো এরপরে থেকে আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়। এর মাঝখানে আমরা অনেক তো একটা জার্নি গুরু, অনেক লং টার্মে জার্নি, উত্থান পথন বলেন, ফ্রেন্ডশিপ বলেন, আমাদের বেসিক্যালি ফ্রেন্ড ছিল, অনেকজনই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে গুরু আসলে কারো প্রতি বিশ্বাস করা যায় না, বিশ্বাসের ইম্পর্টেন্স যে কত বড় লাইফে। আই গেস আমার 22-4 লাইফ তিন ভাগের এক ভাগ পার করতেছে, এক ভাগ হয়ে গেছে, আর একটু আছে, তো এটাই লাইফ গুরু, আমার মনে হচ্ছে এখানেই আছি আমি, ফ্রেন্ডশিপ এখানেই চলতেছে। এই ডিফারেন্সটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে আমাদের এজ ডিফারেন্স আর আপনাদের
2: আমাদের সময় এরকমই বলতো যে ছেলে মেয়েরা কখনো ফ্রেন্ড হতে পারে না। ইনফ্যাক্ট আমরা এত বেশি মানে কন্ট্রোলড থাকতাম বা কন্ট্রোলড থাকার অভিনয় করতাম যে আমরা কোনোভাবে একজন ছেলে একজন মেয়ে যে দারুণ বন্ধু হতে পারে, আশপাশের পারিপার্শ্বিক ওই এনভায়রনমেন্টটা কখনো আমাদেরকে এটা বুঝতেই দেয় না। তাহসিন, তোমার কি মনে হয় যে আসলেই বন্ধু হতে পারছো তোমরা?
1: আমার
2: কোয়েশ্চনটাকে ক্লিয়ারলি বলতে,
1: জি জি অবশ্যই ক্লিয়ার। আমার এখন মনে হয় যে আমার লাইফে বন্ধু বলতে ওই আছে, ফ্রেন্ডশিপ বলতে এটাই আছে। আর আমার মনে হয় যে রিলেশনশিপ যে এত পিওর জিনিসটা, এখানে ফ্রেন্ডশিপের উপরে কিছু নাই। আমার যদি আপনি বলেন এক হাতে রিলেশন এক হাতে ফ্রেন্ডশিপ, তাহলে আমি ফ্রেন্ডশিপ চুজ করবো, বিকজ জি ওভারঅল তো আমি যেই জিনিসটা বুঝছি যে অ্যাজ এ রিলেশন আমার ওই ছিল, এর আগে একজন ছিল, তো তখন আমি জিনিসটা বাচ্চা ছিলাম কিন্তু জিনিসটা বুঝতে পারিনি। তো আমাদের রিলেশনটা আসলে তখন এমনিই ছিল যে ফ্রেন্ডশিপ থেকে আবার রিলেশন, আবার ফ্রেন্ডশিপ। লাইফে অনেকজন এসেছে গেছে কিন্তু ফ্রেন্ডশিপটা আমাদের টিকেই গেছে।
2: এই ছোট লাইফে কতজন আসছে গেছে?
1: গুরু আপনার কয়জন মনে হয়, আপনার কয়জন ছিল?
2: আমার
1: জি
2: খবর আছে,
1: গুরু আজকে বলেন 20s গুরু, আমরা একটা ইন্টারভিউতে যাইতে পারি।
2: ওকে, আমি কি কোশ্চেন আনসার আগে দিব?
1: অবশ্যই গুরু, আপনি সিনিয়র। গুরু চুলে কি কালার করছেন? সরি গুরু, মাশাআল্লাহ,
2: এভারগ্রিন গুরু। আগে থেকে চুল কালার করি। আমার দুই তিনটা বিচ্ছিন্ন ঘটনা আছে। একটা হচ্ছে যে একটা অন্য ধর্মের মেয়ে, ছেলেপেলে খুব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেছিল কিন্তু ওকে কনভিন্স করতে গিয়ে আমি একটু পিছলাই গেছিলাম। তো ওইটা ওইটা একটা সম্পর্কের ব্যাপার আসতেই পারে বিচ্ছিন্ন ভাবে।
1: আমাদের ছোটবেলায় যেটা আমরা দেখছি আমাদের আম্মুদের, আম্মুর ফ্রেন্ডদের, তো তখন তো ফেসবুক ছিল না, অত একটা সোশ্যাল মিডিয়া ছিল না, অত একটা টিভি দেখতো সবাই, তা আমরা রেডিওই শুনতাম ম্যাক্সিমাম টাইম, রেডিও শুনতাম, কারেন্টের ইস্যু ছিল না। তো আপনাকে যে এত হাজার স্টোরি মানুষ বলছে, এত হাজার ইমোশন শেয়ার করছে, আপনার ফিল হয় না সামটাইমস যে আল্লাহ অনেক ব্লেসড আপনার উপরে?
2: কারণ আমি তাসিন, আমি এখনো তালবাসা দন্তস্ব উচ্চারণ সঠিকভাবে করতে পারি না। যেমন তুমি আমাকে যদি বলো তালবাসা দন্তস্ব একটা শব্দ বলো, দেখবো যে একটা শব্দ প্রনাউন্স হচ্ছে না। আমি চিন্তা করি যে অনেক উচ্চারণ আমার সঠিক না, কারণ যে তাহলে কি এক অজ্ঞাত করেন, এটা তো কথা বলারই প্রোগ্রাম। হোয়াই পিপুল নমিনেট মি, হোয়াই আল্লাহ সুবহানাহু তাআলা ব্লেস মি, তখন বুঝছি যে আসলে বহু মানুষের মানে জন, এই কিছুদিন আগে এই কথাটা শিখলাম রক স্টার মিউজিক ডিরেক্টরের কাছে, যে জনপরিচিত হওয়া যায়, জনপ্রিয়তা হওয়ার জন্য আসলে সুবহানাহু তাআলা ব্লেসিং লাগে,
1: ব্লেসিং লাগে।
2: তো তুমি যে কথাটা বললে এটা সত্য।
1: আর গুরু স্টার্টিংটা কেমন ছিল? মানে আমার অনেক কিউরিয়াসিটি আপনাকে নিয়ে যায়। তখন আর কি আমাদের আপনার ভয়েসই সবাই শুনতো, তো আপনি এই প্ল্যাটফর্মটা কেমনে চুজ করলেন যে এখানে আমার শুরু করা উচিত বা ক্যারিয়ারটা করা উচিত?
2: আমি মেইনলি ডিবেট করতাম, সাপোনাচার টাইম আই ওয়াজ এ ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন
1: স্কুলে।
2: হ্যাঁ,
1: কোন স্কুল গুলো?
2: আমার রেসিডেন্সিয়াল মডেল,
1: মাশাআল্লাহ।
2: তো আমি তখন থেকে ভাবতাম যেমন কথা বলাটা ঠিকঠাক বলতে পারি, আর আমি এক্সট্রিমলি ইমোশনাল একজন পার্সন
1: ছোটবেলা থেকে।
2: আমি
1: কোন ট্রমা
2: এক্সাম্পল না না ট্রমার জন্য না, ইমোশনাল বলতে ইমোশনাল আমি অ্যাটাচড হতে পছন্দ করি
1: মানুষের সাথে। জি গুরু,
2: যেমন প্রথম মানে এরকম বহু এক্সাম্পল আছে যে আমি এটা বুঝতে পারি যে আমি আবেগ মানে অনেক আবেগ প্রবণ হয়ে যায়। সো আজ পর্যন্ত তাসিন এমন কোন স্টোরি নাই যে আমাকে এলোমেলো করেনি। এবং আমি যখন তোমার মায়ের সাথে কথা বলছিলাম অথবা তোমার এবং তোমার মায়ের যে কেমিস্ট্রিটা দেখতেছিলাম, তখন কিন্তু আমার ভেতরে মানে এরকম গুজবাম হচ্ছিল যে মানে একই ইমোশন, একই আবেগ।
1: এখন
2: কষ্টের কোনো কথা যখন শুনি এখনো বাসায় গেলে এলোমেলো লাগে, ওই আমার ব্রেনের মধ্যে মানুষটা ঘুরতে থাকে। তো এটা হয়তো একটা বড় কারণ এই এই এরিনাতে আমার নিজের ইনভলভ হওয়ার, যে কোনো না কোনো অজ্ঞাত কারণে ওই ক্যারেক্টারের সাথে আমি নিজেকে মিশিয়ে ফেলি বা মিলাতে পারি, বিষয়টা হয়তো এরকম।
1: আর গুরু আরেকটা জিনিস হলো আপনার এই ভয়েস থেকে সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে আসার জার্নিটা, যে আপনার কেমনে রেভিলেশনটা যে আপনি ধরে রাখছেন আমার মনে হয় যে শুরুর থেকে।
2: না না, ক্যামেরার সামনে তো এখন আমরা আসতেছি, আপনি আসতেছেন, জিনিসটা ভালো কিছু হয়নি, এটা হয়তো চ্যানেলের ডিমান্ড, কোম্পানির ডিমান্ড, না হলে তো কোম্পানির অবশ্যই তার বিজনেস পার্সপেক্টিভ দেখবে, কিন্তু কাজটা ভালো হয়নি, কারণ ওরা বিভিন্ন রকমের চিন্তা করে নিত ওই ব্যক্তিটাকে নিয়ে। আসলে এরকম একটা অশরীরী ভয়েস বা একটা প্যারানর্মাল ভয়েস থাকলে ভালো হতো, যাতে ওরা ওদের কল্পনার মধ্যে ভয়েসটাকে মিলিয়ে নেয়, আর যখন আমাকে দেখে তখন ওই ওই ওই জাদুটা ওই ক্যারিজমাটা থাকে না।
1: আপনার কেন মনে হয় গুরু থাকে না? আমার মনে হয় আম্মু তো ফান হিসেবে বলছে, কিন্তু আমার দেখে ভালোই
2: লাগতো। I'm talking about the, some characteristics. যে কেউ একজন থাকুক, এখনকার তারিখে জীবন এত বেশি আনরেস্ট আছেন যে একটা ভালো কাঁধ না যে কাঁধে রেখে আমি কাঁদতে পারি, একটা ভালো কোনো অবজেক্ট নাই যেটা ধরে আমি রাজ্যের কষ্টগুলো ছেড়ে আসতে পারি। এই জন্য আসলে একটা অদৃশ্য ক্যারেক্টারিস্টিক থাকা উচিত, যা শুধু ভয়েস শুনবে এবং মানুষ নিজের প্রয়োজনে নিজের মতো করে তাকে ভেবে নেবে।
1: নিজেকেই ফ্রেন্ডশিপ হিসেবে ধরবো আমি, যে আমি আমার সবচেয়ে বড় ফ্রেন্ড,
2: অফকোর্স
1: আমি আমার কাঁধেই মাথা রাখতেছি
2: না এই সেটাই। এবং সেই সাথে আমার যদি ভয়েসটা শুধু থাকতো, পিকচারটা না থাকতো, তাহলে তুমি নিজেকে হয়তো রিলেট করতে পারতা যে আমার বন্ধুকে পাইছি
1: না। আমি এখনো পাচ্ছি গুরু, রিলেট করতে আপনার সাথে।
2: আচ্ছা এটাই, বাট এটা সাধারণত সহজ হয়,
1: সহজ হয়
2: এই কারণে হয়তো ভিজুয়ালি চাইতে আমরা যখন ভিজুয়ালি ছিলাম না তখন বেটার ছিল। আর কোনো কোয়েশ্চেন? ডিফারেন্ট, বাট আমি তো বললাম যে এদের সবচেয়ে স্পেশালিটি যেটা আমরা পারিনি, মানে ডার কে মারমার কে বাচ্চা, এরা তা না, একদম ওপেন। এবং যেভাবে ও আমাকে কথা বলতেছিল, আই লাভ টু দ্য ওয়ে যে এরকম এরকম ভাবে একদম ছুরি টুরি দিয়ে একদম তরলের মতো কেটে মানে এটা যে
1: কথা আপু,
2: না না আমি আমি আসলে সম্মানিত বোধ করতেছি, এবং এটাই তো জেনজির সবচেয়ে বেশি স্পেশালিটি। এবং এদের কাছে সত্যি
1: আপনার কেমন লাগে ভাই? আমাদের
2: অনেক ভালো লাগে
1: সত্যি,
2: চাইতে বেশি। আমি যদি সত্যি এরকম কোন বরদান হতো যে আবার নতুন করে শুরু করা যেত, সো গুড, কারণ এরা ভেরি ট্রান্সপারেন্ট, নিজের সাথে 100% অনেস্ট এবং ভেরি ওপেন। শুধু একটা জিনিস কষ্ট হয়, জেনজিতকে মায়া করার মতো মানুষের বড় বেশি অভাব। জেনজিরা নিজেদের মতো করে এই ডুড অ্যাটিটিউড, নিজেদের এই এই অরা দেখাতে গিয়ে বা নিজেদের মতো করে ওই রকম ভাবে চলতে গিয়ে ভেতরে যে কান্নাটা ঘটে, যেটা বাবা মার সাথে পর্যন্ত সে শেয়ার করতে সাবধান করে না, এই কান্দটা বড় বেশি দরকার।
1: গার্ডিয়ান লাইন কম গুরু, মানে আমাদের যে গার্ডিয়ান সিং, আমাদের বাবা মা আসলে আমরা শাসন মায়ের খুব কম খাইছে গুরু, আমরা লাইফে আপনি খাইছেন মায়ের, আই গেস ছোটবেলা অনেক মায়ের খাইছে, চরণ আপনার কেমন ছিল লাইফটা? আপনার মা
2: প্রচুর প্রচুর মারধর হতো আমাকে, আমাকে এলাকার লোকজন এসে তেল মালিশ করতে হতো, এটা রেগুলার
1: জেনারেল দুষ্টামি গুলো কি করতেন গুরু ছোটবেলায়?
2: আমি দুষ্টামি তো শুধু করতাম, আমি তো ভদ্র বাচ্চা কখনোই ছিলাম না, বাট বেয়াদব ছিলাম না, প্রচুর দুষ্ট ছিলাম। আমি এমন একটা ছুরি বা এমন একটা তলোয়ার পছন্দ করতে যার নিচে আমি নিজে নিজের স্বেচ্ছায় মাথা দিতে পছন্দ করতে, আই লাভ ইট, এবং আমি খুব এনজয় করতেছি, বিলিভ, অসম্ভব এনজয় করতেছি। কখন তার গল্প কোয়েশ্চেন শেষ হবে তখন আমরা মূল গল্পে যাব।
1: আচ্ছা আমার কোয়েশ্চেন শেষ, নেহা বলো।
2: ওকে, সো আমরা শুনতেছিলাম যে তোমাদের ক্লাস, তুমি তো জুনিয়র ওয়ান, রাইট?
0: জুনিয়র ওয়ান থেকে,
2: আর ও ক্লাস ওয়ানে এসে জয়েন করলো, তখন থেকে পড়ছে, ক্লাস ফোর এ তোমাদের সাথে কমিউনিকেশন শুরু হলো স্পেশালি কোচিং সেন্টার।
0: মানে আমরা দুজনের সাথে পরিচয় হয়েছে ক্লাস ফোর এ, বাট আমাদের তো ভবন আলাদা ছিল, ছেলে মেয়ে আলাদা, টাইমিং আলাদা,
1: তো আমাদের দাঁড়ায় থাকা লাগতো ওদের ভবনের সামনে,
0: ওরা ভবনের বাইরে এসে দাঁড়ায় থাকতো ছুটির সময়।
1: তুমি
2: নর্মালি যখন দেখতে, তোমাদের মতো কিরকম হতো মেয়েদের মধ্যে?
0: মানে আমরা তো প্রতিদিন ছুটির পরে অনেক ছেলে,
1: আমি মোটা ছিলাম, আমাকে স্পট করা ইজি।
2: না ওই স্পট না, তোমরা কি আলাদা
0: ভাবে? আমি ওকে, আমার আলাদা ভাবে ওকে চোখে পড়ে নাই কখনো, না
2: আমি
0: স্কুলে থাকতে সবসময় এমন একটা মেয়ে ছিলাম যে আমার জন্য মানে মোস্ট অফ দা গাই দাঁড়ায় থাকতো আমার জন্যই দাঁড়ায়, ওকে আমি আলাদা ভাবে কখনো স্পট করিনি,
2: কারণ তোমার একটা সেলিব্রিটি ইমেজ নিয়ে সবাই তো খেয়াল করতেছে তোমাকে।
0: আর আমার তো তেমন কোন তখন কোন রিলেশন টিলেশন কিছু বাচ্চা আমি, আর আমাকে সবসময় বাবা আনা নেওয়া করতো, তো আমার আমি গিয়ে দেখতাম যে বাবা দাঁড়ে আছে, তো আমার ওখানে তাকাইলো, বাবা বুঝতো যে তুমি কই তাকাইতেছো।
2: এমনি কি কালচারাল অ্যাক্টিভিটি মধ্যে ছিলে ছোটবেলা থেকে?
1: না, আমাদের স্কুল অনেক একটা রুমের মতো ছিল, পুরো স্কুলে মাঠও ছিল না,
0: মানে সবকিছু রুলস এর মধ্যে, ঘোমটা দিতে হবে,
1: অন্য টুপি পরতে হবে, অনেক রেস্ট্রিকশন,
0: রাখা যাবে না, মেহেদি লাগানো যাবে না, নেল পলিশ। শিওর
2: যে তাসিন তুমি টুপি পরা এসব পরিস্থিতির ভিতর দিয়ে বড় হয়েছে?
0: হ্যাঁ
1: গুরু,
2: এটা ইটসেলফ একটা কমেডি তোমার লাইফের সাথে
1: গুরু। একবার মনে আছে আমাদের স্কুলে আমাদের টিচার ছিল, আমাদের চুল সবার বড় ছিল, তো আমাদের টিচার এমন ছিল যে একটু বড় হইলে কাটা ফেলায়, তো আমার দাঁড়ায় টিচার কিছু বলতেছে না চুল বড়, পিছন দিয়ে দেখলাম পুলিশ, এর জন্য কিছু বলে নাই, পরে নিয়ে কাটাই দিছে। এমন ছিল স্কুল লাইফটা, অনেক এমনই ছিল।
2: তাসিন ভালোভাবে মানে একদম যত্ন করে মনোযোগ দিয়ে কারো কোনো প্রেমে পড়ছো কখনো? সত্যি মনে হয়েছে যে
1: আমার মায়ের গুরু, আমার মা এমন একটা সেরা মানুষ যে আমার আব্বুর মাঝে মাঝে জব চলে যায়, জব আসে, জব চলে যায়, জব আসে, স্টেবল কিছু না। আই গেস রেডিওর অনেকেই এমন আছে যে বিকজ আগে রেডিও সবাই শুনতো, এরপর আর শুনে নেই, তো ওই মানুষগুলো কই জবলেস, সরি। এই জায়গাটায় বসে আমার মা শুরু থেকেই জব করতেছে, শুরু থেকেই আম্মু ভাব, আমার মনে হয় আম্মু জানতো যে বাবার এই অবস্থা হবে ইন ফিউচার, যে থাকবে না থাকবে, তো তখন তো আই গেস এত ফিল করতাম না যে কেমনে আসে নতুন জামা, কেমনে আসে এত কিছু, কিন্তু আমার ডে বাই ডে ফিল হলো যে আব্বুর যে ইনকাম সোর্সটা স্টেবল না পুরো বছরের জন্য আর কি, সিক্স মান্থ আই গেস, সেভেন মান্থ, এরপরে না বা আবার এক বছর নাই, তো ওই টাইমে যে কিছু কিছু টাইমে আমি না এখন পুরাটা এক্সপ্লেন করতে পারবো না, আপুর আবার যাওয়া লাগবে পাঁচটার দিকে, সরি। তো বলতেছি যে ওভারঅলি বলতেছি যে আমার মা একটা যোদ্ধা ভাই গুরু, একটা রিয়েল ফাইটার, মানে আমি এত সেরা প্রেমে পড়ছিলাম আমার একটা টাইমে যে আমার মনে আছে আমি একটা বেবলেটের জন্য আমার কাছে চাইতেছিলাম, তো আমার দেয় নাই বেবলেট, ছোট ওই যে আমরা খেলতাম না বেবলেট, আপনারা খেলতেন লাটিম, আমরা জেনজি, আমরা বেবলেট খেলতাম, তো আমি চুরি করছিলাম আমার 300 টাকা লাইফের প্রথম আম্মুর ব্যাগে।
2: বাই দ্য ওয়ে আমরা তাসিনের মায়ের সাথে কিন্তু শুরুতে কথা,
1: আম্মুর আর ফোন দিব না,
2: না না, বাট আপনারা তো রিলেট করতে পারতেছেন যে গুরুর সাথে যারা একসাথে বড় হয় তাদের তাদের তাদের মানে কালচারাল বা তাদের আপব্রিঙ্গিং কত মারাত্মক হইতে পারে, যেমনটা সে তার মায়ের সম্বন্ধে বর্ণনা দিচ্ছে।
1: সরি গুরু,
2: হ্যাঁ তারপর বেবলেট,
1: তো বেবলেট তো আমি চুরি করলাম আম্মুর থেকে 150 টাকা, তো কিনছি আমি বেবলেট সামহাউ, কিনে আমি খেলতেছি, তো আম্মু কখনো খেয়াল করে না আমার এইসব কিছু, তো ওই জিনিসটা দেখছে আম্মু আমার, যে আম্মু এটাও ভাবে নাই যে চুরি হয়েছে, কারণ আম্মুর ব্যাগের থেকে আগেও চুরি হইতো আব্বু, তো এমনি হয়েছে। পরে আম্মু বলছে যে কই পাইছো হ্যান ত্যান, আমি বলছি যে আমি চুপ করে আছি, আমি কোনো কথা বলতেছি না, আমি যে আমি নার্ভাস হয়ে গেছি, মানে আম্মু আমার চেহারা দেখেই বুঝছে যে কিছু একটা হয়েছে, আম্মু জিজ্ঞেসও করেনি ফার্দার। তো এরপরে যে আমি ওই বেবলেটটা আমার বাসায় পাইনি, তো আম্মু কখনো খেয়াল করে না আমার এইসব কিছু, তো ওই জিনিসটা দেখছে আম্মু আমার, যে আম্মু এটাও ভাবে নাই যে চুরি হয়েছে, কারণ আম্মুর ব্যাগের থেকে আগেও চুরি হইতো আব্বু, তো এমনি হয়েছে। পরে আম্মু বলছে যে কই পাইছো হ্যান ত্যান, আমি বলছি যে আমি চুপ করে আছি, আমি কোনো কথা বলতেছি না, আমি যে আমি নার্ভাস হয়ে গেছি, মানে আম্মু আমার চেহারা দেখেই বুঝছে যে কিছু একটা হয়েছে, আম্মু জিজ্ঞেসও করেনি ফার্দার। তো এরপরে যে আমি ওই বেবলেটটা আমার বাসায় পাইনি, এটা নিয়ে গেছে হাসে।

0: এমন ইনসিডেন্ট গুলো লাইফের আমার তো আম্মু গুরু এখানে আপনার কি মনে হয় স্টোরিটা একটা জিনিস যেটা আমি চুরি করে কিনছি আর এই জিনিস না আমি এটা বলতেছি গুরু কারণ যে কারণ গুরু যে পরিশ্রম
1: আর সবচেয়ে বড় কথা হইতেছে আর সবচেয়ে বড় কথা হইতেছে এটা নিয়ে গেছে তো কি হইছে আর তুমি যে বললাম
0: এটা একটা এটা
2: না আমরা
0: না না এটা
2: মানে এভারেস্টের পিকে ছিল আম্মু যে কি আমার লাইফে can you think about it
0: comedy korte dilam
2: ami ekta example amar ma ke niye apnader shobai lati amar shobai black bel bel chole gelo bhai tu amake purno tala theke ashar jena amar nari buri chole chole na
0: tai ektu sundor lagbe guru apnar
2: hoyse ki
1: ami ona bujhe
0: na ekhane kahini ache guru
1: ami story chilam jo ekhon kanna korbe
2: ami ashole ready hocchi আর আমার তো অভ্যাসই আছে কান্নার হাজার বছরের কোটি খালি গল্প কান্দে কুন্দে কয়েক বালতি পানি নামাই ফেলছি
0: আমার আম্মুরাও কানছে গুরু
2: আমার এই জায়গাতে চাপ দেওয়া লাগে আমি চাপ দিতে যাব
1: আমার বলতেছি কি মনে হচ্ছে
2: এরকম ফলস ফলস প্রেস আমার লাইফে কোনদিন দিন সরি গুরু
0: আমার ইমোশনাল আছে কিন্তু আমি ইমোশনাল হইতে পারি না
2: লাগবে না গল্প
0: না এমন ইনসিডেন্ট হয় কেন যে আম্মু আমাকে অনেক কষ্ট করে যে জিনিসটা আমি আনি কষ্ট বলতে গুরু চুরি করে কিন্তু এই জিনিসটা থাকে না গুরু আমার কাছে এটা একটা এক্সাম্পল গুরু যখনই আমি চুরি করছি ওই জিনিসটা থাকে না গুরু কিন্তু আমি টিউশন করে যে টাকা কামাইছি ওই টাকা আমি কখন আম্মুরে দেই নাই মানে আম্মুরে 1000 টাকা একবার দিয়েছিলাম বাকি টাকা রাখছি কিন্তু ওই টাকা গুরু আমি অনেক সাবধানে ইউজ করি কিন্তু আমি যখনই চুরি করি গুরু ওই টাকা ঠিক পথে আমার যায় না
2: জেনজির ক্ষেত্রে এই ছেলে টাকা না এই ছেলেটাকে মিসট্রিট করার আমাদের এজে জেনজি বাদে জেনজি কানেক্ট করতে পারবে মিসট্রিট করার মিনিমাম 99%
0: পুরো অডিয়েন্স সব জেনজি
2: না সবই থাকে তো মিসট্রিট করার 99% মানুষ পাওয়া যাবে বাট এটাই সত্য সবচেয়ে ইনোসেন্ট ফেস অ্যান্ড ইনোসেন্ট ডেলিভারি হচ্ছে এইটা
0: ধন্যবাদ গুরু
2: এটা এটা এটা অনেক গভীরে গিয়ে দেখতে হয় শুধু আমার কষ্ট এটাই তাসিনদেরকে নিয়ে যে ওরা যেন অন্তত একজন মানুষ খুঁজে নেয় যাদের কাছে তারা ভেতর থেকে আত্মসমর্পণ করবে সত্যি কান্না আসলে কান্না করে কষ্ট আসলে কষ্টের কথাটা নির্দ্বিধায় বলে ওখানে যেন লুকোচুরি না করে কারণ ভেতরে ভেতরে এত বেশি মানে মানে একটা একটা গুমোট আবহাওয়ার মধ্যে এরা থাকে আমার এর জন্য এদেরকে নিয়ে ভয় হয় কখন না কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় দেয় এরকম ডুট ভাবেই চলুক নিজের কথা আড়াল করেই চলুক গোটা দুনিয়াকে বলার দরকার নাই বাট তারপরও একজন কেউ থাকুক
0: ধন্যবাদ বলুন
2: হ্যাঁ
0: হ্যাঁ
1: এটা ছিল না ও ছিল আগে অনেক নুব খুবই মানে কিচ্ছু বুঝে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবার সবাই বুলি করে
0: না
1: ওটা ছিল তো
2: অনেক হেলদি ছিল
1: অনেক হেলদি ছিল এমন ছিল একবার কি হয়েছে ও স্কুল থেকে বের হয়েছে বের হওয়ার পরে ও দেখতেছে সবাই ওর দিকে তাকে সবাই ওর দিকে তাকে সব বুঝতেছে না কি হয়েছে
2: না না বলুক বলুক তারপর
1: যখন রিক্সায় উঠছে একটা অনেক জোরে একটা সাউন্ড পাইছে কি হয়েছে ও রিক্সার উপরে বসছিল ওর প্যান্টটা আগে পিছন দিয়ে একটু ছিঁড়া ছিল রিক্সার উপরে উঠার পর ওটা আরো ছিঁড়ে গেছে বিকজ ও অনেক হেলদি ছিল ওর শার্টের বাটন সে দিকে ফাঁকা ফাঁকা থাকতো এটা এটাও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে
0: আমি না মোটা থাকতো আমার সাথে প্রেম করেনি শুকানোর পরে
1: মানে
0: ফ্রেন্ডশিপ সরি গুরু ইডিট
1: তারপরে এরকম কোচিং এ ও সব মেয়েদেরকে হচ্ছে এই যে বললো যে বেবলেট কিনছে শুধু কিন্তু টাকা চুরি করে বেবলেটই কিনতো না ও রাবার কিনতো মেয়েদের জন্য পেন্সিল রাবার বক্স স্কেলস মেয়েরাও থেকে নিত বলতো হ্যাঁ হ্যাঁ দাও
0: আমার মা আমাকে কিনে দিত এগুলো তো আমি ইমপ্রেস

0: করার জন্য দিতাম,
1: কিন্তু কাম হইতো না,
2: কিছু নিত মেয়েরা,
1: কিন্তু
2: ওকে ওর সাথে নেওয়ার সময় কথা বলতো,
0: মোটা ছিলাম তো ওই মেয়েটা একটু কালো ছিল, তো আমার মনে হয়েছে ঠিক আছে ওই মেয়েটা যাইতে পারে। তো রিদম ভাই আচ্ছা তখন হয়েছে গুড়, আমি ওকে পেন্সিল কলম দিতাম, এমনি এমনি দিতাম দিতাম, তো ও নিত নিত। হ্যাঁ হ্যাঁ, তো আম্মু আমাকে একটা শার্পনার কিনে, তখন একটা এমন একটা শার্পনার ছিল অটোমেটিক শার্প হয়ে যাইতো, তো ওই টাইমে ওইটা ছিল আমাদের মাস্টার পিস, যার কাছে থাকবো ওর কাছে সবাই এসে দেখবে। পুরো আমি স্কুলে কাপায় আসছি, পরে আমি কোচিং আসছি, আইসা ওরে দেখাই, দেখো তো কেমন হয়েছে, তো বলতেছে অনেক সুন্দর তার সিন, আমার আম্মু দেয় না এমন যদি একটা থাকতো, আম্মু একটু চুরি করা লাগবে, আম্মুর থেকে নাও এটা তুমি নাও, আমি ওরে বলি নাই চুরি করার কথা, যদিও পরে দিছি। তো আমি ভাবছি ওই দিনই প্রপোজ করবো, গুলো ঈদের আগে ছিল, ঈদ কার্ডে আমি আই লাভ ইউ লিখছি,
2: মানে পরে
0: আমিও
1: তো ক্লাস মানে একটা মেয়েকে রং পেন্সিল দিয়েছিলাম চুরি করে,
0: গুরু ওইটা ডাইনোসর বলে, গুরু গুরু গুরু জি গুরু
1: প্রপোজ করার প্ল্যান
0: জি পরে। তো ও আমি ওই সময় একদম শিওর যে আমার লাইফে একটা বড় জিনিস ইনভেস্ট হয়ে গেছে, একটা
1: শার্পনার,
0: এটা অনেক কিছু গুলো আমাদের সময় অরা ফার্মিং হইতো ওইটা দিয়ে, তো অনেক কিছু এটা আমি ওরা সব দিয়ে দিছি লাইফের, এখন আমার আই লাভ ইউ ওর থেকে শোনা লাগবে এখন একবার হইলো,
1: আমি
0: শুনো ভাবে আমি লাইফে শুনো আই লাভ ইউ, তো আমি ওরে দিয়েছি শার্পনারটা। তো ও সরি গুরু শার্পনার না স্ট্যাপলার, অনেক কিউট একটা স্ট্যাপলার, শার্পনার দিয়ে দিয়েছিলাম, তখন আমি আর কিছু পাইনি রিপ্লাই, স্ট্যাপলার দিছিলাম লাস্ট,
1: এবার বেশি ইনভেস্ট হয়ে
0: এবার সব দাও লেগে গেছে আমার লাইফের। তো ও চলে গেছে ঈদের আগের দিন ছুটি, এরপরে কোচিং অফ, ওর সাথে দেখা হবে না এক দুই সপ্তাহ, তো যাইতেছে রিক্সা দিয়ে, তো ও পিছনে তাকাইছে, আমি মোটা শরীর নিয়ে দৌড়াইতেছে, আমার শার্ট দুইটা খুইলা বোতাম গুরু
2: ফাঁকা হয়ে পেট দেখাচ্ছে,
0: তুমি কি দেখছো আমার তখন,
2: হ্যাঁ
0: দেখলে কি থাকতে এখানে বসে লাগে গুরু, আমি পুরা নায়কের মতো দৌড়াইতেছি, বৃষ্টি পড়তেছে, ও রিক্সা দিয়ে রিক্সার ফাঁকা একটা জায়গা আছে মাঝখানের ফাঁকাটা ফুট উঠে দিলে, তো ওই দিকটা তাকে আছে, আমি দৌড়াইতেছি,
1: আমি ফাঁকে বলো কেমন লাগতে পারে
2: ওইটা দেখার পরই শি ওয়াজ লাইক নো নেভার, ছিপের পেট বাইর হয়ে আছে, শার্টের বোতাম সবগুলা ফাঁকা, বৃষ্টিতে ভিজার পর শার্ট আরো লাগে গেছে শরীরের সাথে, হরিবল সিন, বাট হি থিংস দ্যাট ওকে তো হিরো লাগতেছে, দেবের মুভি দেখতো তো
0: গুরু, আমার কাহিনীতে চাই।
1: তারপর
0: পরে আমাকে অনেক সুন্দর লাগতেছিল, পরে আমি দৌড়াইতেছিলাম গুরু, তো ও মাথা এদিকে তাকায় আমার দিকে তাকায়, তাসিন আমার গুরু বুকে ধুকধুক হয়ে, এমনি দৌড়াইতেছি ধুকধুক করতেছে, আবার মানে ও যে তাকাইছে আমার দিকে একদম তাসিন, আমি পুরা ভাবছি আই লাভ ইউ টু শুনছি, ও বলছে আমারে গুরু, ও আমারে বলছে গুরু স্টাপলারের পিন দিলা না গুরু, সত্যি হয়েছে গুরু
1: তুমি ভাই দৌড়াচ্ছ, নিজে ভাবতেছে দেব ওই যে খোকা বাবুর দেব লাল জুতা পায় দৌড়াচ্ছ নায়কের মতো, কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছিল কেমন নিয়ে আর একবার বলো
0: গুরু, থাক না গুরু এটা রিটেক বারবার চালানো যাবে কাইটা,
2: বৃষ্টিতে ভিজা শার্ট শরীরের সাথে লাগা এতটুকু,
1: আর কোন লেভেলের মোটা ছিল
2: এই লেভেলে, লাইক লিটারালি এই লেভেলের মোটা, পেট গুলা বাইরে হয়ে আছে,
1: আচ্ছা তারপর
2: পেট গুলা বাইরে, হাফ প্যান্ট পরা ছিল,
1: আচ্ছা দিয়ে দৌড়াচ্ছে দিয়ে, তারপরে
2: লিটারালি ওর হাফ প্যান্ট হইতো না, কত মোটা ছিল,
1: তারপরে
2: আর ওই মোমেন্টে অনিম ওর দিকে তাকে হরিবল সি,
1: মানে বেচারা ওর দিকে তাকায়,
2: মানে ওই মেয়ে ভয় পেয়ে
1: গেছে, পাওয়াটা কি স্বাভাবিক নাকি আমি জানি না,
2: অনেক স্বাভাবিক
0: ভয় পাইলে স্বপ্নারের
2: পিন চাবে চাইছে, ও
1: বাঁচার জন্য,
2: বাঁচার জন্য ও কখন মানে এখান থেকে তো সরাইতে হবে জিনিসটা,
1: আর এ না শুনে কি বলতে আই লাভ ইউ,
0: আমি আমার মনে হলো গুরু আমি শুনছি আই লাভ ইউ,
1: কি বলছিল কথাটা,
0: স্টাপলারের পিন দিলা না,
1: তুমি ভাবছো যে আমাকে আই লাভ ইউ বলছে।
0: আমি দাঁড়াই গেছি ওখানে গুরু, আমি আর কি বলবো, আই লাভ ইউ টুই বলবো, কিন্তু আমি যখন শুনলাম না গুরু, আমার মনে হলো যে ওই তখনই আমি সরল অঙ্ক করছি, সরল অঙ্ক শিখতেছি, অঙ্ক সরল না গুরু, নাম সরল অঙ্ক। তো আমি লাইফে এমন হয়েছে গুরু, এখন কয়েকটা ইনসিডেন্ট আমার এত বাজে গেছে, বিকজ তখন না দেবের মুভি শুই না রিলেট করতে মন চাইতো, বিকজ প্রেম তো করতে পারিনি গুরু, মোটা শরীর না কেউ প্রেম করতেছে না, কিন্তু মুভি দেখতেছি দেবের এক একটা
2: বাড়তেছিল
0: দিন দিন,
2: লিটারালি কি করতো মুভি দেখতো, এখন মেয়ে তো নাই, কিন্তু মুভির সিন তো রিক্রিয়েট করতে হবে, ও কোল বালিশের সাথে সিন রিক্রিয়েট করতে হবে,
0: নায়িকারে মাইরা ফেলাইতাম ভিলেন, কোন বালিশ জানে কারে সিলেক্ট করছিলাম।
1: এরকম এই ফ্যান্সি ওয়ার্ল্ডে কতদিন থাকা হয়েছিল, ক্লাস 8 পর্যন্ত?
0: না গুরু আমি আই গেস এখনো আছি, আপু তখন মেয়েরা কি দেখতো গুরু জানেন, জাস্ট এখনো খালি শুকনা একটা ছিল, তখন এটাই দেখতো আমার মনে হয়, শুকনা ছেলে কালো হইলেও প্রেম হয়ে করে ফেলে,
1: লুকসুক ব্যাপার না।
0: না গুরু আপনি তো ঠিকই আসছেন আমার মনে হয়, না গুরু জিনিসটা আসলে
1: পড়ে গেলাম, শুন
2: ও এখানে আইসে বারবার বলতেছিল আম্মু কেন পছন্দ করে না, গুরু তো ঠিকই আছে সব দিক,
0: আমার আসলেই গুরু আপনার
2: বারবার এই কথা বলতেছিল,
1: তোর মা আমাকে অর্ধেক মেরে ফেলছে, তুমি মোটামুটি দাপন দাপন করে যা, শোন এগুলো কি অভিনয় যা হাসতে হাসতে যে চুপ,
0: না গুরু
1: কিন্তু আমি কিন্তু মানুষের ইমোশনাল কথাবার্তা এসে বলে, আমি কিন্তু অনেক ধারণ কমেডিয়ান, আমার ওই সময় যেমন হইতো আমার পা ধরে ফেলতে
0: আর আপনাকে মারতে মন চায় না, মাঝে মাঝে একটু আগে একটা এমন মানে যে আসে উল্টা পাল্টা কথা বলে তখন মনে হয় না যে
1: না, আমি ওরকম করি ঠিকই, বাট বাট বাট আসলে মানুষের যাওয়ার জায়গা খুব কম আছে,
0: ঠিক বলছেন,
1: ইমোশনাল এই ট্রানজিশনটাকে ডেলিভার করার জায়গা খুব কম, আমাকে যদি গার্বেজ মনে করে ডাস্টবিন মনে করে ওদের জায়গাগুলোকে জমা দিয়ে যাইতে পারে, একটা রিলিফ নিয়ে যদি যাইতে পারে, কম ব্যাপার। যেমন গত প্রোগ্রামে যে নেক্সট একটা প্রোগ্রামের গত প্রোগ্রামের কথাই বলছিলাম, সত্যি যদি ভেতর থেকে ওগুলো ওয়াশ আউট হয় অনেক বড় ব্যাপার, আমি তো পাপিষ্ট একটা বুড়া ভাব, কিন্তু কিছু কিছু মানুষের এই ব্লেসিং এর কারণে আল্লাহ আমাকে সার্ভাইভ করতে
0: হয়।
1: যাই হোক আমি আমি যে বললাম না আস্তে আস্তে, বাট আসলে ইউ অলরেডি চুজ ইউর রাইট ট্র্যাক, ওই জায়গাতে ফ্লারিশ করতে পারবে,
0: তোমার
1: কমিক টাইমিং মারাত্মক, এবং সবচেয়ে বড় ব্যাপার জোক নিজের উপর নিতে পারো, এই স্পোর্টিং অ্যাটিটিউডটা খুব, ও হ্যাঁ আমার একটু মোটিভেশন রিগেইন করা খুব প্রয়োজন, বলছে না যে কি জানো বলছে,
2: বলছে যে আম্মু কেন পছন্দ করলো না, গুরু তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, ও বারবার রিদম ভাই ইউজ করতে,
0: এই লাইনটা বারবার চালানো হোক, গুরু বেস্ট,
1: এটা এটা বলছে যে তো অফিয়ারে বলছে, সো লিটারালি ওটা মেইন করে বলছে,
0: মেইন করে বলছে,
1: ওকে সো আমরা গল্পের মধ্যে ছিলাম, তো আমরা আমরা কিন্তু
2: হ্যাঁ তো এরকমই ছিল, এটা
1: মানে এভাবে ফ্যান্সি ওয়ার্ল্ডে বাস্ত আর কি, ও যে বালিশ টালিশ নিয়ে কথা
2: বলে, হ্যাঁ বালিশ টালিশ,
1: ওর সাথে অভিমান, ওর সাথে মারামারি এরকম, তারপর
2: তারপরে এই পর্যন্ত এমনই ছিল, তো বললো না যে এইটোর একটা রিলেশন হয়েছে, একটা মেয়ে ওকে পছন্দ করছে, তো তখনকার আমাদের টাইমে ছিল কি 2018 এ, তখন সব মেয়ে পছন্দ করতো শুকনা ছিল, আর ও তো ছিল মোটা, এখন ওর তো কিছু একটা করতে হবে, সেকেন্ড অপশন ছিল মেয়েদেরকে নিয়ে নিয়ে রেস্টুরেন্টে যাবো খাওয়াবো,
1: মানে ছোটবেলায় দিয়েছে রং পেন্সিল শার্পনার দেন স্ট্যাপলার, তাতে তো কাম হয়নি, রাদার ও যেটাকে আই লাভ ইউ মনে করে আই লাভ ইউ টু বলেছিল, ওটা ছিল যে পিন পিনটা কোথায়, তার চেয়ে তো ভাজের সময় আসলো ছেলেটি জীবনে, ছেলেটি আর একটু মোটা হলো,
2: মানে তখন তো মানে কি আর বলবো ওর কথা,
1: ওকে
2: ও নিয়ে নিয়ে রেস্টুরেন্টে যেত,
1: দেন ছেলেটি রেস্টুরেন্টে সবাইকে খাওয়ানো শুরু করলো, আবার
0: না আপু
2: আন্টি ওকে ভালোই টাকা
0: দিত, টিউশন করতাম না
2: আন্টি ওকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ভাত তো দিতই, খাবার ওগুলো তো রাখতো মেয়েদের জন্য, আবার এক্সট্রা চুরিও করত।
1: আসলে
2: সেকেন্ড টাইম ভাবতো না, নেওয়ার আগে নিয়ে যাই তো,
1: খাওয়াইতো।
2: হ্যাঁ খাওয়াইতো, মেয়েরা
1: কনভিন্স হলো একটা, ফাইনালি
2: একটা কনভিন্স হইছে মনে হয়, তাই না?
1: পরে সম্পর্ক হলো একটা
2: না, তুমি ক্রেজিও ছিল ওর জন্য অনেক, প্রথম প্রথম তো অনেক ক্রেজি ছিল,
1: ফার্স্ট লাভ
0: জি,
1: অন সিরিয়াস
0: লাভ, ফার্স্ট লাভ
2: তো লাভ না,
1: কিছু
0: সাকসেস হয় না যে তুমি একটা মোবাইল
1: শার্পনার দিয়ে ফাইনালি আমি পারলাম,
0: হ্যাঁ কিছু একটা হলো জি গুরু, এমনই যে আমি গেম খেলতেছি রাতে,
1: কেউ সময় তো দেয় না,
0: চুরিও করতেছি কারোর জন্য না নিজের জন্য, কারোর জন্য চুরি করি একটু।
1: তো এটা কতদিন এরকম?
0: এমন ওর বিয়ে হয়ে গেছিল, আমার ওই রিলেশন ছিল স্কুল পর্যন্তই।
1: এমনকি কয়টা রিলেশনশিপে গেছ
0: তুমি? রিলেশন আমার মেয়েদের ভালো লাগতো গুরু,
2: কিন্তু পাই নাই, ভালো লাগে কিন্তু ওরকে কাউকে এখনো ভালো লাগে না।
1: সিরিয়াস তুমি কোনো প্রেমের সম্পর্কে গেছো?
2: হ্যাঁ হ্যাঁ, তিনটা,
1: তিন একদম সিরিয়াস রিলেশন
0: গুরু, ওরই জিজ্ঞেস করো।
2: সিরিয়াস রিলেশন না মানে ওই যে একটা গেল তো এখন আরেকটা,
1: না না বন্ধু, আরে বাবা ক্লাস ওয়ান থেকে ফ্রেন্ড, সে তো বলতে পারবে, এটাই স্বাভাবিক
0: পুরো। এবার আমরা ওর দিকে যাই, তোমার কয়টা রিলেশন ছিল বলে তুমি বলো।
1: না না, এর এরপরে হলে নেহা আসবে হয়তো, তুমি তো ফিরলা দিবা, তো ফিরলা তো দিবে না, বন্ধু আছে এখানে, বাড়িতে থাকলে তো বলবে। সো ওই কথাটা শেষ করলাম না যে আসলে কি কখনো প্রেমে পড়া হয়নি?
0: না গুরু, অমনে কখনো প্রেমে পড়া হয়নি,
1: সিরিয়াস রিলেশনশিপ,
0: সিরিয়াস রিলেশন
1: আমি সত্যি ওকে খুব মিস করতেছি, এই করতেছি, এরকম প্রেম হয়নি
0: এই বয়সে, তো আমার মনে হয় না হওয়ার কথা।
2: কোন বয়সে? তোমার এখন পর্যন্ত কথা জিজ্ঞেস করছে,
1: এখন কথা হয়নি সিরিয়াসলি, বুঝে বলো? আরেকজন তাকাচ্ছে কিন্তু, আর চোখে খেয়াল রেখে বলো। এবার আনসার দেওয়ার সময় আসেনি, এবার মেলানোর সময় আছে,
0: হয়েছে একজনের প্রতি, আর আমি চাই এখনো কমিটমেন্টে থাকতে, থাকবো, থাকছিলাম, আমি ভালো আছি গুরু। নেক্সট টপিক,
1: সিরিয়াসলি তুমি তার প্রতি যার কথা মিন
0: এখন যে আছে, আমি আল্লাহ রহমতে চাই, মানে জীবনে অনেক ভুল করছি আপু গুরু, তা আমি চাই না আর ভুল করতে এই দিকে, সবারই একটা টাইম আসে শিক্ষা।
1: আমি আবারও সিরিয়াসলি কোশ্চেনটা করছি, সেটা হচ্ছে
0: গুরু,
1: সেটা হচ্ছে যে ঠিক আছে পার্ট ফান এই সে সব তো ফান গোয়িং, ফান তো থাকতেই হবে আমাদের মধ্যে, সিরিয়াসলি সত্যি ভালোবাসছো মেয়েটারে?
0: কোন মেয়েটারে?
1: যাকে মেনশন করে বললাম
0: এখন যে আছে তাকে,
1: ওর ভিতরে কিন্তু বুক দুগ দুগ করতেছে, কারণ যখন ভিডিওতে শুনতেছে তার কিন্তু ভেতরে কলিজা কাঁপতেছে, বুঝে বলো? এবার ফান না কিন্তু, ভুলে যাও যে তুমি স্ট্যান্ড আপ কমেডি ভবিষ্যতে যে করবে তখন করো, এখন সিরিয়াসলি বলো।
0: আমার ব্যাগের থেকে টাকা চুরি করা শেষ, তো আমি ওর ব্যাগের থেকেই করি এখন।
1: না না, সেটার জন্য বলবি আমি, এটা আমি জানি
0: এখন,
1: ব্যালেন্স টু ম্যানেজ আমি ওটা বলি,
0: হ্যাঁ ওইটাই বলছি
1: একদম। আমি আমি জেনজিকে একটা কারণে অনেক ভরসা পাই, বিশ্বাস করি, সেটা হচ্ছে তারা
0: অনেস্ট,
1: অনেস্ট
0: গুরুকে মনে করায় দেওয়া লাগে,
1: কিন্তু হাত ফোল্ড করতেছে রাইট, নড়ে চড়ে বসতেছে। তোর তোর তোর লিস্টে যে যারা আছে তাদের মধ্যে যে ফাইনালি
0: লোকটাকে দেখতেছি,
1: লোকটাকে দেখতেছে বা লক্ষ মানুষের সামনে অ্যাকনলেজ করার সাহস রাখে কি,
0: তো মাস্ক খুলবো নাকি?
1: এবারে খুব সিরিয়াস নোট কিন্তু, আমি ফান্ডার থেকে বের হতে তোকে বলতেছি, যদি থেকে থাকে তাহলে বল, ওর চোখে দুই সেকেন্ডের মধ্যে পানি আসবে, তো শুনতেছে ক্যামেরা থেকে দেখতেছে আর কি, বুঝে বলিস, এবং বাকি সময়টা একটু মানে ভেতরে যা চলে সেই তথ্য অ্যাপার্ট। ফ্রম ফান, ওটাকে বামে দেখি শুনি,
3: দেখি তো জেনজি সিরিয়াস হতে জানে কিনা।
0: অনেক প্রেশার ফিল করতেছে
1: না না, যা সত্যি তাই বলো, এনে তো আর এনে এনে তো আর বানায় বলার কিছু নাই, কিন্তু ফান না আর সত্যি যদি থেকে থাকে তবে বলা। আইদারে যে এখন ওর সাথে
0: এখন পর্যন্ত, এখন পর্যন্ত আমি আসলে ভালোবাসা জিনিসটা আমার অনেক ছোট, আসলে আমার এই যে অনেক ছোট এই পর্যন্ত,
1: আমি ছোট না এই বয়সে দু ছেলের বাপ আছে বহু,
0: এটা ঠিক বলছো গুরু, কিন্তু আমার নাই তো
1: ছোট না এখন। আই এম ভেরি সিরিয়াস, তুই বল যে এই 22 বা 24 বছর বয়সে দেখে তো তাকে লাগে 18, ইচ্ছা করে না বয়সটা বললাম লোকে যেন বুঝতে পারে যে তুই এত ছোট না।
0: এনআইডি দেখছে আপু, এনআইডি দেখছে কিন্তু।
1: সো এই পর্যন্ত এই ফান মাস্তি এই সেই অমুক সমুক সব হইল, সত্যিকারের প্রেমে পড়া হয়েছে কিনা না হলে বলবি নাই?
0: সত্যিকারের প্রেমে বলতে গুরু আমি পড়া একবার
1: আমার না, এরকম না কিন্তু তোর সাথে থাকতে ভালো লাগে, ও আমাকে ওর আমার আমার সব দিকটা কেয়ার করে অমুক সমুক, এসব না, এসব খয়রাতি কথাবার্তা, পীড়িতি বলতে পীড়িতি
0: আমাকে সিরিয়াস হইতে বলে নিজেই,
1: ধর এক জায়গাতে 100 জন মানুষ থাকলে 70% ছেলেরা কিন্তু অটো তার দিকে কানেক্টিভিটি নেয়, জলেনি তো নাকি আমার সাথে থাকে সে কেন আরেকজনের সাথে, এর জন্য জল এরকম না,
0: না
1: ভেতর থেকে সত্যি তার প্রতি ওই বোধটা কাজ করে কিনা,
0: একটা দায়িত্ব কাজ করে গুরু, সব সিচুয়েশনে একটা দায়িত্ব কাজ করে, যদি কোথাও যাই কিছু করি তখন একটা এত, কজ আমার ছোট ভাই বোন নাই, আমি একা বড় হয়েছি তো দায়িত্ব,
1: না যাক যাক
0: যাই, আমি দায়িত্বর কথা বলছি যে কখনো এটা ফিল করি না, কোনো বাসায় বোন ছিল না বা ভাই ছিল না যে ওকে দেখা বুঝবো, তো যখন একটা প্রপার রিলেশনে যাই গুরু, যখন কারোর প্রতি ফিল করি কখনো, আমি যদি ফিল করেও থাকি তো আমার মনে হয় আমি তাকে 100% দিব আমার লাইফে এখনো পর্যন্ত।
1: কোর্সস কি
0: জি গুরু?
1: আর ইউ শিওর
0: 70%
1: তাও ভালো, বাট সত্যি ফিল করছো যেরকম?
0: আমি ফিল করতে চাই গুরু,
1: করতে চাও, সবাই তো চাই, বাট কারো ক্ষেত্রে করা হয়েছে এরকম?
0: করাটার পরিভাষাটা কেমন হইতে পারে গুরু আমাকে বললে ভালো,
1: নিজে নিজে তো, নিজে তো ফিল করায় যায়, যেমন হারানোর ভয় এটা খুব তীব্রভাবে কাজ করে, কোনো কারণ ছাড়াই ওর প্রেজেন্স অনেক সিকিউরিটি রাখে একটা মানুষকে,
0: এগুলো না খয়রাতি,
1: না না খয়রাতি না, খয়রাতি কথাবার্তা হ্যাঁ বলতেছিলাম খয়রাতি, বাট ওই যে হারানোর তীব্রতা, হারানোর তীব্রতাটা খয়রাতি এই সেন্সে যে ইন সাম এক্সটেন্স আমি হেরে গেলাম আমার সাথে থাকে আর ও ওকে পাতা দিয়ে দিল, ওটাও কিন্তু নিজেকেই ভালোবাসা, নিজেকে ইম্পর্টেন্ট ভাবা, ওই রকম হারানো না, দম্বন্ধ হওয়া টাইপের, গলার মধ্যে কি যেন একটা দলা পাকায় ওঠে এই টাইপের, যে শালা বাঁচতে পারবো না ও চলে গেলে,
0: এমন কখনো ফিল হয় নাই গুরু,
1: হয়নি
0: আমার এমন কখনো ফিল হয় নাই কাউকে নিয়ে, এমন ফিল হয় নাই, সাময়িক সময় একটু কষ্ট গেলেও লং টার্মে আমি আমার কখনো এত কষ্ট ফিল করি নাই কাউকে নিয়ে।
1: এমন কাউকে কি মনে হয়েছে যে কে কোনোভাবে হারাতে দিব না? 70% যার ক্ষেত্রে মনে হয়েছে তার ক্ষেত্রে
0: কোনোভাবে হারাতে দিব না,
1: দিব না, কোন ফর্মেটি ফ্রেন্ড কয়দিন এই ফ্রেন্ড গিরিয়ে চলবে, ভেতরে তো চলতেছে অন্য গল্প, বাইরে শুনতেছি আমরা বাসির সুর, ভেতরে তো বিগল বাজতেছে, ফ্রেন্ড ফ্রেন্ড হলো এটা তো ক্লিয়ার হওয়া উচিত, ইটস নট ফ্রেন্ড ইটস লাভ, এটা প্রীতি, এটা বিয়ে করার কমিটমেন্টের ব্যাপার আছে, কমিটমেন্ট থেকে পালানোর জন্য ফ্রেন্ড গিরি করা হয়,
0: গুরু শিখতে হবে আসলে আপনার থেকে অনেক কিছু,
1: আমি ভেতরে ঢুকে বসে আছি তোর মধ্যে,
0: বাইর
1: হলাম এবং বলতেছি এটাকে এটাকে এটাকে গা বাঁচায় চলা বলে, it should to talk to yourself that it is friend, no it's a commitment, আর কমিটমেন্টে যাইতে ভয় পাওয়ার কারণে এটা নাম দেওয়া হয়েছে ফ্রেন্ড, যদি তাই হয় পুরুষ যদি বাঘের মতোই হয়ে থাকে তাহলে তো বোঝা উচিত ইটস নট ফ্রেন্ড, এটা তো আমি আমি তো ভালোবেসে ফেলেছি, এর এর সাথে তো আমার কমিটমেন্টে যাওয়া উচিত, আমাদের আমাদের ভবিষ্যতে সিদ্ধান্তে যাওয়া উচিত, আমাদের ওরসে সন্তান জন্ম নেবে এরকম প্রিপারেশন নেওয়া উচিত, তখন কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসে, তখন শুধু ফান আর মাস্তিতে থাকে না,
0: না থাকে না,
1: সেই কমিটমেন্টে যাইতে ভয়, তাই তো?
0: এতগুলো দায়িত্ব নিতে একটু নার্ভাস,
1: এই কারণে এই কথাগুলো নিজের সাথে বলা হচ্ছে না কখনো,
0: না হচ্ছে না,
1: নিজের সাথে ক্লিয়ার করা হচ্ছে না,
0: হচ্ছে না।
1: এটা কি সাংঘর্ষিক বিচারিতা বলে যেটা জেনজির সাথে যায় না?
0: এটাই তো শিখতে আসছে।
1: আমি কি বুঝাতে পারছি কথাটা? না, আমি বুঝাতে পারছি কি বলছি, কতটুকু ভুল বলছি? তুমি তো আর হাড়ে হাড়ে রগে রগে ছিল ক্লাস ওয়ান থেকে আসো, এটাই কি সবচেয়ে বড় বিষয় না ওর ক্ষেত্রে, নাকি তোমার ক্ষেত্রে তা মনে হয়নি? কথা ঠিক আছে, এটা যদি ঠিক থাকে তোরা দুজন ভালো থাকবি। বিদায় নিচ্ছি,
0: দোয়া করে আমাদের সবাইকে। আমি কিছু বলতে চাই গুরুর বিষয়ে, যে ছোটবেলা থেকে যা কথা শুনে আসছে, আমার মা অনেক বড় ফ্যান, এতগুলো বছর ধরে ক্যামেরার সামনে ক্যামেরার পিছে অডিওতে এন্টারটেইন করে আসতেছে আমাদের, অনেক সেরা একটা লাইফ, অনেক সেরা একটা টাইম, অনেক সেরা একটা সময়, অনেকগুলো মানুষ। এই জায়গায় আপনি গুরু, কেমন লাগে সবার থেকে গুরু শুনতে?
1: জঘন্য লাগে, কারণ আমি এটা কোনোভাবে ডিজার্ভ করি না। আরো জঘন্য লাগে, ওরা সাধারণত রহস্যটা রাখেই না, গুরু বলেই সম্বোধন করে, গুরু না বলে গরু বলে, বেশিরভাগ সময় রহস্য দিতে ভুলে যায়। বাট আমি কোনোভাবেই এটা ডিজার্ভ করি না। আর আজকের তারিখে এই যে গুরু, আমার টিচার, আমার প্রভু, এসব জিনিস একেবারেই চলে না। যাদেরকে বলে তাদেরকে মানুষ ফ্রড ভাবে, আর যে বলে তাকেও ফ্রড ভাবে।
0: কিন্তু গুরু অ্যাডভাইস জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনি বললেন না, আমার একটা কথা আপনার এখনো কানে বসতেছে, যে ডাস্টবিন মনে করে আমাকে বলল,
1: একদম তাই।
0: মানে এই জিনিসটা না গুরু, আমি আপনার কথা সবাই শুনতো, আপনার ইনসিডেন্ট গুলো শুনতো, আপনি সবাইকে বুঝাইতেন, একটা গার্ডিয়ান লাইন থাকে, বললেন না আমাদের জেনজিদের একটা গার্ডিয়ান অভাব, তা আমি চাইতেছি আপনার জিনিসটা পূরণ করা উচিত গুরু, আপনার আমাদের প্রতি দাঁড়ানো উচিত, একটা স্ট্যান্ড হওয়া উচিত, আমাদের অনেক অপরচুনিটি কস্ট হয়, এগুলো দেওয়া উচিত। বিকজ কোথাও না কোথাও আপনাকে আমরা বিশ্বাস করছিলাম, আপনার কথা শুনছিলাম, আমার মা কানছিল, আপনিও কানছিলেন, আপনি কি চান গুরু?
1: কত বড় কথা বলি,
0: আমরা ডাস্টবিন আপনাকে মনে করি না গুরু, আমরা গার্ডিয়ান মনে করে বলতে চাই। আমার এই কথাটা আপনার ভুল লাগছে, আপনি কোনো ডাস্টবিন হইতে পারেন না।
1: অনেক বড় কথা বলি, রিটার্ন আমি শুধু একটু বলে রাখি, যদি পসিবল হয় কোনোদিন, আল্লাহ যদি আমাকে মুখ তুলে তাকায়, আমি এই রিলেটেড কাজের মধ্যে একটু বেশি বেশি ইনভলভ থাকবো, আমার সাথে জেনজির গ্যাপটা অনেক বেশি, আরো বেশি কমিয়ে নিয়ে আসবো, এবং ওদেরকে পেট্রোনাইজ করার জন্য ইন টার্মস অফ এভরি কনসিডারিং দ্য এভরিথিং, লাইক ওদের জব, ওদের স্কিল ভাবে তৈরি করা, ওদের কাজ, ওদের কষ্ট শোনা, ওদের মধ্যে একদম সিরিয়াস ভাবে ঢুকে যাব। আমি কথা দিলাম,
0: আমি কথা দিলাম
1: যে আমি যেভাবে হোক জেনজির নিড কি, জেনজির মানসিক ইসের জন্য কি করা যেতে পারে, জেনজির
0: মানসিক রোগের জন্য,
1: মানসিক রোগ
0: সরি গুরু,
1: মানে মেন্টাল সাপোর্ট সিস্টেম হিসাবে কি কাজ করা যেতে পারে, জেনজির কাজের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারি, জেনজি যারা স্ট্রাগল করতেছে টু কমপ্লিশন দেয়ার এডুকেশন, লাইক খান স্যার যেমন করতেছে ইন্ডিয়াতে, ইটস এ ভেরি ফেনোমেনাল ওয়ার্ক, যাতে করে মানে কাউকে ওই ক্ষেত্রে সমস্যা পাইতে হচ্ছে না এডুকেশন সেক্টরে বা জবের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। আমি মোরন আরো বেশি অ্যাক্টিভলি এই যে কাজটা করার চেষ্টা করছি। Thanks to give me the pathway. Thank you
0: give me the opportunity.
1: Thanks Neha. আমি চাই যে আবারও কোন একটা ফরম্যাটে, কোন একটা প্ল্যাটফর্মে আবারও আমাদের
0: ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
1: বিদায় নিচ্ছি।
4: তারপরও এখন চলে যেতে হবে, সবাইকে ঘুমিয়ে যেতে হবে, কিন্তু যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি তোমাদের ফ্রেন্ডশিপটা অনেক অনেক অনেক ভাবে আমরা দেখব। আর যেটা করবো যে এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি, আবারও চলে আসবো বৃহস্পতিবারে ঠিক একই টাইমে 11টা থেকে থাকবো, রাত 11টা থেকে আপনাদের সাথে থাকবো আমরা ভালোবাসার বাংলাদেশে। আর যারা যারা এই মুহূর্তে ছিলেন তাদেরকে বলবো যে শেয়ার করে দেন, এত সুন্দর এত কিউট একটা ফ্রেন্ডশিপের গল্প আসলে শোনা উচিত। আর যেটা বলবো, আপনারা যদি এসে আপনাদের গল্প শেয়ার করতে চান, যেটা করতে হবে যে 419-0494 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে আপনারা আসতে চান আমাদের সাথে গল্প বলতে। তাছাড়া facebook.com/allahthakaifanpage তো আছেই, সেখানে যে ছোট আজকে আছে সেখানে নিচে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য তখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঠাকা ফ্যামের সাথে থাকবেন, টিকির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।
5: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা

0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।